আকাশবাণী কৈলা শহর, আজ সোমবার, 26শে শ্রাবণ 1948 শতাব্দ, 31শে শ্রাবণ 1433 বঙ্গাব্দ, 17ই আগস্ট 2026 খ্রিস্টাব্দ। আমাদের স্টুডিও ঘড়িতে এখন সময় সকাল 5:59 হয়ে 40 সেকেন্ড। শুরু হলো আমাদের আজকের অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্জে।

0: কিছু চায় না। যেখানে এই তিন গুণের একটিরও অভাব আছে, সেখানে ভাবের পূর্ণতার ব্যাঘাত এবং ভক্তির বিকার উপস্থিত হয়। ভক্তি অবিকৃত কোথায়? সেইখানে যেখানে একজন পুরুষ, যিনি সৎ, মঙ্গল ও সুন্দর, তাহাতে উহা অর্পিত হইয়াছে। এই পুরুষ কিসে সুন্দর? মঙ্গলে এবং দয়াতে। সেই দয়া কাহার? যিনি একমাত্র সৎ পদার্থ, তাহার। ভক্তি বিশ্বাসমূলক। ভক্তির ভিতরে বিশ্বাস চাই। বিশ্বাস বিনা ভক্তি হয় না, কারণ ভক্তির প্রধান অবলম্বন দয়া ও মঙ্গল ভাব সত্যে প্রতিষ্ঠিত। সেই সত্যের ধারণা বিশ্বাস ভিন্ন হয় না। বিশ্বাস ভক্তি বিনা থাকিতে পারে, ভক্তি বিশ্বাস বিনা থাকিতে পারে না। যেখানে ভক্তি আছে সেখানে বিশ্বাস অন্তরে নিহিত আছে, ইহা নিশ্চয়। যদি ভক্তিতে বিশ্বাসের অল্পতা হয়, তবে নিশ্চয় উহা বিকৃতা হইয়া যায়। ভক্তিতে সর্বপ্রথমে পূর্ণ বিশ্বাসের সহিত জানা যায়, এই যাহাকে দেখিতেছি তিনি সৎ, তিনি আছেন, নিশ্চিত আছেন, তিনি মঙ্গলময় এবং দয়াল পিতা। সত্য আধার, তাহাতেই দয়া আরোপিত হয়। এই আরোপিত দয়া সুন্দর ভাব ধারণ করে। এই সৌন্দর্য আর কোনো সৌন্দর্য নহে, দয়ার সৌন্দর্য। সত্য আধারে দয়া পড়িলে উহা সুন্দর হইবেই হইবে, ইহা কল্পনা নহে। কারণ যথার্থ আধারে দয়া আরোপিত হইয়া সুন্দর বস্তুর গঠন হয়, ঈশ্বরের এই রূপী গঠন। কারণ যিনি দয়াতে সুন্দর হইয়াছেন, তিনি দয়াতে অনন্ত, সুতরাং সৌন্দর্যেও অনন্ত। যেখানে সৌন্দর্য আছে সেইখানে আকর্ষণ আছে। যিনি সৎ, মঙ্গলময়, সুন্দর, তিনি হৃদয়কে টানেন। এই টানে আকৃষ্ট হওয়ার ভাবি অনুরাগ, ভক্তি, প্রেম। সত্য, শিব, সুন্দর এই তিনেতে যিনি এক, ভক্তি তাহাকেই দেখে, তাহাকেই চায়। ভক্তিশাস্ত্রে জ্ঞানের কথা এই যে ভক্তির মূল স্থির চাই, ভক্তির মূল ঠিক করা উচিত। যে ভক্তি প্রকৃত মূলে স্থাপিত নহে, তাহা দুই পাঁচ বৎসর মধ্যে বিলীন হইয়া যায়। যাহার ভক্তির ভূমি স্থিরতর, যাহার ভক্তি সত্য, শিব, সুন্দরে প্রতিষ্ঠিত, তাহার ভক্তি অনন্তকাল পূর্ণতা লাভ করে।
1: অমৃতবাণী অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন কেশবচন্দ্র সেনের রচনা থেকে পাঠ, আকাশবাণী কৈলাসহর। এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত।

0: আকাশবাণী কৈলা শহর অমৃতবাণী
1: ভক্তি কি হৃদয়ের কোমল অনুরাগ ভক্তি কোন প্রকারের পদার্থ অবলম্বন করিয়া ভক্তি উদিত হয় সত্যং শিবং সুন্দরং পদার্থ যে পদার্থে কেন সত্য শিব সুন্দর ভাব থাকুক না তাহা দেখিয়াই ভক্তির উদয় হইয়া থাকে ফলত ভক্তি ভাব বিশেষ সত্য শিব সুন্দর এই তিন গুণ উহার উদ্দীপক ভক্তি এই তিন গুণ ভিন্ন

রবীন্দ্রসঙ্গীত শুনলেন আকাশবাণী কৈলাসহর, এখন মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতী অনুষ্ঠান রিলে করে শোনানো হচ্ছে।

জানিয়ে দিচ্ছি আমাদের চলতি অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি। সকাল 7টায় সুপ্রভাত, ভক্তিমূলক গানের অনুষ্ঠান ভক্তিসুধা, সকাল 7:10। সকাল 7:25 শুনবেন কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, আগরতলা কেন্দ্রের স্থানীয় বাংলা সংবাদ এবং কক্সবাজার সংবাদ শুনবেন যথাক্রমে সকাল 7:35 এবং সকাল 7:40। সকাল 7:45 শুনবেন রবীন্দ্রসঙ্গীত, দিল্লি কেন্দ্রের প্রভাতী হিন্দি এবং ইংরেজি সংবাদ শুনবেন যথাক্রমে সকাল 8:00 এবং 8:15। সকাল 8:30 উত্তর পূর্বাঞ্চলের ইংরেজি সংবাদ শিলং কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 8:40 বাংলা আধুনিক গান, সকাল 9:00 দিল্লি কেন্দ্রের নিউজ বুলেটিন, 9:10 থেকে শুনবেন মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতী অনুষ্ঠান, বেলা 11:00 লাইভ ফোন ইন অনুষ্ঠান সুরের ভেলা, যুব অনুষ্ঠান যুববাণী 12:05 বাংলা আধুনিক গান 12:30 শুনবেন, দুপুর 1:00 দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ, 1:05 শুনবেন হিন্দি ছবির গানের অনুষ্ঠান চিত্রমালা, কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ দুপুর 1:30, 1:40 গজল, দুপুর 2:00 দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ, 2:15 শুনবেন লোকগীতি মনসা মঙ্গল, 2:30।

বিকেল তিনটে থেকে শুনবেন দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ, সন্ধ্যে ছটায় ঘর গৃহস্থী, 6:30 মনসা মঙ্গল, রাত 7টায় আকাশবাণী আগরতলা কেন্দ্রের ককবরক অনুষ্ঠান, কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ শুনবেন রাত 7:35, আগরতলা কেন্দ্রের ককবরক সংবাদ এবং স্থানীয় বাংলা সংবাদ শুনবেন যথাক্রমে রাত 7:45 এবং রাত 7:55। রাত 8:10 পড়াশোনা, রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান মালঞ্জ রাত 8:30, রাত 9টায় শুনবেন দিল্লি কেন্দ্রের রাত 9টার ইংরেজি সংবাদ, বাংলা আধুনিক গান রাত 9:15, শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠান রাত 9:30, রাত 10টায় শুনবেন কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, 10:10 দেশাত্মবোধক গান, বিশ্ব সংবাদ দিল্লি কেন্দ্র থেকে রাত 10:20, রাত 10:30 পরবর্তী দিনের অনুষ্ঠান সূচি আবহাওয়ার নৈশ বিজ্ঞপ্তি, সেই সঙ্গে আমাদের আজকের সারাদিনের অনুষ্ঠানের সমাপ্তি। এতক্ষণ শুনলেন আমাদের চলতি অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি, আকাশবাণী কৈলাসহর পরবর্তী ঘোষণা একটু পরেই শুনতে পাবেন।

আকাশবাণী কৈলাসহর, শুরু হচ্ছে সুপ্রভাত। সুপ্রভাতে প্রথমে ইতিহাসে আজকের দিন। আজ 17 আগস্ট 2026। 1910 সালে আজকের দিনে নোবেলজয়ী কবি রবীন্দ্রনাথ ঠাকুরের অমর সৃষ্টি গীতাঞ্জলি কাব্যগ্রন্থ প্রথম বাংলায় প্রকাশিত হয়। 1945 সালে আজকের এই দিনে নেদারল্যান্ডের ঔপনিবেশিক শাসন থেকে মুক্ত হয়ে ইন্দোনেশিয়া স্বাধীনতা লাভ করে। 1947 সালে আজকের দিনে ভারত ভাগের পর সিরিল রেডক্লিফের তৈরি সীমানা রেডক্লিফ লাইন প্রকাশ্যে আসে। একই দিনে ভারতের মাটি ছেড়ে ব্রিটিশ সেনার প্রথম ব্যাটেলিয়ন স্বদেশের উদ্দেশ্যে রওনা হয়। 1960 সালে আজকের এই দিনে পশ্চিম আফ্রিকার দেশ গ্যাবন ফ্রান্সের কাছ থেকে স্বাধীনতা অর্জন করে। 1982 সালে আজকের এই দিনে জার্মানিতে বাণিজ্যিকভাবে বিশ্বের প্রথম কম্প্যাক্ট ডিস্ক উন্মোচিত হয়।

সংবাদপত্রের শিরোনাম। আজ কলকাতা থেকে প্রকাশিত আনন্দবাজার পত্রিকার শিরোনাম এরকম ছিল, আরজিকর হাসপাতাল চিকিৎসায় গাফিলতিতে রোগীর মৃত্যুর অভিযোগ, মুখ্যমন্ত্রীকে নালিশ, দুদিন কলকাতায় ভারী বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে লাল সতর্কতা, নিম্নচাপ অঞ্চল ফের তৈরি হচ্ছে সমুদ্রে, রাজ্য সরকারের স্বাস্থ্য বিমায় খরচের হার বৃদ্ধির সিদ্ধান্ত, রেল পুলিশের থানা এবং ফাঁড়ি যাত্রী সুরক্ষায় ঢেলে সাজানোর প্রস্তাব, তিন রঙের ৫০,০০০ রাখিতে বন্ধনের উৎসব কলকাতা পুলিশের, কালীঘাট তৃণমূলের দপ্তরের পর ঋতব্রত তৃণমূলের পতাকা উত্তোলনেও কুণাল, অবৈধ ড্রোন চিহ্নিত করতে ১৭ কোটি টাকা ব্যয়ে ড্রোন প্রতিরোধী ব্যবস্থা কিনছে লালবাজার। আজ কলকাতা থেকে প্রকাশিত বর্তমান পত্রিকার শিরোনাম এরকম ছিল, আত্মঘাতী আশিস, কোনো দুর্নীতি করিনি, উদ্ধার সুইসাইড নোট, গণতন্ত্রে বিরুদ্ধ মত জরুরি বলেছেন মোহন ভাগবত, আজ ফের গভীর নিম্নচাপ, রাজ্যের পশ্চিমাঞ্চলে প্রবল বৃষ্টির সম্ভাবনা, হাসিনাকে পাঠান তারেকের ভারত সফরে নয়া শর্ত ঢাকার, পাইপ বদলের কাজ করতে গিয়ে উদ্ধার ৯৮ কোটি টাকার গুপ্তধন, স্বগণনায় দেশে শীর্ষে বাংলা, ৫৩ লক্ষের বেশি নাগরিকের স্বগণনা, আজ কলকাতা থেকে প্রকাশিত প্রতিদিন পত্রিকার শিরোনাম এরকম ছিল, ঢাকায় পাক দূতাবাসের মদতে পাকিস্তানে ভারতীয় সিম কার্ড পাচার, কোচবিহার কাণ্ডে চাঞ্চল্যকর মোড়, শিবপুর বি কলেজে শ্যামাপ্রসাদের নামে হোস্টেল উদ্বোধনে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত, ১৩ বছর টানাপোড়েন থেকে মুক্তি, সোমবার থেকেই জাইকার জল পুরুলিয়ায়, হোয়াটসঅ্যাপে বাংলাদেশে বেআইনি অস্ত্র কারবার, বনগাঁয় ধৃত ৪ জনকে জেরা করে জানল পুলিশ, কাটবে শিল্পায়নের খরা, সোমে পুরুলিয়ায় ইন্টিগ্রেট গ্রিন ফিল্ড প্ল্যান্টের ভূমিপুজো, লাহোর করাচি থেকে অ্যাক্টিভ ভারতীয় সিম, বাংলায় ধৃত ৩ পাকচরকে জেরায় চাঞ্চল্যকর তথ্য, অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষীর ফ্লেটে আরব পাকিস্তানের মুদ্রা, আন্তর্জাতিক যোগ, তদন্তে পুলিশ, স্বাধীনতা দিবসের রাতে বিরসা মুন্ডা আম্বেদকরের মূর্তি ভাঙল দুষ্কৃতীরা, চাঞ্চল্য তাহেরপুরে, করুণেশন সেতুর থেকে তিস্তায় ঝাঁপ দেওয়ার চেষ্টা মহিলার, দুষ্কৃতীদের ছিনিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা ভাঙচুর পুলিশের গাড়ি, চাঞ্চল্য দুর্গাপুরে, এবার বাসেই জোকাটু নৈহাটি, বড়মার সঙ্গে জুড়ে যাবে তালাপীঠ, বড় ঘোষণা পরিবহন মন্ত্রী অর্জুনের, জীর্ণ দশাতেও কোন্দলে জর্জরিত কংগ্রেস,
কেন্দ্রীয় পর্যবেক্ষণ।

ক্ষেকের সামনে মার খেলেন জেলা সভাপতি। বাঁকুড়ায় সিজিপি সমর্থকের বাড়িতে হামলায় মৃত্যু বাবার, আইনি ব্যবস্থা নিয়েছি বললেন মুখ্যমন্ত্রী। আজ কলকাতা থেকে প্রকাশিত এই সময় পত্রিকার সংবাদ শিরোনাম এরকম ছিল, গঙ্গায় স্নান করতে নেমে নিখোঁজ চড়ায় দেহ উদ্ধার, চিকিৎসায় গাফিলতির গলতির নালিশ ধুন্দুমার আরামবাগের নার্সিংহোমে, হুগলি নদীতে মাছের মড়ক শয়ে শয়ে মরা ইলিশ পারে, দুর্নীতি করিনি দপ্তরে ঝুলন্ত দেহ আশিসের, ব্ল্যাকমেল সন্দেহ, বিধায়ক হওয়ার পরেও বিনামূল্যে নিয়মিত পাঠদান, প্রিয় স্যারের মৃত্যুতে স্মৃতিমেদুর রামপুরহাট। আজ আগরতলা থেকে প্রকাশিত বিতীর্ণ পত্রিকার সংবাদ শিরোনাম এরকম ছিল, যৌথ সংগ্রাম জাতীয় ঐক্য বিকশিত এবং আত্মনির্ভর ভারত স্বপ্ন এবং আকাঙ্ক্ষার প্রতীক স্বাধীনতা দিবস, বলেছেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা। কীটনাশক ঢেলে মসজিদের পুকুরে প্রায় 10 কুইন্টাল মাছ নিধন, কদমতলায় চাঞ্চল্য। রাম বাম কোনো আমলেই মিলল না রাস্তা, জীবনযুদ্ধ শেষ হল না সিমনা রবিচরণ এলাকার মানুষের। স্বাধীনতা দিবসের সকালে অগ্নিদগ্ধ হয়ে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, মহিলা চিকিৎসকের বাড়িতে হামলা, রিপোর্ট চাইলেন মুখ্যমন্ত্রী, দোষীদের দ্রুত শাস্তি দাবি করলেন জিতেন্দ্র। সিমনায় ব্রহ্মকুণ্ড পর্যটন কেন্দ্র নির্মাণ সম্পদের হরির লুটের কেন্দ্র করে উত্তেজনা, শ্রাবণের শেষ সোমবারে শিবের মাথায় জল ঢালতে ভক্তদের ভিড়, স্বাধীনতা দিবসে ধর্মনগর এবং কদমতলায় মর্যাদার সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন, খোয়াইয়ে বর্ণাঢ্য বহুভাষিক কবি সম্মেলন এবং আলোচনা চক্র, কৈলাসহরের গর্ব বর্ষা খান সাহিত্য এবং চিকিৎসায় যুগলবন্দিতে জাতীয় স্তরে বিশেষ সম্মান, জগাইবাড়ি মাদ্রাসার উদ্যোগে স্বাধীনতা দিবস উদযাপন, পুলিশের বিভিন্ন স্তরের কর্মীদের বিশেষ অবদানের জন্য পুরস্কৃত করেন মুখ্যমন্ত্রী। স্বাধীনতা দিবসে ইস্কনের অন্নদান কর্মসূচি, গোলধারপুরে বাঁধ এবং পানীয় জলের সমস্যা খতিয়ে দেখলেন মন্ত্রী টিঙ্কু রায়। সমাজ পরিবর্তনের সংগ্রামে গতি সঞ্চার করে গরিব শ্রমজীবী মানুষের বাঁচার লড়াই জোরদার করুন, খোয়াইয়ে বিষ্ণুজিৎ দস্তিদারের স্মরণসভায় নেতৃত্ব, মন্দির জমি গ্রাস করছে কুখ্যাত মাফিয়ারা, মামলা। মোটামুটি এই ছিল আজ কলকাতা এবং আগরতলা থেকে প্রকাশিত বিভিন্ন দৈনিক সংবাদপত্রের শিরোনাম, সেই সঙ্গে শেষ হল আমাদের আজকের সুপ্রভাত অনুষ্ঠান আকাশবাণী কৈলাসহর। এখন শুনবেন ভক্তিমূলক গানের অনুষ্ঠান ভক্তিসুধা, আমাদের আজকের শিল্পী হরিয়ম শরণ।

0: ভক্তিসুধা অনুষ্ঠান শুনলেন। শিল্পী ছিলেন হরিওম সরণ, আকাশবাণী কৈলাসহর। স্টুডিওর ঘড়িতে এখন সময় সকাল 7:24। কিছুক্ষণের মধ্যেই কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, তার অব্যবহিত পরেই আগরতলা কেন্দ্রের স্থানীয় বাংলা সংবাদ এবং ককবরক সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।
1: আকাশবাণী খবর পড়ছি অনিন্দ চট্টোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর হল, জম্মু ও কাশ্মীরের তুষারাবৃত এলাকা এবং লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চলে 2027 সালে জনগণনার জন্য সেলফ এনুমেরেশন প্রক্রিয়া আজ থেকে শুরু হচ্ছে, চলবে 31 অগস্ট পর্যন্ত। স্বগণনায় দেশের মধ্যে পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি মানুষ এই প্রক্রিয়া সম্পূর্ণ করেছেন বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। UGC নেট পরীক্ষার ইংরেজি, কমার্স এবং সমাজবিজ্ঞান এই 3 বিষয়ে প্রশ্নপত্রে ত্রুটির অভিযোগের প্রেক্ষিতে পুনরায় পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছে NTA। নতুন দিল্লিতে আগামীকাল ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির পরিবেশ মন্ত্রীদের বৈঠকের আয়োজন করতে চলেছে ভারত। অন্ধ্রপ্রদেশের ভোগপুরম থেকে বিশাখাপত্তনমের সমস্ত উড়ান পরিচালনা হবে বলে এয়ার ইন্ডিয়া জানিয়েছে। জিম্বাবুয়ের কারিবা হ্রদে গত সপ্তাহে 153 জন যাত্রী বোঝাই নৌকা ডুবে যাওয়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 84। নতুন দিল্লিতে আজ থেকে শুরু হচ্ছে BWF বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ। দীর্ঘ 17 বছর পর ভারত এই প্রতিযোগিতার আয়োজন করতে চলেছে। আসছে বিস্তারিত খবরে। জম্মু ও কাশ্মীরের তুষারাবৃত এলাকা এবং লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চলে 2027 সালের জনগণনার জন্য সেলফ এনুমেরেশন প্রক্রিয়া আজ থেকে শুরু হচ্ছে, চলবে 31 অগস্ট পর্যন্ত। 1 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে জনগণনার কাজ করা হবে। তার আগেই এই প্রক্রিয়ার মাধ্যমে বাসিন্দারা ডিজিটাল পদ্ধতিতে তাদের তথ্য প্রদান করতে পারবেন। এবারে জনগণনায় জাতিগত তথ্যের বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছে। জম্মু ও কাশ্মীরের 16টি জেলার তুষারাবৃত এলাকার বাসিন্দা এবং লাদাখ জনগণনার নির্ধারিত সময়ের মধ্যেই এই স্বগণনা প্রক্রিয়া সম্পন্ন করার আহ্বান জানিয়েছেন সেখানকার আধিকারিকরা। এদিকে জনগণনার অংশ হিসেবে গত 1 অগস্ট থেকে শুরু হওয়া স্বগণনায় দেশের মধ্যে পশ্চিমবঙ্গের সবচেয়ে বেশি মানুষ এই প্রক্রিয়া সম্পূর্ণ করেছেন বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। রাজ্যের 53,13,000 পরিবার অর্থাৎ 93.84% মানুষ এই প্রক্রিয়ায় অংশ নিয়েছেন। UGC নেট পরীক্ষার ইংরেজি, কমার্স এবং সমাজবিজ্ঞান এই 3 বিষয়ে প্রশ্নপত্রে বেশ কিছু ত্রুটি থাকার অভিযোগের প্রেক্ষিতে পুনরায় পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি। ইংরেজি বিষয়ের পরীক্ষা হবে 9 সেপ্টেম্বর সকাল 9টা থেকে দুপুর 12টা পর্যন্ত প্রথম শিফটে, এবং একই দিনে বিকেল 3টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত দ্বিতীয় শিফটে কমার্সের বিষয়ের পরীক্ষা নেওয়া হবে। 10ই সেপ্টেম্বর সকাল 9টা থেকে দুপুর 12টা পর্যন্ত প্রথম শিফটে হবে সমাজবিজ্ঞানের পরীক্ষা। এর আগে পরীক্ষার প্রশ্নপত্রে ভুলের তদন্ত এবং পর্যালোচনার জন্য NTA একটি কমিটি গঠন করেছিল। সুষ্ঠু ও ত্রুটিমুক্ত পরীক্ষা আয়োজনের স্বার্থে

এই তিনটি বিষয়ের পরীক্ষা পুনরায় নেওয়ার সুপারিশ করে কমিটি। তেলেঙ্গানার সানাতনগরে নবনির্মিত ডক্টর মারি চেন্না রেড্ডি টিআইএমএস সুপার স্পেশালিটি হাসপাতাল উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি। সাধারণ মানুষের কাছে কর্পোরেট মানের স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে তৈরি এই হাসপাতালটি সরকারি খাতে এক দফায় নির্মিত দেশের বৃহত্তম সুপার স্পেশালিটি হাসপাতাল। এটি ভারতের প্রথম সরকারি হাসপাতাল যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক নিউমেটিক টিউব সিস্টেম স্থাপন করা হয়েছে। কর্মী, জন অভিযোগ এবং পেনশন বিষয়ক প্রতিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং আজ নতুন দিল্লিতে জাতীয় অনুভব পুরস্কার 2026 প্রদান করবেন। অনুষ্ঠানে পেনশন মিত্র হ্যান্ডবুক এবং দেশব্যাপী ডিজিটাল লাইফ সার্টিফিকেট ক্যাম্পেইন 5-এর নির্দেশিকাও প্রকাশ করা হবে বলে সংশ্লিষ্ট মন্ত্রক সূত্রে জানানো হয়েছে। একটি ব্যাংক প্রদর্শনীর আয়োজনও করা হয়েছে। 17টি ব্যাংক যারা অবসরপ্রাপ্ত কর্মীদের জন্য তাদের বিশেষ পরিষেবাগুলো তুলে ধরবে তারা এই প্রদর্শনীতে অংশ নেবে। জাতীয় অনুভব পুরস্কার প্রকল্প 2026-এ নির্বাচিত 15 জন পুরস্কার প্রাপক দেশ গঠনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। ভারত আগামীকাল নতুন দিল্লিতে ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির পরিবেশ মন্ত্রীদের বৈঠকের আয়োজন করতে চলেছে। বৈঠকের প্রাককালে আজ পরিবেশ বিষয়ক এবং জলবায়ু পরিবর্তন ও সুস্থায়ী উন্নয়ন বিষয়ক কন্ট্যাক্ট গ্রুপের উচ্চপদস্থ আধিকারিকদের বৈঠক হবে। ভারতের সভাপতিত্বে এবারের ব্রিক্স বৈঠকের মূল ভাবনা হল স্থিতিস্থাপকতা, উদ্ভাবন, সহযোগিতা ও স্থায়িত্বের লক্ষ্যে নির্মাণ। বৈঠকে সভাপতিত্ব করবেন কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী ভূপেন্দ্র যাদব। মধ্যপ্রদেশের ইন্দোরে দেশের প্রথম ভার্চুয়াল চিড়িয়াখানা চালু হয়েছে। এরই সঙ্গে ইন্দোর চিড়িয়াখানায় একটি 14D সিনেমা থিয়েটার এবং একটি ভার্চুয়াল জঙ্গল সাফারিও শুরু হয়েছে। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী ডক্টর মোহন যাদব গতকাল এই পরিষেবাগুলির উদ্বোধন করেন। প্রায় 4.5 কোটি টাকা ব্যয়ে PPP মডেলে এই 14D সিনেমা এবং ভার্চুয়াল জঙ্গল সাফারি তৈরি করা হয়েছে। পশ্চিমবঙ্গের ভারত নেপাল সীমান্তে সশস্ত্র সীমাবলের জওয়ানরা অঘোষিত সোনা ও রূপসহ দুজন নেপালি নাগরিককে গ্রেপ্তার করেছে। SSB-র 41 নম্বর ব্যাটালিয়নের সীমান্ত তদন্তকারী দল গত সন্ধ্যায় শিলিগুড়িতে তল্লাশি চালানোর সময় সোনা ও রূপ সমেত এদের গ্রেপ্তার করে। অন্ধ্রপ্রদেশের ভোগপুরমের নবনির্মিত আল্লুরি সীতারাম রাজু আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিশাখাপত্তনমের সমস্ত উড়ান পরিচালিত হবে বলে এয়ার ইন্ডিয়া জানিয়েছে। সংবাদপত্রে প্রকাশ এক বিজ্ঞপ্তিতে এয়ার ইন্ডিয়া জানিয়েছে, ভোগপুরম ও দিল্লির মধ্যে সপ্তাহে 14টি উড়ান অব্যাহত থাকবে। ভারতের কমট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল পানীয় জলের গুণমান সংক্রান্ত রিপোর্টের প্রেক্ষিতে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব দেশের রেল স্টেশনগুলিতে পানীয় জলের গুণমান নিয়ে গতকাল এক পর্যালোচনা বৈঠক করেন। যাত্রীদের জন্য বিশুদ্ধ পানীয় জল নিশ্চিত করতে তিনি সংশ্লিষ্ট আধিকারিকদের অবিলম্বে প্রয়োজনীয় সংশোধনমূলক পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন। এই পদক্ষেপের অংশ হিসেবে দেশব্যাপী প্রায় 20,000 স্টেশনে নতুন জল পরিশোধন প্রক্রিয়া স্থাপন করা হবে, সেই সঙ্গে নতুন জলের ট্যাঙ্ক স্থাপন করা হবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। জিম্বাবুয়ের কারিভা হ্রদে গত সপ্তাহে 153 জন যাত্রী বোঝাই নৌকা ডুবে যাওয়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 84। তীব্র ঢেউয়ের কারণে গত মঙ্গলবার এই নৌকা ডুবির ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে মৃতের সংখ্যা 72 থেকে বেড়ে 84 হয়েছে। জিম্বাবুয়ের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে 77 জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। 90 জন ধারণ ক্ষমতার ওই নৌকাটিতে প্রাথমিকভাবে 153 জন যাত্রী ছিল বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য, 1960-এর দশকের শুরুর দিকে জাম্বেজি নদীতে বাঁধ দিয়ে তৈরি করা কারিবা আয়তনের দিক থেকে বিশ্বের সর্ববৃহৎ কৃত্রিম হ্রদ। ওমানের রাজধানী মাস্কাটের সুলতান কাবুজ বন্দরে ভারতের নিজস্ব প্রযুক্তিতে তৈরি যুদ্ধজাহাজ INS ইম্ফল পরিদর্শন করেছে মাস্কাটের বিভিন্ন ভারতীয় স্কুলের 200 জনেরও বেশি শিক্ষার্থী। ওমানে অবস্থিত ভারতীয় দূতাবাস এক বার্তায় এই কথা জানিয়েছে। ওমানে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত প্রশান্ত পিসে যুদ্ধজাহাজটি পরিদর্শন করে নাবিকদের স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানান। জাহাজের কর্মচারীরা ভারতীয় দূতাবাসে পতাকা উত্তোলন অনুষ্ঠানেও অংশ নেন। মার্কিন মধ্যস্থতাকারী ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার গতকাল হামাস প্রধানের সঙ্গে এক বৈঠক করেছেন। গাজা যুদ্ধবিরতি সংক্রান্ত আলোচনায় অগ্রগতির লক্ষ্যে এই কূটনৈতিক পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। এদিকে আজ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গেও বৈঠক করতে পারেন কুশনার। গাজায় হামাসের নিরস্ত্রীকরণ এবং ইসরায়েলের সেনা প্রত্যাহারের লক্ষ্যে যুক্তরাষ্ট্র সমর্থিত প্রায় 15 দফার রূপরেখা পুনরুজ্জীবিত করাই এই আলোচনার মূল উদ্দেশ্য। উল্লেখ্য, গত বছর মিশরে কুশনার মার্কিন রাষ্ট্রদূত স্টিভ উইটকফ এবং হামাস নেতৃত্বের মধ্যে অনুষ্ঠিত বৈঠক যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নে সহায়ক হয়েছিল। এদিকে গত সপ্তাহে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে 15 দফার এই পরিকল্পনাটি প্রত্যাখ্যান করেন।
ইসরায়েল ও হন্ডুরাস নিরাপত্তা সহযোগিতা বৃদ্ধি এবং দ্বিপাক্ষিক কৌশলগত সম্পর্ক সম্প্রসারণের লক্ষ্যে গতকাল এক সমঝোতা স্মারকপত্র স্বাক্ষর করেছে। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটস এবং হন্ডুরাসের প্রতিরক্ষামন্ত্রী এনরিক রড্রিগেজ বার্চার্ড এই চুক্তিতে স্বাক্ষর করেন। ইসরায়েল সফরকালে হন্ডুরাসের

প্রতিনিধি দল ইসরায়েলের প্রতিরক্ষা অধিকর্তাদের সঙ্গেও বেশ কিছু নিরাপত্তা সংক্রান্ত বৈঠক অংশ নেন। বারো দিনব্যাপী বার্ষিক শ্রী বুদ্ধ অমরনাথ যাত্রা কঠোর নিরাপত্তার মধ্যে আজ শুরু হয়েছে। জম্মু কাশ্মীরের পুঞ্চ জেলার রাজপুরা গ্রামে অবস্থিত প্রাচীন বাবা বুদ্ধনাথ অমরনাথ মন্দিরের উদ্দেশ্যে পুণ্যার্থীরা এই যাত্রায় অংশ নিচ্ছেন। উপরাজ্যপাল পুঞ্চ থেকে কড়া নিরাপত্তার ঘেরাটোপে এই যাত্রার শুভ সূচনা করেন। ভারতীয় আবহাওয়া বিভাগ IMD আজ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও ওড়িশায় ভারী থেকে অতিভারী বৃষ্টির জন্য লাল সতর্কতা জারি করেছে। অরুণাচল প্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ, পূর্ব মধ্যপ্রদেশ, হিমাচল প্রদেশ, জম্মু ও কাশ্মীর, লাদাখ এবং উত্তরাখণ্ডেও একই ধরনের আবহাওয়া বজায় থাকবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। IMD জানিয়েছে আজ আসাম, মেঘালয়, বিহার, হরিয়ানা, চণ্ডীগড় এবং দিল্লিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, তামিলনাড়ু, পুদুচেরিতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে জানিয়েছে IMD। এদিকে ওড়িশার বন্যা পরিস্থিতি ক্রমশ ঘোরালো হচ্ছে। এর মধ্যেই ফের অতিভারী বৃষ্টির সম্ভাবনা নতুন করে আশঙ্কা তৈরি করেছে। সে রাজ্যের 49টি ব্লক এবং 5টি শহর থেকে প্রায় 2,37,000 মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। নতুন দিল্লির ইন্দিরা গান্ধী ইনডোর স্টেডিয়ামে আজ থেকে শুরু হচ্ছে BWF বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ। দীর্ঘ 17 বছর পর ভারত এই প্রতিযোগিতা হতে চলেছে। মহিলাদের একক বিভাগে প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন এবং নবম বাছাই PV সিন্ধু আয়ারল্যান্ডের সোফিয়া নোবেলের মুখোমুখি হবেন। অন্যদিকে মহিলাদের ডাবলসে ট্রিশা জলি ও গায়ত্রী গোপীচাঁদ জুটি প্রথম রাউন্ডে স্পেনের পলা লোপেজ ও লুসিয়া রড্রিগেজের বিরুদ্ধে খেলবেন। সন্ধ্যায় পুরুষদের একক বিভাগে ভারতের আয়ুষ শেট্টি বিশ্বসেরা বর্তমান চ্যাম্পিয়ন চীনের শি ইউকির মুখোমুখি হবেন। পুরুষদের ডাবলসে ভারতের শীর্ষস্থানীয় জুটি এবং পঞ্চম বাছাই সাত্বিক সাইরাজ রঙ্কি রেড্ডি ও চিরাগ শেট্টি বাইপে ইতিমধ্যে দ্বিতীয় রাউন্ডে পৌঁছেছেন। পাশাপাশি ভারতের MR অর্জুন ও হরিহরণ আমসাকুরানান জুটি আয়ারল্যান্ডের স্কট গিলডিয়া ও পল রেনার্ডসের জুটির বিরুদ্ধে খেলবেন। গলে প্রথম ক্রিকেট টেস্টে দ্বিতীয় দিনের শেষে ভারত প্রথম ইনিংসে শ্রীলঙ্কার বিরুদ্ধে 9 উইকেটে 460 রান তুলেছে। দেবদত্ত পাডিকাল 167, KL রাহুল 82 রান করেছেন। শ্রীলঙ্কার হয়ে প্রভাত শয়সূর্য 4, কেশর নুয়ানাথা 3 উইকেট নিয়েছেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। জম্মু ও কাশ্মীরের তুষারাবৃত এলাকা এবং লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চলে 2027 সালে জনগণনার জন্য সেলফ এনুমারেশন প্রক্রিয়া আজ থেকে শুরু হচ্ছে, চলবে 31 অগস্ট পর্যন্ত। স্বগণনায় দেশের মধ্যে পশ্চিমবঙ্গের সবচেয়ে বেশি মানুষ এই প্রক্রিয়া সম্পূর্ণ করেছেন বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। খবর শেষ হলো, এরপর শুনুন স্থানীয় সংবাদ।

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি সুমন ভট্টাচার্য। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, রক্তদানের মতো উদ্যোগ সমাজসেবা, সামাজিক দায়বদ্ধতা ও পারস্পরিক সংহতির চেতনাকে প্রতিফলিত করে। আগরতলার ভট্টপুকুরে নব ঐক্য ক্লাবের নবনির্মিত ভবনের উদ্বোধন উপলক্ষে গতকাল আয়োজিত রক্তদান ও স্বাস্থ্য শিবিরে তিনি কথা বলেছেন। পাশাপাশি সামাজিক উন্নয়নে ক্লাবের ভূমিকার কথা তুলে ধরেন তিনি। শিবিরে 32 জন রক্তদান করেন। এদিকে এদিন রামনগরের মুক্তিসংঘ আয়োজিত রক্তদান শিবিরের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। এই শিবিরে 27 জন রক্তদান করেছেন। জাতীয় পরীক্ষা গ্রহণকারী সংস্থা NTA UGC নেট পরীক্ষার 3টি বিষয়, ইংরেজি, কমার্স এবং সোশিওলজি পরীক্ষা পুনরায় গ্রহণের কথা ঘোষণা করেছে। এই বিষয়গুলির প্রশ্নপত্রে বেশ কিছু ত্রুটির অভিযোগের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। NTA জানিয়েছে, ইংরেজি পেপারের পুনঃপরীক্ষা 9 সেপ্টেম্বর সকাল 9টা থেকে দুপুর 12টা পর্যন্ত প্রথম শিফটে অনুষ্ঠিত হবে। একই দিনে কমার্স পেপারের পরীক্ষা বিকেল 3টে থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত দ্বিতীয় শিফটে নেওয়া হবে। সোশিওলজির পরীক্ষা 10 সেপ্টেম্বর সকাল 9টা থেকে দুপুর 12টা পর্যন্ত প্রথম শিফটে অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, NTA 87টি বিষয়ে গত 22 জুন থেকে 30 জুন 2026 সালের UGC নেট পরীক্ষা নিয়েছিল। সাংসদ বিপ্লব কুমার দেব বলেছেন, বর্তমান সময় পর্যন্ত রাজ্যে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে মোট 24 জন আর্থিক সহায়তা পেয়েছেন। তাতে মোট 56,90,249 টাকা ব্যয় হয়েছে। গতকাল আগরতলায় সদ্য সমাপ্ত লোকসভার বর্ষাকালীন অধিবেশনের বিষয় নিয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে তিনি কথা বলেছেন। তিনি বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে রাজ্য জুড়ে সড়ক যোগাযোগ থেকে শুরু করে প্রতিটি স্তরে উন্নতি হয়েছে। তিনি বলেন, রাজ্যসভার সাংসদ থাকাকালীন MPLED-এর অন্তর্গত রাজ্যসভা থেকে 4,43,29,552 টাকা মঞ্জুরি দেওয়া হয়েছিল। লোকসভা থেকে 11,33,63,234 টাকার বিভিন্ন প্রকল্পের জন্য মঞ্জুরি দেওয়া হয়েছে। ত্রিপুরার সর্বাঙ্গীন উন্নয়নের লক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আন্তরিক দৃষ্টিভঙ্গিরও প্রশংসা করেছেন সাংসদ শ্রীদেব। ত্রিপুরা প্রদেশ বিজেপির কার্যালয়ে গতকাল প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ীর

ব্যান দিবস পালন করা হয়। তার প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন সহসভাপতি তাপস ভট্টাচার্য, বিজেপির সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা সহ অন্যান্যরা। পরে বক্তব্যে তাঁরা বলেন, মূল্য এবং আদর্শের উপর নির্ভর করে প্রয়াত অটল বিহারী বাজপেয়ী প্রথম ভারতবর্ষে বিকাশ এবং সুশাসনের যুগের সূচনা করেছিলেন। এদিন কৃষ্ণপুর মণ্ডল কার্যালয়ে প্রয়াত রাষ্ট্রনায়কের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান জনজাতি কল্যাণমন্ত্রী বিকাশ দেববর্মা। তিনি রাষ্ট্র নির্মাণে তার অসামান্য অবদান এবং দেশের উন্নয়নে তার সমস্ত সফল প্রয়াসের কথা স্মরণ করেন। রাজ্য পুলিশের মুখ্য জনসংযোগ আধিকারিক রাজদীপ দেব গতকাল জানিয়েছেন, 80তম স্বাধীনতা দিবস উপলক্ষে এক ভারত শ্রেষ্ঠ ভারত উদ্যোগের অধীনে রাজ্যগুলির মধ্যে প্যারেড কন্টিনজেন্ট বিনিময় কর্মসূচিতে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে ত্রিপুরা পুলিশ। অসমের গুয়াহাটির খানাপাড়ায় আয়োজিত প্যারেড প্রদর্শনীতে 15 নম্বর ব্যাটালিয়ান টিএসআরের প্যারেড দল প্রথম স্থান অধিকার করেছে। আগরতলা শিবনগর মডার্ন ক্লাব ও আমরা তরুণ দলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে গতকাল রক্তদান শিবির, বসে আঁকো প্রতিযোগিতা, সাঁতার প্রতিযোগিতা সহ নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন রাজ্যসভা সাংসদ রাজীব ভট্টাচার্য সহ অন্যান্যরা। উপস্থিত অতিথিরা আগামী দিনেও সমাজসেবামূলক বিভিন্ন কর্মকাণ্ডে ক্লাবের ভূমিকা আরও জোরদার কথা

জানান। রাজ্যের অন্যান্য অংশের মধ্যে কাঞ্চনপুর মহকুমাতেও যথাযোগ্য মর্যাদায় 80তম স্বাধীনতা দিবস উদযাপিত হয়েছে। কাঞ্চনপুর ক্রিকেট অ্যাসোসিয়েশন মাঠে শনিবার আয়োজিত মূল অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করেন বিধায়ক ফিলিপ কুমার রিয়াং। তিনি স্বাধীনতা দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন। সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় বলেছেন, প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় গাছ লাগানো অত্যন্ত জরুরি, পাশাপাশি বন রক্ষা ও গাছ বাঁচানোর সংকল্প নিতে হবে। গতকাল কৈলাস শহরের শ্রীরামপুরে স্বামী বিবেকানন্দ ভবনে মহকুমা ভিত্তিক বন মহোৎসবের উদ্বোধন করে তিনি কথা বলেন। উমাপদ বর্মন অঞ্জলি বর্মন ট্রাস্টের উদ্যোগে মুক্তধারা অডিটোরিয়ামে 93 জন দুস্থ মেধাবী ছাত্রছাত্রীকে গতকাল আর্থিক সহায়তা প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। তিনি বলেন, ছেলেমেয়েদের পড়াশোনার পাশাপাশি মানবিক মূল্যবোধে বড় হতে হবে। অনুষ্ঠানে সুবিধাপ্রাপক প্রত্যেককে নগদ 7,000 টাকা করে আর্থিক সহায়তার পাশাপাশি বই তুলে দেওয়া হয়। বাইখোরা কালীমাতা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে গতকাল বাইখোরা জগন্নাথ মন্দিরে স্বেচ্ছা রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। শিবিরে 43 জন স্বেচ্ছায় রক্তদান করেন। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত রাখাল স্মৃতিশীল নকআউট ফুটবল প্রতিযোগিতার উদ্বোধনী খেলায় এগিয়ে চলো সংঘ জয়লাভ করেছে। গতকাল রাতে উমাকান্ত মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় এগিয়ে চলো সংঘ 4-0 গোলে বীরেন্দ্র ক্লাবকে পরাজিত করে। আবহাওয়ার খবর, আজ দুপুর পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে আকাশ সাধারণত মেঘলা থাকবে। দক্ষিণ জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস সহ সারা রাজ্যেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ ভোরে আগরতলায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26 ডিগ্রি সেলসিয়াস, দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 34 ডিগ্রির কাছাকাছি। স্থানীয় সংবাদ এখানেই শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7টা বেজে 55 মিনিটে।

আকাশবাণী আগরতলা, কক্তমা পড়িব বিপূর্ণাদেব বর্মা। মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী যত বদল ন সংসদ তাই হাস্তে বিধানসভা রগ ব্রীরক নিবাগী খাতি মৌ চারি তিসাথানি খা ফুরজাকা নিবাগী কবখা আবনতুই থংরং থংয়াই টংনানী কবখা মন্ত্রীবক্রক লাল কেলানি সিমি বসংনি ফাইসিং ইয়কমানি সালনি কক নারকথানি মচাং মৌদি ব্রীরক ন বরম রুনানি তাই যে মানসাক দায়িত্ব বিধানসভা তাই লোকসভা ও হা কতনি ব্রীরক নিবাগী রাও থামচি থামতুই দুলমুং টংসুকনানি বাকী বসকাঙ্গী ফাইনানি কবখা বসাকা ভারতনি রায়দাস নামথানি ব্রীরকনি যার টংনানি সেব মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী রিজাতেই চাদ্রব নুখুংনি স্রংনাই রকনি বাকী মাগনানো অনলাইন কোচিং রানানি সাকলাইখা বসংনি বাকী ককনারক থানি মোচাং মৌদি সাকা বাতাইমা আমজকমুংনি তিয়ার অংজাক স্রংনাই রকনি রাং থঙ্গ পজা হেলেং রানানি নাহার মুঙ্গন অ ইয়াপরি নাহার জাকা বসাকা ফুরংনাই ক্রং রকনি কাহামকে রং ফুরংগৈমানো মন্ত্রীবক্রক সাকা হাপাং চংখা বস্কাং বিশি ও খরক সার জাক সিকলা রকন এ আইবেচেব ফ্রংমুংনি লয় খ্লাইজাগানো আবোবাই হায়ুংনি এ আইবেচেব বাতাইলাই মানানো বসং আমজকমুং নাইকলনাই মথা এনটিএ ইউজিসি নিট আমজকমুংনি কাইথাম সাবজেক্ট ইংলিশ কমার্স তৈ সোশিওলজি আমজকমুং নাহারফিনানি সাকলাইমুং রেখা অ সাবজেক্ট রকনি সঙ্গমুং ব্লাই কিচাসক চাইয়া টংমানি ককশিলচা মুং নরগৈ অ ককচংমুং নাহার জাখা এনটিএ নি বখাক্তৈ সাজাখা ইংলিশ পেপার আমজকমুং অংফিরনাই সেপ্টেম্বর চুকু সালমারিনি দামচুকুনি সিমি দিবর দামচিনি জরা পুইলা শিফট সংসার জাগানো অ সালন কমার্স পেপারনি আমজকমুং নাহার জাগানো শারীরিক দামথামনি সিমি সানজা দাম দক জরা উলনৈ শিফট সচিওলজিনি আমজকমুং নাহার জাগানো সেপ্টেম্বর চি সালমারিনি ফুং দামচুকুনি সিমি দিবর দামচিনি জরা পুইলা শিফট অ আমজকমুং নাহার জাগানো খুরজা থাইক্লাইও এনটিএ নৈ সাই নৈ চিতক বিশিনি ইউজিসি তাই নিট আমজকমুং নৈচি নৈ সালমারিনি সিমি থামচি জুন সালমারি জরা কাইচার চিসনি সাবজেক্টনি আমজকমুং নাহারমানি মন্ত্রী অক্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা সাকা থৈরিমানি হাই শাক থারমা হদান মমা হদানি টং থাই বার জাতেই খড়ক জাতেই খড়কসানি খ্লাই থাই টংমানি খাপাং ফুনুগু মিয়া আগরতলানি বট্টপুকুর নব ঐক্য ক্লাবনি কতাল তাংজাক নগ্ন চেঙ্গেরিমানর গৈ যুগালিজাক থৈরিমাতেই সাকাম শিবির মানজাকৈ ব অকক সাকা মন্ত্রী অক্রা লুকুরক তৈ হদানি বার জা নাজাক ত্রিপুরাস নামৈ তিসানানি সময় তাংমানতেই বকরা খ্লাইনানি কবখা আবনি বাগৈ হদানি হামক্রায় ক্লাবনি টং থাই সামং রকনি ককনব সাকা পান্ডাব কুবনি বিশিঙ্গ মানজাখা আরনি কর্পোরেটর বাপি দাসনখবই কুবনি রক ইয়াং থৈ রিমা শিবির খরক থামচিনি বাইথাং মুচুঙ্গৈ থৈ রেখা সাংসদ বিপ্লব কুমার দেব সাকা তাবুক সাকজরা হাস্তে ও প্রধানমন্ত্রী রিলিফ ফান্ডনি যতই খরক নৈচি ব্রৈ রাংমারিনি চুবাচুমানখা

0: আরও বেবাগৈ খক বাচি দক রাসাই চুকুচি সাই নৈরা ব্রীজি চুকু রাংসবাই জাখা আগরতলাব লোকসভানী ওয়াতৈমলনি অধিবেশনতে খোর্চা জাক বেচেপনতেই যুগালিজা কক মাথুমনাই রকনিমেল ব অকক ন সাকা ব সাকা তাবুকনি হাপাং বার জামানমানি উল হাস্তে গ্রাঙ্গৈ লাহার থাংলাই শুনিসিমি চেঙ্গৈ বেবাগ বেরেম হামক্রাই অংখা বতৈ বসাকা রাজ্যসভানী সাংসদ তংমানি জরাও এমপিলেট খবজাক রাজ্যসভানি সিমি খক ব্রী রোজাক ব্রীজি থাম রাসাই নৈজি চুকু সাই বারা বাচি নৈ রাঙ্গ সিমুং রোজাকমানি লোকসভানী খক চিসা রোজাক থামচি থাম রাসাই দক চি থাম সাই নৈরা থামচি ব্রী রাংনি জুদা জুদা তাংবুতাংনি বাকি গসিমুং রোজাখা মোচাং দেবসাকা ত্রিপুরা হাস্তেনো বেবাক ফাইসংতৈ হামক্রাই খাইনানো নাহারৈ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীনি সামুংবুতাংনি বিসংতৈ হদানি বেবাক বেরামনি লুকুরগনি থানি সেব সগৈখা রাংমন্ত্রী প্রণজিৎ সিনহা রাইসাকা স্রাই স্রাই শীতকমুং রায়দাতৈ হাপাংনি সেবুক বরক শীতকজাগৈ তঙ্গ মিয়া উদয়পুর জনতা দরবার সামুংবুতাঙ্গ মানজাগৈ মচাং রাই অকগ্ন সাকা আরও মানজাগনাই লুকুরগ্ন বরকনি জঞ্জালন দায়িত্বে ইয়াকা গ্রানানি খা মেথেবৈ রাংমন্ত্রী প্রণজিৎ সিনহা রাইসাকা হাপাংনি ইয়াফাং নাহারমুং অংখা হাপাংনি সেপ্তাই হামক্রাইন লুকুরগ্নি গানও তুনে রৈনা ত্রিপুরা পুলিশ তৈ কাইসা কতাল সকাতনি বরমানখা হাস্তে পুলিশনি লুকু সামুং মানজুনাই অকরা রাজদীপ দেবসাকা ফিল চার্চি ইয়কমা সালনরগৈ এক ভারত শ্রেষ্ঠ ভারতনি লামো হাস্তে রকনি বিলিং প্যারেড কন্টিনজেন্ট সামুং বোতাঙ্গ চা সামুং মানখা ত্রিপুরা পুলিশ আসামনি গুহাটিনি খানাপাড়াব যুগালিজাক প্যারেড ফুনুক মুঙ্গ চিবা নম্বর ব্যাটেলিয়ানে টিএসআনি প্যারেড বদল পুইলা আচুকথাই মানখা আবনি বাকি চিবা নম্বর ব্যাটেলিয়ানে টিএসআনি প্যারেড কন্টিনজেন্ট হামবাই এফারকা ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন বাই কম থিংজাক রাখাল মুকমসিল নক আউট ফুটবল বাতাইলাইমং মিয়া নিসিমি আগরতলাও চেংজাখা উমাকান্ত মিনি স্টেডিয়ামও সংসারজাক ও বাতাইমঙ্গ চেঙ্গে রেখা আগিনি ফুটবল থংকরং সুনীল ভৌমিক পান্ডাও মানজাখা বেড়াইক্রী মন্ত্রী সুশান্ত চৌধুরী টিএফএনএ কাসকু প্রণব সরকার আকর্ষণ মিয়ানি থংলাইমাও এগিয়ে চলো সঙ্গ ব্রীবুক চা গোলনি ফেরবাই বীরেন্দ্র ক্লাবনো মেচেনখা তাবুক নবাতিবানি ককতুমা নবাতিবানি সেকাংবাড়িয়ানি কক মুঙ্গ সাজাখা তিনি নখা চুমুই কবলজাক টঙ্গানো সালগ্রা হাঙ্কর গবং ওয়াতৈ ওয়াউইমানো তৈ বেবাক হাস্তেও নওয়াতৈ ওয়াউইমানো হনে হজাক মুংরেখা নবাতিবা নাইখুং তিনি সালনি সাকানি তুংমারি টঙ্গানো 34 ডিগ্রি সেলসিয়াসনি গানাগিনি তিনি আইচুক বুখাগো খামানি তুংমারি টংমানি নৈচি দক ডিগ্রি সেলসিয়াস ককব্রকবাই ককতুমা পরিমুং তাবুক জরাতৈ অরণ্য পাইখা উলনি ককতুমা আবাই ইংগানো সানজা দামসিনি তামৈ সতী ব্রীচি বাও
1: কলকাতা এবং আগরতলা কেন্দ্রের সংবাদ শুনলেন আকাশবাণী কৈরা শহর। এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত। আমাদের আজকের শিল্পী সন্দীপন বন্দ্যোপাধ্যায়।

এতক্ষণ পর্যায়ক্রমে দিল্লি কেন্দ্রের প্রভাতে হিন্দি ইংরেজি এবং সবশেষে উত্তর পূর্বাঞ্চলের ইংরেজি সংবাদ শিলং কেন্দ্র থেকে রিলে করে শোনানো হল। আকাশবাণী কৈলাসহর। এখন শুনবেন বাংলা আধুনিক জ্ঞান। আমাদের আজকের শিল্পী ফিরোজা বেগম।

এতক্ষণ মুম্বাই কেন্দ্র থেকে প্রচারিত বিবিধ ভারতী রিলে করে শোনানো হল। আকাশ মানে কৈলা শহর, অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্টজে। শ্রোতাবন্ধুদের সবাইকে আবারও একবার স্বাগত আমাদের আজকের এই অধিবেশনে।

শ্রোতাবন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি বাংলা গানের শ্রোতাবন্ধুদের অনুরোধের আসর সুরের পালা। শ্রোতাবন্ধুরা চলে আসুন আমাদের অনুষ্ঠানে, ফোন করুন আর শুনুন আপনার পছন্দের গান। দেখা যাক কে রয়েছেন আমাদের আজকের প্রথম শ্রোতা। নমস্কার সুরের ভেলা।

0: হ্যালো, একটু জোরে বলুন। হ্যালো,
1: নমস্কার অনুপ বাবু,
0: হ্যাঁ হ্যাঁ,
1: বলুন।
0: সুমিতা, সুমিতা দিয়ে।
1: আজকে আমাদের,
0: কেমন আছেন বলুন?
1: ভালো আছি, আমাদের প্রথম শ্রোতা অনুষ্ঠানের স্বাগত আপনাকে অনুষ্ঠানে।
0: সত্যি একেবারে ক্যা বাত!
1: একদম
0: তো আমি
1: ভীষণ ভালো লাগছে অনুপ
0: বলছিলাম
1: বাবু।
0: কৃষ্ণনগর থেকে, অনুপ কুমার ভট্টাচার্য।
1: হ্যাঁ হ্যাঁ বলুন,
0: আর
1: পছন্দটা।
0: আজকে এক বিশেষ দিন, শ্রাবণ মাসের একেবারে কি বলবো, হয়তো বা না,
1: শেষ
0: একেবারে নিশ্চয়ই
1: শেষ
0: শেষ
1: সোমবার।
0: সোমবার, তাই না?
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
0: তো ভক্ত সজ্জন,
1: গতকাল গতকাল আমরা রুদ্র পূজা করেছিলাম।
0: তাই?
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ রুদ্রাভিষেক হয়েছে।
0: বাহ, কে বাহ, বহুত ভালো
1: সাত,
0: লাগে।
1: হ্যাঁ হ্যাঁ
0: আর
1: সাত,
0: আজকে তো একেবারে শেষ, সব ভক্তালুরা এসেছেন, একটু ফাঁক পেয়েছি, তো
1: আচ্ছা
0: ভাবলাম
1: আচ্ছা,
0: দেখি আজকে সুমিতাদের সাথে যদি কথা হয়ে যায়, অবশ্যই মনটা ভালো হয়ে যাবে। তো
1: নিশ্চয়।
0: প্রথমেই গ্রহণ করুন বাবা মহাদেবের অসীম আশীর্বাদ, কৃপা, সবকিছু, সব শ্রোতা ভাই বোনদের।
1: একদম একদম,
0: আর তো প্রথমে তো জেনে গেছি আমার সুমিতা দি অনেক ভালো আছে, আর ভালো তো থাকতেই হবে। তো আজকের এই বিশেষ দিনে সব শ্রোতা ভাই বোনদের অকুণ্ঠ অফুরন্ত ভালোবাসা, শুভেচ্ছা এবং বাবা মহাদেবের আশীর্বাদ প্রার্থনা করছি
1: একদম
0: মহাদেবের কাছ থেকে।
1: আমারও সেই প্রার্থনা রইল অনুবাবু। আচ্ছা
0: যাই
1: বলুন, কি
0: হোক,
1: গান শোনাবো আজ?
0: আজকে গানটা শুনতে চাই, গানটা হলো এরকম, আছে গৌরী নিতাই নদীয়াতে কৃষ্ণ আছে, কৃষ্ণ আছেন মথুরাতে। এরকম গানটা ঠিকঠাক মানে মনে নেই, হঠাৎ মনে এলো, কারণ আজকে একটা রিলিজিয়াস ডে, ডিভোশনাল অ্যাটমসফিয়ার, তো এই গানটা শোনা যায়, তাই
1: আশা
0: না?
1: ভোসলেজির ভীষণ সুন্দর একখানি গান এবং বিখ্যাত
0: আর
1: গান বলা চলে।
0: তো সুমিতা দি, যাদের নিয়ে গানটা শুনতে চাইছি, বিশেষ করে আমার প্রেমজিৎ বাবু, অবিনাশ ভাই, তারপর অম্বালিকা ভট্টাচার্য, সুতপা ভট্টাচার্য, দেবজিৎ দাস, তারপর সজল মালাকার আর সুমন মহুরি, সবাই সঙ্গে ভালো থাকুন সুমিতা দি।
1: সবার জন্য
0: আবারও
1: পাঠিয়ে দিলাম পছন্দের গান।
0: আবারও জানাই প্রীতি শুভেচ্ছা, ভালো,
1: নমস্কার।

0: নমস্কার সুরের ভাই।
1: হ্যালো,
0: হ্যালো,
1: হ্যাঁ দিদি, ভালো আছেন?
0: হ্যাঁ ভালো আছি লালন ভাই।
1: না না, অসিত হাইট বলছি,
0: অসিত, আচ্ছা
1: দক্ষিণবঙ্গের
0: আচ্ছা
1: আমার জেলা মহাকাশ থেকে।
0: আচ্ছা, স্বাগত আপনাকে অনুষ্ঠানে
1: প্রচুর বৃষ্টি হচ্ছে এখানে,
0: ভাই।
1: প্রচুর বৃষ্টি হচ্ছে।
0: আচ্ছা, আমাদের এখানে তো ওয়েদারটা ভীষণ মানে প্লেজেন্ট ওয়েদার, রোদ্দুরও নেই
1: আচ্ছা
0: বৃষ্টিও নেই,
1: আচ্ছা আচ্ছা
0: মানে খুব আরামদায়ক একটা।
1: আচ্ছা আচ্ছা আমি শুনতে চাই নয়নমণি ছবি, আমি শিল্পী হতে চাই, এটা শোনা চাই লালন ঘর, আমি বাদল কটিয়াল ও আপনাদের সবাইকে।
0: আমি দেখি গানটা আছে কিনা আগে।
1: হ্যাঁ, আমি শিল্পী হতে চাই, বাপি লাহিড়ী।
0: বাহ, সুন্দর একটা গান। হ্যাঁ
1: ভালো
0: হ্যাঁ হ্যাঁ
1: থাকবেন।
0: হ্যাঁ ঠিক আছে অসিত ভাই, আমি পাঠিয়ে দিচ্ছি আপনার পছন্দের গান।
1: ওকে ওকে, ভালো থাকবেন।
0: নমস্কার।

0: নমস্কার, শরীর ভালো?
1: হ্যালো,
0: হ্যালো,
1: হ্যাঁ নমস্কার নিবিন।
0: নমস্কার জহরদা,
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ম্যাডাম,
0: অনেক দিন
1: আপনাকে
0: পর
1: অসংখ্য
0: আপনার
1: ধন্যবাদ।
0: সঙ্গে কথা।
1: হ্যাঁ, আমি কথা বলছি জওহরলাল বর্মন কাছাড় জেলা থেকে। তো
0: স্বাগত
1: আজকে
0: আপনাকে।
1: আপনি এসেছেন, বেশ ভালো লাগছে, কারণ কিছুটা কথায় আর কিছুটা গানে আমরা এই অনুষ্ঠানটা উপভোগ করতে পারবো
0: একদম
1: 1 ঘন্টা।
0: একদম একদম, বলুন
1: তো
0: কেমন
1: দারুণ ভালো
0: আছেন
1: লাগে আপনি
0: বলুন।
1: যখন আসেন।
0: হ্যাঁ,
1: তো
0: কেমন আছেন বলুন জহরদা, অনেকদিন পর আপনার
1: হ্যাঁ
0: সঙ্গে
1: হ্যাঁ
0: কথা
1: ঠিকই
0: হচ্ছে।
1: ঠিকই, অনেকদিন পর আপনার সাথে কথা হচ্ছে। আছি, ভালোই আছি,
0: আচ্ছা
1: বেশ ভালোই আছি, আর আশা করি
0: আচ্ছা,
1: আপনারা সবাই ভালো আছেন।
0: একদম একদম।
1: তো আজকে প্রথমে গানের কথা বলে ফেলি।
0: হুম হুম হুম
1: লতাজির কন্ঠে গান শুনিয়ে দেবেন, মহান গীতিকার সুরকার সলিল চৌধুরীর লেখা ও সুর দেওয়া একটি গান। আজ তবে এইটুকু থাক, বাকি কথা পরে হবে।
0: পরে হবে।
1: তো ভাবছি আপনি
0: আচ্ছা,
1: যখন
0: আমি
1: এসেছেন
0: আমি
1: তাই
0: ফাঁকে একটা
1: অধীর
0: কথা,
1: আগ্রহে ক্লান্ত হয়েও আপনাকে পাওয়ার চেষ্টা করছি, হাতে ফোন নেই, আর ফোনটা যখন লেগে গেল তো বেশ ভালোই লাগছে। আর ভাবছি হয়তোবার আপনাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করা নাও হতে পারে আমার।
0: কেন কেন?
1: হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, বলছি আপনার কাছে, খুবই পরিতাপের বিষয় যে গতদিন হ্যালো অনুরোধে
0: হ্যাঁ
1: আমার ফোনটি 2 বার হ্যালো অনুরোধে ঢুকেছিল।
0: আচ্ছা,
1: প্রথমবার 12:48 এর দিকে, পুরোপুরি রিং হয়েছে এক
0: এগারোটা
1: মিনিট
0: 48 হবে।
1: হ্যাঁ পুরোপুরি রিং হয়েছে,
0: আচ্ছা,
1: তবু ফোনটা তোলা হয়নি। দ্বিতীয়বার 1:23 থেকে 1:24,
0: ও
1: এক
0: আচ্ছা, হ্যালো
1: ঘন্টা
0: হ্যালো অনুরোধে, তাই না?
1: হ্যাঁ হ্যাঁ 1 মিনিট পুরোপুরি কল হয়েছে,
0: আচ্ছা,
1: তদুপরি আমার এই ফোনটা তোলা হয়নি। এরপরে আমার ফোনটা যখন শেষ হয়ে গেল বাঁচতে বাঁচতে, তারপরে বরুণ ভাইয়ের ফোনটা ঢুকে গিয়েছিল, বরুণ ভাইয়ের ফোনটা তোলা হয়েছে। তো সেটাই বলছি ম্যাডাম, যে আমরা তো অনেক ফোন করি,
0: না
1: হ্যালো অনুরোধ বলুন বা জিত বাহারে বলুন বা সুরে ফেলাতে বলুন, আপনাদের কাছে ফোন ঢোকা মানে ফোনটা ঢুকলে আপনারা রিসিভ করে ফেলেন।
0: একদম।
1: কিন্তু কালকে আমার 2টি ফোন ঢুকেছে, ঠিক টাইমে ঢুকেছে, গান শেষ না হওয়ার আগে ফোনটা ঢুকেছিল, কিন্তু যিনি ছিলেন উনি হয়তোবা সেটা কোনো কারণে হোক সেটা উনি তুলেননি। তো মনে খুবই কষ্ট পেয়েছি।
0: আচ্ছা, আমি
1: তো
0: বলি,
1: তাই
0: আমি
1: বলছি
0: না না জহরদা, আপনার

0: কথা শেষ করার আগে আমি বলি, আমি বলি, দেখুন আপনাদের নিয়েই আমাদের অনুষ্ঠান, আপনাদেরকে নিয়েই আমরা সমৃদ্ধ হই। হ্যাঁ, কিন্তু আরও একটা কথা, আপনার যেটা অভিমান আমি 100 বার আমি মানছি, কিন্তু কথাটা হলো এটা তো অ্যান্ড্রয়েড ফোন না, কার ফোন আসে সেটা কিন্তু আমরা বুঝতে পারি না। আপনি যে ফোন করেছেন সেটা কিন্তু যিনি অ্যানাউন্সার ছিলেন ওনার কিন্তু জানার কথা না, ঠিক আছে? যে জহরদা ফোন করছে, জহরদার সঙ্গে আমার কিছুটা মনের মান অভিমান রয়েছে, আমি তুলবো না, সেটা কিন্তু না, ঠিক না? তো হয়তো আমার মনে হচ্ছে কোনো কারণে হয়তো অ্যানাউন্সার ধরুন বাইরে গেছেন, কোনো আর্জেন্ট কলে হয়তো গেছেন, ন্যাচারাল কলে হয়তো গেছেন বাইরে, সেই সময় হয়তো গানটা শেষ হওয়ার আগে আপনার ফোনটা এসছে, সেই জন্য ধরতে পারেননি। একদম আমি শিওর এটাই হবে ঘটনা।
1: তো ফোনটা আমার দুটা কলে আপনার অনুষ্ঠানে শোনা যাচ্ছিল, পুরোপুরি বাজছে, রিং হচ্ছে, আর
0: কারণ অনুষ্ঠানে শোনা গেলে আমরা কার নাম্বার কে ফোন করছে সেটা তো আমরা বুঝি না, না
1: কোনোদিন হয়নি, বা আপনারা তো অনেক অনেকবারই এসেছেন নানান অনুষ্ঠানে, ছোটবেলাতে হোক বা গীত বারে হোক বা হ্যালো অনুরোধ হোক, আপনিও এসেছেন বা আরো যারা রয়েছে ওনারা এসেছেন, কিন্তু কারো বেলাতে এভাবে হয়নি বা কখনো হয়নি। অনেক শ্রোতারাই বলবেন, অনেক শ্রোতারাই বলবেন, কিন্তু কারো হয়নি, কোনোদিন হয়নি। এই 3টি বছর প্রায় অতিক্রম করতে চলেছে আপনাদের সাথে, কিন্তু কোনোদিন হয়নি এইভাবে। কিন্তু কালকে দুটো গল্প উপরি কল, 1 মিনিট কল হয়েছে, তারপর ফোনটা কেটে যাওয়ার পর তারপর অন্য
0: আমার মনে হয় কোনো কারণে অ্যানাউন্সার হয়তো কনসোলে ছিলেন না, কোনো কারণে অ্যাবসেন্ট ছিলেন,
1: সেটাই বলছি।
0: সেই কারণে
1: বিষয়টা হয়েছে, সেটা আপনারা একটু অনুধাবন করবেন।
0: নিশ্চয়ই নিশ্চয়ই,
1: সেটাই বলছি। আরো
0: একটা কথা বলি, আপনি আজকে যে গানটা আপনি অনুরোধ করেছেন সেই গানটা কিন্তু আমার ফোনের হ্যালো টিউন ছিল। আজ তবে এইটুকু থাক, বাকি কথা পরে হবে।
1: ঠিক আছে ম্যাডাম, ঠিক আছে,
0: ঠিক আছে। জহরদা, মান অভিমান সব
1: আমি সেটাই উদ্দেশ্য করে আপনার কাছে এই গানটা আমি চয়ন করেছি।
0: তো আমারও এই কথা, মান অভিমান সব দূরে থাক, আজ তবে এইটুকু থাক, বাকি কথা পরে হবে।
1: ঠিক আছে, নমস্কার ম্যাডাম,
0: খুব ভালো থাকবেন জহরদা, নমস্কার।
1: হ্যাঁ নমস্কার।

0: হ্যালো,
1: নমস্কার, সুরের ভেলা।
0: হ্যাঁ নমস্কার ম্যাডাম।
1: পিন্টু ভাই, হ্যালো।
0: হ্যালো, ভালো নি ম্যাডাম?
1: ভালো ভালো ভালো, তুমি ভালো আছো?
0: ভালো আছি ম্যাডাম।
1: আচ্ছা আচ্ছা, আমার তো তোমাকে খুব দেখতে ইচ্ছা করে, তুমি আসলে না তো একদিনও আমাদের এখানে।
0: আমি টাইম টাইম মিস করছি তো ম্যাডাম, চালাই।
1: ওহো, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বলো কি শোনাবো আজ তোমাকে।
0: আমার আমার স্বপ্ন যে সত্যি হলো, এই গান
1: ঠিক আছে ঠিক আছে,
0: হবে তো ম্যাডাম?
1: হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই তুমি শুনতে চাইবে। আর হবে না এটা? হয়
0: না না, আমি ম্যাডাম মানে বলতে পারি ম্যাডাম,
1: বলো বলো বলো, কার নাম বলবে বলো।
0: আমার আছে সন্ধ্যাবতী না, আর ইন্দ্রানী না, আর আচুটু দেবনাথ,
1: আচ্ছা,
0: সঙ্গীতা বৌদি, বুলটি দাস, বরুণ সুতোদর,
1: আচ্ছা, আর আমি,
0: আর তুমিও শুনবে ম্যাডাম।
1: আচ্ছা ঠিক আছে, তাহলে চলো সবাই মিলে শুনি তোমার পছন্দের গান।
0: আচ্ছা ম্যাডাম,
1: ভালো থাকবে পিন্টু ভাই,
0: হ্যাঁ।
1: নমস্কার।

0: নমস্কার, সুরের ভালা।
1: হ্যালো, হ্যাঁ নমস্কার নবনিধি।
0: বলুন অবিনাশ ভাই।
1: হ্যাঁ, প্রথমে তো আপনাকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আজকে নাগ পঞ্চমীর।
0: শুভেচ্ছা আপনাকেও অবিনাশ ভাই।
1: আর আজকে শ্রাবণ মাসের আমাদের এই শুভ পর্বে, আর এমন আজকে দিনটা দেখুন সোমবার আর শ্রাবণ মাসের, আর এই সময় নাগ পঞ্চমী পড়ছে, তো খুবই ভালো
0: একদম
1: একটা দিন। আর এর মধ্যে
0: ভালো।
1: ফোনটাও পেয়ে গেলাম, তো খুবই ভালো লাগছে। তো আপনি ভালো আছেন তো দিদি?
0: হ্যাঁ, ভালো আছি ভাই।
1: তো যাই হোক, তো আজকে আমাকে একটা অনুরাধা পড়ুয়াল যে কোনটা একটা ভক্তি গীতি শুনে দিন।
0: আচ্ছা, ঠিক আছে। আপনাদের এদিকে হচ্ছে আজ শিব পূজা বা মনসা?

0: পূজা?
1: হ্যাঁ হ্যাঁ, পূজা এইদিকে তো অনেক মানে অনেক দর্শনার্থীরা ঊনকোটিতে বিশেষ করে মানে গিয়েছেন এখান থেকে।
0: আমাদের মধ্যে মানে আমাদের বিষ্ণুপ্রিয়া মণিপুরীদের মধ্যে শিব পূজাটা, মহাদেব পূজাটা সোমবারে, প্রতি সোমবারে আমরা করি আর কি, মানে
1: হ্যাঁ, আমাদের আর আমাদের বাড়িতে তো শিব মন্দির রয়েছে, আমরা তো প্রত্যেক দিনই মানে আমাদের প্রত্যেকদিন করতে হয়, আর বিশেষ করে শিবরাত্রির দিন হোক আর শ্রাবণ মাসটা হোক, বিশেষ করে মানে আরো দর্শনার্থীদের মানে ভিড় এখানে হয়ে যায় আমাদের বাড়িতে।
0: আর
1: তো হ্যাঁ বলুন।
0: রুদ্রপূজা, রুদ্রপূজা হয় আপনাদের ওইদিকে?
1: হ্যাঁ হয়, কারণ দেখুন সেটা শিবেরই, আমাদের শিবকে তো বলা হয় মানে শিবের তো
0: হ্যাঁ হ্যাঁ, আরেক
1: অনেক
0: নাম
1: মানে
0: রুদ্র।
1: অবতার রয়েছে,
0: হ্যাঁ হ্যাঁ
1: তো
0: হ্যাঁ
1: সেই জন্য বিশেষ করে শিব পূজা তো করতেই হয়।
0: আমাদের এখানে আবার আপনাদের ধর্মনগরে হয়, কালকে ধর্মনগর থেকে ওনারা এসেছিলেন,
1: হুম হুম
0: ব্যাঙ্গালোর থেকে ওনারা এসেছেন আর কি, শ্রী শ্রী রবিশঙ্করজির শিষ্যরা যারা রয়েছেন ওনারা মানে এই শ্রাবণ মাসে বিশেষ করে
1: হ্যাঁ হ্যাঁ
0: এই
1: হ্যাঁ হ্যাঁ
0: রুদ্র পূজাটা করে থাকেন আর কি, রুদ্রাভিষেক হয়, শিবের
1: হুম
0: অভিষেক
1: হুম
0: করা হয়। তো কালকে
1: আর
0: এরকম একটা
1: আর
0: অনুষ্ঠান,
1: আর আমাদের হনুমানজিকে তো বলা হয় যে 11তম রুদ্র অবতার।
0: হ্যাঁ হ্যাঁ
1: তো যাই হোক দিদি, ভালো লাগছে আজকে দিনে এই বিশেষ দিনে শুনতে পেয়েছি, আর সত্যি কালকে জহরটা যে কথা বলেছেন একদম সঠিক, কারণ আমার কালকে তিন তিনবার ফোনটা গিয়েছিল, এক রিসিভ করা হয়নি, তারপর চতুর্থবার যখন গিয়েছে ফোনটা, তারপর আমার ফোনটা রিসিভ করা হয়েছিল, সেই জন্য সত্যি খারাপ লাগে, কারণ আমাদের আকাশবাণী কৈলাসরে বিশেষ করে একটা জিনিস হচ্ছে যে ফোনটা মানে গেলে রিসিভ হয়, কিন্তু কালকে সেটা এরকম জানি না সে এভাবে হয়েছে, সেই জন্য আর কি উনিও নারাজ। তো যাই হোক, আমি আমি জোরটাকে বলবো যে না, এভাবে আপনি নারাজ হবেন না,
0: হ্যাঁ
1: আপনি নিয়মিত একজন শ্রোতা, আর আমাদের মানে সবার মানে
0: না,
1: বড়
0: উনি
1: কিছু একজন
0: কথা
1: শ্রোতা।
0: বলেছেন, ফোন করেছেন তো আজ?
1: হ্যাঁ হ্যাঁ শুনেছি ওনার কথা,
0: হ্যাঁ,
1: শুনেছি
0: ওনার
1: উনি
0: সঙ্গে কথা হয়েছে। আসলে ওই
1: আর
0: আমি
1: উনি তো
0: যেটা বললাম আর কি, আমি যেটা বললাম
1: হুম
0: হয়তো
1: হুম হুম
0: সেটাই হবে আর কি, কোনো কারণে হয়তো অ্যানাউন্সার
1: হ্যাঁ
0: ছিলেন
1: হ্যাঁ
0: না, না হলে তো কে ফোন করে কে
1: হুম
0: করে না সেটা তো আমাদের বোঝার কথা না, না না কারণ
1: হ্যাঁ
0: সেটা।
1: সেটা
0: হ্যাঁ হ্যাঁ
1: সেটা যে যাই হোক, মানে উনিও কালকে তো কালকে মানে খুব মানে আজকে ওনার কথাটা আমি বুঝেছি যে উনি মানে খুব মানে প্রচন্ড ভাবে রেগে গেছেন, সেই জন্য
0: হ্যাঁ
1: যাই হোক ভালো
0: আচ্ছা
1: লাগছে যে আজকে মানে আপনি এসেছেন, সেজন্য ওনার রাগটা কিছু কমেছে, আসলে যে অনুষ্ঠানে প্রবেশ করতে পেরে মানে ওনার মনটা হালকা হয়েছে আপনার
0: হ্যাঁ
1: কথা
0: হ্যাঁ
1: শুনে,
0: হ্যাঁ
1: তো
0: হ্যাঁ
1: আবারও
0: হ্যাঁ
1: উনি সেই আগের মতোই মানে
0: নিশ্চয়ই নিশ্চয়ই,
1: হ্যাঁ
0: আমি
1: নতুন
0: বলেছি
1: নতুন
0: তো আমার সেই আবেদন থাকবে জহরদার প্রতি, ফোন
1: হ্যাঁ
0: করুন
1: হ্যাঁ তো
0: আমাদের অনুষ্ঠানে, আপনাদের নিয়েই তো আমাদের অনুষ্ঠান।
1: হ্যাঁ অবশ্যই অবশ্যই, কারণ
0: হ্যাঁ
1: দেখুন অনুপ দাহন বা জহর দাহন বা প্রেমজিৎ দাহন আশুতোষ দাতারা তো মানে ওনারা মানে অনেক আগের পুরনো শ্রোতা, ওনাদের
0: হুম হুম হুম
1: ওনাদেরকে মানে ফোন ফোনটা মানে যেভাবে কথা বলেন সেটা থেকে আমরা শিখে তারপর অনুষ্ঠানে এসেছি,
0: নিশ্চয়
1: কারণ ওনাদের
0: সে
1: কথাবার্তা এত
0: সে
1: ভাবে মানে সুন্দর করে বলেন, তো আমরা মানে সেভাবে নিজেরাও মানে উপলব্ধি করতে পারি সেভাবে, আবার আমরাও ঢোকার চেষ্টা করি। আর আমি তো বিশেষ
0: আচ্ছা
1: করে 2012-তে আর 2008-এ প্রথমবার মানে অনুষ্ঠান গুলো মানে 2008 থেকে শুনছি, আর 12-তে করেছিলাম, তারপর তো আর নিয়মিত হতে পারিনি, তারপর আবার 2023 থেকে আবার আমি নিয়মিত হয়েছি
0: আচ্ছা
1: প্রত্যেকটা দিন
0: অবিনাশ
1: আগে।
0: ভাই,
1: হ্যাঁ
0: ভক্তি গীতি বাংলায় তো আমাদের কাছে এই মুহূর্তে নেই, কারণ
1: হ্যাঁ
0: অনুরাধা পৌড়োয়ালের ভক্তি গীতি যেগুলো রয়েছে সেগুলো সব মানে
1: হুম
0: হিন্দি ভাষায় আর কি, তাহলে ওনার
1: আচ্ছা
0: কণ্ঠে যে কোনো একটি আধুনিক গান শুনিয়ে দিই।
1: হ্যাঁ হ্যাঁ, তো শুনে দিন আধুনিক গান হোক বা নজরুল গীতি হোক বা যে কোনো গান হলেই হবে,
0: ঠিক আছে
1: ঠিক আছে,
0: ঠিক আছে,
1: কারণ
0: তাহলে
1: সেটা আজকে আপনার পছন্দের শুনে ওনার ওনার করবে।
0: আসলে ওই হিন্দি ভার্সনটা রয়েছে আর কি আমাদের কাছে, বাংলাটা এই
1: হ্যাঁ
0: মুহূর্তে আমাদের কাছে নেই।
1: আচ্ছা ঠিক, ওনার ওনার
0: অনুরাধা
1: হিন্দি হ্যাঁ
0: পৌড়োয়াল
1: হিন্দি ভাষা কিন্তু শিবের মানে
0: অনেক
1: ভক্তি
0: ভজন
1: গীতি হোক
0: রয়েছে।
1: বা
0: হ্যাঁ
1: হ্যাঁ
0: হ্যাঁ
1: অনেক রয়েছে।
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
1: আচ্ছা ঠিক আছে দিদি, তো আবারও কথা হবে আপনার সাথে, অনেক ভালো
0: নিশ্চয়
1: লাগলো কথা বলে,
0: নিশ্চয়, ভালো থাকবেন অবিনাশ ভাই, নমস্কার।
1: নমস্কার।

0: নমস্কার,
1: নমস্কার
0: সুরের
1: দিদি,
0: বেলা। নমস্কার আশুতোষ ভাই,
1: ভালো আছেন আপনি?
0: খুব ভালো আছি, শুভ সোমবার।
1: হ্যাঁ হ্যাঁ, আপনাকেও। আর আজকে কিন্তু ভোরবেলা অনুকূতিতে গেছি।
0: তাই সঙ্গীতাদি সহ?
1: হ্যাঁ, একদম একদম।
0: বাহ, খুব ভালো লাগলো
1: সঙ্গে
0: শুনে।
1: আমাদের এক ছোট ভাইও ছিল,
0: আচ্ছা
1: আমরা তিনজন
0: আচ্ছা
1: গেলাম।
0: আচ্ছা
1: অনুকূতিতে পৌঁছলাম আমরা 5:45।
0: আচ্ছা
1: তখন কিন্তু শ্রদ্ধালুরা আসা শুরু করেছে।
0: মানে অনুকুটিতে যাওয়া শুরু করছে না ব্যাক করছে?
1: না না না না, অনুকুটিতে
0: আচ্ছা
1: যাওয়া।
0: আচ্ছা আচ্ছা আচ্ছা
1: তো
0: আচ্ছা
1: ওখানে যারা ওই দোকানপাট রয়েছে ওনাদেরকে জিজ্ঞেস করলাম যে আজকে লোকজন কম কম লাগছে। কয় না না দাদা, আপনি সারাদিন থাকুন না, দেখবেন গাড়ির যন্ত্রণায় আপনি হাঁটতে পারবেন না।
0: আচ্ছা,
1: তারপর বাড়িতে আবার ফিরলাম ধরুন 7:30।
0: 1 ঘন্টার মধ্যে হয়ে গেছে, 1-1.5 ঘন্টার মধ্যে
1: হ্যাঁ হ্যাঁ, হয়ে গেছে। কারণ আসা যাওয়া তো মোটর বাইকে বেশি সময় লাগে না।
0: সময় লাগে না। হ্যাঁ, পাশেই তো। কিন্তু আমার দুর্ভাগ্য কি জানেন, আমি আজ পর্যন্ত ঊনকোটি যাইনি।
1: আজকে অব্দি যাননি অনুকূতি? আসলে ওই একটা কথা আছে না দিদি, ওই বাড়ির কাছাকাছি
0: সেটাই
1: মানে কোনো
0: সেটাই
1: গুরুত্ব থাকে না, মানে
0: সেটাই
1: ইম্পর্টেন্ট যে আমাদের
0: হ্যাঁ
1: প্লেস
0: হ্যাঁ
1: গুলো রয়েছে, বাড়ির
0: হ্যাঁ হ্যাঁ
1: কাছাকাছি থাকলে গুরুত্বটা কম থাকে।
0: হ্যাঁ হ্যাঁ এটাই এটাই একদম
1: দেখুন,
0: ঠিক,
1: আমেরিকা থেকে রাশিয়ার থেকে চলে আসে ওরা
0: সেই
1: দর্শন
0: তো।
1: করার জন্য।
0: হ্যাঁ, ওই যে থাইল্যান্ডের মহারানী এসেছিলেন তো মনে হয় একবার।
1: আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা,
0: হ্যাঁ, অনেক বছর আগে, বেশ কয়েক বছর হয়েছেন, তখন উনি এসে ঊনকোটি দর্শন করে গেছেন। একদম পুরো, মানে একদম ঊনকোটি থেকে পুরো কৈলাসহর পর্যন্ত রাস্তাঘাট একদম পরিষ্কার করে উনি, মনে হয় ওই কৈলাসহর এয়ারফিল্ডে উনি নেমেছিলেন ফ্লাইটে করে।
1: আচ্ছা আচ্ছা
0: তারপর
1: আচ্ছা আচ্ছা,
0: সেখান থেকে গাড়ি নিয়ে ওনাকে মানে রিসিভ করে ঊনকোটিতে নিয়ে যাওয়া হয় আর কি। হ্যাঁ,
1: তো
0: অনেক বছর।
1: কালকে হেলো অনুরোধের ব্যাপারটা তো শুনলাম
0: হুম
1: না, কোনো অভিযোগ করছি না দিদি,
0: হুম হুম
1: অভিযোগ না, হতেই পারে। কারণ আকাশবাণী কৈলাসহর তো যে না সবসময় হয়ে থাকে এরকম নয়, আজ
0: হুম হুম
1: গতকাল প্রথম হয়েছিল আর কি।
0: হুম হুম
1: হ্যাঁ, হতেই পারে যে কোনো একটা সমস্যার কারণে।
0: হুম হুম
1: জহর দা প্রথম আমাকে ফোন করে গতকাল,
0: গতকাল হয়েছিল না, কে ছিলেন
1: গতকাল
0: অ্যানাউন্সার?
1: হ্যালো অনুরোধ শেষ হওয়ার পরেই আমাকে ফোন করলেন
0: আচ্ছা,
1: যে আশুতোষ বাবু কৈলাসহরে আর আমি কোনোদিন ফোন করব। উনাকে আমি খুব বুঝালাম,
0: হুম
1: খুব বুঝালাম,
0: হুম
1: যাই হোক উনি আমার কথা রেখেছেন, সেই জন্যই তো আজকে ফোন করলেন।
0: হুম হুম হুম
1: সেই জন্য তো ফোন করেছেন। আর জহরদা সবসময় আপনি ফোন করবেন,
0: নিশ্চয়
1: আপনার
0: নিশ্চয়,
1: মতো শ্রোতা যদি ফোন না করেন অনুষ্ঠানের সৌন্দর্যটা একটু হ্রাস পেয়ে যাবে আমি মনে
0: একদম
1: করি।
0: একদম একদম, আমারও সেই অভিমত। এত ভালো ভালো শ্রোতারা রয়েছেন, ওনারা ফোন না করলে আমাদের অনুষ্ঠান চলবে কি করে? আমরা একে অপরের পরিপূরক, একজনকে ছাড়া অন্যজনকে ভাবা অসম্ভব।
1: আর দিদি, বাইরের যে শ্রোতারা ফোন টোন করে খুব ভালো লাগে, যেমন যারা হিন্দি ভাষী,
0: হুম
1: হ্যাঁ উনারা যে ফোন টোন করেন খুব ভালো লাগে। কিন্তু একটু খারাপ লাগে সেখানেই,
0: হ্যাঁ
1: উনারা 2-3 বছর যাব
0: হ্যাঁ
1: কৈলাসহরে ফোন করছেন সুরের বেলা, কিন্তু একটা গানের লাইন বলতে পারছে না, তখনই খারাপ লাগে।
0: আচ্ছা, আজকে আজকে কে যেন ফোন করলে, ওনার নামটা যেন ভুলে গেলাম,
1: হ্যাঁ রাকেশ,
0: রাকেশ জি, রাকেশ জি। হ্যাঁ, আগামী দিন
1: আপনারা
0: বলবো আমি,
1: সবসময় ফোন করুন,
0: আগামী দিন
1: আমাদের
0: বলবো,
1: ভালো
0: আগামী
1: লাগছে
0: দিন
1: যে
0: বলবো আপনি গানের, আপনি,
1: একটু শেখার চেষ্টা করবেন।
0: হ্যাঁ হ্যাঁ আমি বলবো আগামী দিন
1: 3 বছরেও বুঝি আপনি 2-4টা গান শিখতে পারবেন না।
0: শিখতে।

0: পারলেন,
1: হয় নাকি?
0: এটা হয় নাকি? আপনি যদি বাংলা গান শুনেই থাকেন তাহলে তো নিশ্চয়ই আপনার মনে থাকার কথা,
1: একদম একদম
0: তা আমি
1: একদম,
0: বলবো। কথা
1: সবসময় দেখা
0: বলুন।
1: যায়
0: হ্যাঁ বলুন।
1: আপনাদের উপরে ছেড়ে দেয়, আপনাদের পছন্দের হয় রবীন্দ্রসঙ্গীত না হলে লতাজির একটা গান শুনিয়ে দিন।
0: হুম হুম হুম হুম হুম হ্যাঁ
1: যাই হোক, আমি অনুরোধ করবো বাইরের শ্রোতা বন্ধুদের, আপনারা একটু বাংলা শেখার চেষ্টা করুন, আমাদের ভালো লাগবে।
0: হুম হুম ঠিক ঠিক ঠিক
1: তো দিদি, আজকে আমাকে শুনিয়ে দিন বিখ্যাত একখানা বাংলা ছবি ত্রয়ী।
0: হুম
1: ছবিটা 1982 তে রিলিজ হয়েছিল, আর গানটা হচ্ছে আরো কাছাকাছি আরো কাছে এসো। মহান শিল্পী কিশোর দা আশাজি গেছেন। আজকেও গানটা চির নতুন হয়ে রয়েছে দিদি ভাই, সেই রেকর্ড প্লেয়ারের যুগ থেকে শুনছি গানটা। তারপরে এলো ক্যাসেট প্লেয়ার, তারপরে এলো ডিভিডি সিডি, তারপর তো আরো মডিফাই হয়েছে।
0: এগুলো চির নতুন গান, এগুলো কখনো হারিয়ে যাবে না।
1: আর এই গানটি রূপ দিয়েছেন বাংলা সঙ্গীত জগতের অনেক বড় একজন গীতিকার সুরকার, স্বপন চক্রবর্তী।
0: ঠিক আছে আশুতোষ ভাই,
1: আর এই গানটা আপনাকে নিয়ে শুনবো পিন্টু ভাই আর রাজেন্দ্র ভাই চাচার কোল থেকে, আর বাকি সব শ্রোতা বন্ধুরা শুনছেন সবাইকে নিয়ে।
0: নিশ্চয়ই তো পাঠিয়ে দিচ্ছি
1: নমস্কার,
0: পছন্দের
1: ভালো
0: গান।
1: থাকবেন।
0: নমস্কার নমস্কার।

0: বাপরে, নমস্কার বুলটি দি,
1: হ্যাঁ, অনেক কষ্ট দিদি ভাই।
0: একদম ফুল এনার্জি নিয়ে আপনার ফোন চলে আসে।
1: অনেক কষ্ট করে তো মনটা ভীষণ খারাপ হয়ে গেছে দিদি ভাই। আমি আজকে তো আর পাবোই না।
0: যাক, ভালো
1: তো
0: লাগলো।
1: দিদি ভাই, দিদি ভাই আমি একটি গান শুনবো,
0: হ্যাঁ হ্যাঁ
1: জয় জয় মা মনসা জয় বিশ্ব হরি গৈরম, একটি গান রয়েছে।

0: আছে?
1: দেখি দেখি আমি আমাদের কাছে রয়েছে কিনা গানটা।
0: আছে আছে দিদিভাই, কালকে সন্ধ্যায় আমি শুনেছি।
1: তাই?
0: হ্যাঁ
1: আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে তো নিশ্চয়ই থাকবে। আজ মনসা পূজা তাই না? কালকেও হবে তো তাই না?
0: হ্যাঁ, কালকে কালকে হবে।
1: হ্যাঁ হ্যাঁ, সংক্রান্তি তো কালকে, শ্রাবণ মাসে।
0: হ্যাঁ হ্যাঁ, আর জহর দাদাভাইকে বলছি, অভিমান করে থাকবেন না, ফোন করবেন, আপনারা ফোন না করলে আমরা তো বিফল।
1: বলুন সব।
0: ওনাদের কাছ থেকে অনেক কিছু জানা শিকার আছে
1: হ্যাঁ
0: দিদিভাই।
1: নিশ্চয়, সেই তো জহরদা, আশুতোষ ভাই, এত কিছু
0: অবিনাশ ভাই,
1: ইনফরমেশন, অবিনাশ ভাই,
0: প্রেমজিৎ ভাই,
1: প্রেমজিৎ ভাই, হ্যাঁ একদম, এত কিছু
0: তারা যদি ফোন করেন না তাহলে আমরা তো ফোন করার কোনো মানেই থাকবে
1: হ্যাঁ
0: না।
1: সবাই মিলে বলুন জহরদাকে, অবিনাশ ভাইকে।
0: হ্যাঁ জহর দাদা ভাই, আপনি রাগ করবেন না, আপনি ফোনে আসবেন প্রতিদিন,
1: প্রতিদিন
0: নাইলে আমরা করব না।
1: ঠিক আছে, একদম, না হলে হরতাল হয়ে যাবে, করব না,
0: হ্যাঁ
1: করছি না।
0: তো
1: ঠিক আছে,
0: দিদিভাই, হবে গানটা?
1: নিশ্চয় নিশ্চয়, আমি
0: ঠিক
1: রয়েছি
0: আছে
1: আমাদের
0: দিদিভাই,
1: কাছে।
0: ভালো থাকবেন, নমস্কার।
1: ভালো থাকবেন, আপনিও নমস্কার। আমাদের অনুষ্ঠানের সবশেষ গান।

বাংলা গানের শ্রোতা বন্ধুদের অনুরোধের আসর সুরের ভেলা আজ এতটুকুই। আজকের এই শুভ দিনে, পূর্ণ দিনে সবাইকে আবারও অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছে আসর থেকে। কথা হবে আগামী আসরে।

আকাশ বাণী কৈলাসহর অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্টজে। শ্রোতাবন্ধুদের সবাইকে আবার একবার স্বাগত আমাদের আজকের এই অধিবেশনে। শ্রোতাবন্ধুদের জানিয়ে দিচ্ছি আমাদের পরবর্তী অনুষ্ঠান সূচি। যুব অনুষ্ঠান যুববাণী প্রচারিত হবে বেলা 12:05। বেলা 12:30 কম্প্যাক্ট ডিস্কে শুনবেন আধুনিক গান শিল্পী জগন্ময় মিত্র। হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান চিত্রমালা বেলা 1:05। অনুষ্ঠানে আজ শুনবেন সাদিয়া ছবির গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে। বেলা 1:40 শুনবেন গজল, শিল্পীরা হলেন অনুরাধা পড়োয়াল, যশবন্ত সিং, সোনু নিগম এবং ভূপিন্দর সিং। অনুপ ঘোষালের কণ্ঠে শুনবেন লোকগীতি বেলা 2:15। 2:30 মনসা মঙ্গল। আজকের পর্ব বিপুলার পরিচয়, পরিবেশনায় প্রতাপ চন্দ্র নাম ও তার দল। সংবাদ বেলা 1 এবং বিকেল 3 সম্প্রচারিত হবে দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ। বেলা 2 এবং বিকেল 3:05 সম্প্রচারিত হবে দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ। কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে বেলা 1:30।

কৃষক ভাইদের জন্য আসর ফার্ম এন্ড হোম প্রচারিত হবে সন্ধে ৬টায়, ৬:৩০ মনসামঙ্গল। সন্ধে ৭টায় ককবরক অনুষ্ঠান আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। শিক্ষামূলক অনুষ্ঠান পড়াশোনা প্রচারিত হবে রাত ৮:১০, ৮:৩০ রবীন্দ্রসঙ্গীতের আসর মালঞ্চ।

রাত 9:15 শুনবেন আধুনিক গান শিল্পী আরতি মুখোপাধ্যায়। 9:30 শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের আসরে শুনবেন ভায়োলিন বাদন শ্যাম কল্যাণ রাগে, শিল্পী ভি জি যোগ। দেশাত্মবোধক গান রাত 10:10। এবারে সংবাদ। সন্ধ্যে 7:35 এবং রাত 10:00 কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে। 7:45 এবং 7:55 আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত ককবরক ও স্থানীয় বাংলা সংবাদ পর্যায়ক্রমে রিলে করে শোনানো হবে। দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ সম্প্রচারিত হবে রাত 9:00। রাত 10:20 ওয়ার্ল্ড নিউজ। শ্রোতা বন্ধুদের আবার একবার জানিয়ে দিলাম আমাদের পরবর্তী অনুষ্ঠান সূচি।

আকাশ বাণী কৈলা শহর অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 MHz-এ। শ্রোতা বন্ধুরা, শুরু হচ্ছে যুব অনুষ্ঠান যুববাণী।

বাংলার এক অনন্য সাধারণ সৃষ্টি হল রবীন্দ্রসঙ্গীত। যুগে যুগে এই সঙ্গীতের ধারা দেশে বিদেশে সর্বত্রই এক ভিন্ন বৈচিত্র্য লাভ করেছে। রবীন্দ্রনাথের সৃষ্টির সেই গভীর থেকে তুলে এনেছি গোটা কয়েক গান। যুব বন্ধুরা, তোমরা নিশ্চয় বুঝতে পেরেছ আমরা আজ আসরে শুনব রবীন্দ্রসঙ্গীত। গেয়েছে বর্ণশ্রিতা দেব ও ওকে তবলায় সহযোগিতা করেছে বিমল সিংহ।

কুয়ার ধারে, তোমার কাছে চাইনি কিছু, জানাইনি মোর নাম, তুমি যখন বিদায় নিলে নীরব রহিলাম। একলা ছিলেম কুয়ার ধারে নিমের ছায়াতলে, কলস নিয়ে সবাই তখন পাড়ায় গেছে চলে। আমায় তারা ডেকে গেল, আয় গো বেলা যায়, কোন আলসে রইনু বসে কিসের ভাবনায়, পদধ্বনি শুনি নাই কো কখন তুমি এলে, কইলে কথা ক্লান্ত কণ্ঠে করুণ চক্ষু মেলে। তৃষাকাতর পান্থ আমি, শুনে চমকে উঠে জলের ধারা দিলেম ঢেলে তোমার করপুটে। মরমরিয়া কাঁপে পাতা, কোকিল কোথা ডাকে, বাবলা ফুলের গন্ধ ওঠে পল্লী পথের বাঁকে। যখন তুমি শুধালে নাম, পেলেম বড় লাজ, তোমার মনে থাকার মতো করেছি কোন কাজ। তোমায় দিতে পেরেছিলেম একটু তৃষার জল, এই কথাটি আমার মনে রহিল সম্বল। কুয়ার ধারে দুপুর বেলা।

শুভক্ষণ। ওগো মা, রাজার দুলাল যাবে আজি মোর ঘরের সম্মুখ পথে, আজি প্রভাতে গৃহ কাজ লয়ে রহিব বল কি মতে? বলে দে আমায় কি করিব সাজ, কি ছাঁদে কবরি বেঁধে লব আজ, পড়িব অঙ্গে কেমন ভঙ্গে কোন বরণের বাস? মাগো, কি হলো তোমার, অবাক নয়নে মুখ পানে কেন চাস? আমি দাঁড়াব যেথায় বাতায়ন কোণে, সে চাবে না সেথা জানি তাহা মনে, ফেলিতে নিমেষ দেখা হবে শেষ, যাবে সে সুদূর পুরে, শুধু সঙ্গের বাঁশি কোন মাঠ হতে বাজিবে ব্যাকুল সুরে।

তবু রাজার দুলাল যাবে আজি মোর ঘরের সম্মুখ পথে, শুধু সে নিমেষ লাগি না করিয়া বেশ রহিব বল কি মতে। ওগো মা, রাজার দুলাল গেল চলি মোর ঘরের সম্মুখ পথে, প্রভাতের আলো ঝুলিল তাহার স্বর্ণ শিখর রথে, ঘুমটা খসায়ে বাতায়ন থেকে নিমিষের লাগি নিয়েছি মা দেখে, ছিঁড়ে মনিহার ফেলেছি তাহার পথের ধুলার পরে। মা গো, কি হলো তোমার অবাক নয়নে, চাহিস কিসের তরে, মোর হার ছেড়া মনি নেয়নি কুড়ায়ে, রথের চাকায় গেছে সে গুড়ায়ে, চাকার চিহ্ন ঘরের সম্মুখে পড়ে আছে শুধু আঁকা, আমি কি দিলেম কারে জানে না সে কেউ, ধুলায় রহিল ঢাকা। তবু রাজার দুলাল গেল চলি মোর ঘরের সম্মুখে পথে, মোর পক্ষের মনি না ফেলিয়া দিয়া রহিব বল কি মতে।

তরুণ বন্ধুরা, এতক্ষণ আমরা শুনলাম যুববাণীতে বর্ণাশ্রিতা দেবের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত। আগামী অনুষ্ঠানে নতুন কিছু নিয়ে আবার ফিরে আসব। ততক্ষণের জন্য ভালো থেকো।

0: আকাশবাণী কৈলাসহর, অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 MHz। শ্রোতা মথুরা, আমাদের এবারের পরিবেশনা আধুনিক গান শিল্পী জগন্ময় মিত্র।
1: আশি বছর আগে সেদিনের স্মৃতি ছায়া ছবি সম আজও মোর মনে জাগে। 60 বছর আগে।

আবার এসেছে বিজয়া দশমীর সাতটি বছর পরে, কত কথা আজ নয়নের জলে ফিরে ফিরে মনে পড়ে, সাতটি বছর পরে।

আকাশ বাণী কৈলাস আহুর স্টুডিও ঘড়িতে এখন সময় বেলা ১২টা বেজে ৫৯ মিনিট হয়ে ৫০ সেকেন্ড। কিছুক্ষণের মধ্যে সম্প্রচারিত হচ্ছে দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ।

গানখানি শুনলেন রাজা হাসান এবং শ্রেয়া ঘোষালের দ্বৈত কণ্ঠে। শ্রোতা বন্ধুরা শুনছেন হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান চিত্রমালা। অনুষ্ঠানে আজ শুনছেন সাদিয়া ছবির গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে। এবারের গানখানির শিল্পী শান।

0: হিন্দি ছায়াছবি গানের অনুষ্ঠান চিত্রমালা এখানে শেষ হলো। অনুষ্ঠানে আজ শুনলেন সাদিয়া ছবির গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে। আকাশ মানে কৈলা শহর, এবারে কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।
1: বাংলা সংবাদ।

0: আকাশবাণী, খবর পড়ছি অর্ক সেন। প্রথমে বিশেষ বিশেষ খবর। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বলেছেন, দেশের ব্যাংকিং ক্ষেত্রের সংস্কার বিষয়ে সিদ্ধান্ত নিতে সরকার খুব শীঘ্রই একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করবে। মুখ্য নির্বাচন কমিশনার গণেশ কুমার আজ পাটনায় নির্বাচন বিষয়ে সচেতনতার জন্য ইলেকটোরাল লিটারেসি ক্লাবের আনুষ্ঠানিক সূচনা করবেন। সুপ্রিম কোর্ট সিকিমে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের ক্ষেত্রে 2002 সালকে ভিত্তিবর্ষ ধরার নির্বাচন কমিশনের সিদ্ধান্তে হস্তক্ষেপ করেনি। বিহারের লক্ষ্মীসরাই জেলার অশোকধামে আজ সকালে পদপিষ্ট হয়ে 7 মহিলা তীর্থযাত্রীর মৃত্যু, রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর শোক প্রকাশ। পশ্চিমবঙ্গের বীরভূম জেলার তারাপীঠ সংলগ্ন একটি হোটেলে অগ্নিকাণ্ডের ফলে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 7। বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে পুরুষদের ডাবলসে ভারতের এমআর অর্জুন ও হরিহরণ আমসাকরুণান জুটি দ্বিতীয় রাউন্ডে উঠেছেন। প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের পিভি সিন্ধু মহিলাদের সিঙ্গলসে আজ খেলতে নামবেন। আসছি বিস্তারিত খবরে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বলেছেন, দেশের ব্যাংকিং ক্ষেত্রের সংস্কার বিষয়ে সিদ্ধান্ত নিতে সরকার খুব শীঘ্রই একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করবে। বিকশিত ভারত গড়ার লক্ষ্যে ব্যাংকিং ক্ষেত্রের সক্রিয় ভূমিকা সহ এই কমিটি দেশের উন্নয়নে ব্যাংকের ইতি কর্তব্য বিষয়ে সুপারিশ করবে। নতুন দিল্লিতে আজ রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলির দুদিনের সম্মেলনের উদ্বোধন করে তিনি একথা বলেন।
1: Will hopefully provide that substantive meat for the committee to also look at. So the committee would probably have that material before them, even as they deliberate. And even as they deliberate, to give us their thoughts and also the recommendations, which will help us to clearly understand where the committee wants India to go towards Vikasit Bharat, and in that, the role of banks.
0: মুখ্য নির্বাচন কমিশনার গণেশ কুমার আজ পাটনায় ইলেকটোরাল লিটারেসি ক্লাব ইএলসি 2.0-র আনুষ্ঠানিক সূচনা করবেন। দেশের তরুণ প্রজন্মের মধ্যে প্রযুক্তির ব্যবহার বৃদ্ধির কথা মাথায় রেখে ইএলসি 2.0-র সূচনা করা হচ্ছে। আগামী 6 মাসের মধ্যে দেশজুড়ে 15 লক্ষ বিদ্যালয়, 70,000 কলেজ এবং 1,420 বিশ্ববিদ্যালয়ে এই ক্লাব গঠনের লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে। সুপ্রিম কোর্ট সিকিমে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের ক্ষেত্রে 2002 সালকে ভিত্তিবর্ষ ধরার নির্বাচন কমিশনের সিদ্ধান্তে হস্তক্ষেপ করেনি। ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি ভি মোহনার ডিভিশন বেঞ্চ ওই রাজ্যের একটি অসরকারি সংগঠনের জনস্বার্থ মামলা খারিজ করে জানায়, 2002-এর পরিবর্তে 1993 সালকে ভিত্তিবর্ষ হিসেবে বিবেচনা করার প্রয়োজন নেই। উল্লেখ্য, এই অসরকারি সংগঠনটি 1993 সালকে এসআইআরের ভিত্তিবর্ষ করার আবেদন জানিয়ে জনস্বার্থ মামলা করছিল। তবে সুপ্রিম কোর্ট বলেছে, মামলাকারী এ বিষয়ে তার বক্তব্য সরাসরি নির্বাচন কমিশনকে জানাতে পারবে। লাদাখ এবং জম্মু কাশ্মীরের উঁচু পার্বত্য এলাকায় আজ থেকে জনগণনার জন্য স্বগণনা বা সেলফ এনিউমারেশন প্রক্রিয়া শুরু হচ্ছে। এই প্রক্রিয়া চলবে আগামী 31 আগস্ট পর্যন্ত। আগামী 1 সেপ্টেম্বর থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত এই এলাকায় মূল তথ্য সংগ্রহের কাজ চলবে। সেনাবাহিনী, আইটিবিপি এবং বিমানবাহিনীর মতো বিশেষ প্রতিষ্ঠানগুলিকেও এই জনগণনার দ্বিতীয় পর্যায়ে অন্তর্ভুক্ত করা হবে বলে জানানো হয়েছে। ইউজিসি নেটের প্রশ্নপত্রে একাধিক ত্রুটির অভিযোগে ইংরেজি, বাণিজ্য এবং সমাজবিদ্যার পরীক্ষা পুনরায় নেওয়ার কথা ঘোষণা করেছে এনটিএ। পরীক্ষার দিনক্ষণও ঘোষণা করা হয়েছে। আগামী 9 সেপ্টেম্বর ইংরেজি এবং বাণিজ্যের পরীক্ষা হবে। পরের দিন 10 সেপ্টেম্বর সকাল 9টা থেকে হবে সমাজবিদ্যার পরীক্ষা। ঝাড়খণ্ডে সরকারি পরীক্ষা

0: অনিয়মের প্রতিবাদে চাকরি প্রার্থীদের বিক্ষোভ আজ ২৪ দিনে পড়ল। সমস্যা সমাধানের লক্ষ্যে আজ দুপুর দুটোয় আন্দোলনকারী ছাত্রদের সঙ্গে আলোচনার জন্য একটি বৈঠক ডেকেছে সরকার। রাজ্য সরকারের বিরুদ্ধে স্লোগান তুলে তারা পিএসসি এবং এসএসসি পরীক্ষা বাতিলের দাবি জানান। আগামী ২০ আগস্ট মুখ্যমন্ত্রীর বাসভবন ঘেরাওয়ের ডাক দেওয়া হয়েছে। ভারতীয় সেনাবাহিনীর একটি দল ভারত থাইল্যান্ড যৌথ সামরিক মহড়া মৈত্রী পঞ্চদশ ২০২৬ অংশ নিতে সেদেশের উদ্দেশ্যে রওনা হয়েছে। আগামীকাল ২ সপ্তাহের এই সামরিক মহড়া শুরু হবে। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে জানানো হয়েছে, ভারত ও থাইল্যান্ডের মধ্যে সামরিক ক্ষেত্রে সহযোগিতা আরও সুদৃঢ় করাই এই মহড়ার লক্ষ্য। রাষ্ট্রসংঘের সনদ অনুসারে জঙ্গলে যৌথভাবে সন্ত্রাসবাদ ও জঙ্গি বিরোধী অভিযান পরিচালনা সহ দুদেশের সেনাবাহিনীর দক্ষতা বৃদ্ধিতেও এই মহড়া বিশেষ ভূমিকা নেবে। ব্রিক্সের অর্থনৈতিক সম্পর্ক দফতরের সচিব সুধাকর দালেরা আজ নতুন দিল্লিতে ব্রিক্স সিভিল ফোরাম ২০২৬ উদ্বোধন করেছেন। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, ব্রিক্স দেশগুলির মধ্যে সহযোগিতার ক্ষেত্রে ভারত জনকেন্দ্রিক সুসংহত উদ্যোগের ওপর জোর দিয়ে থাকে। তিনি বলেন, ব্রিক্স দেশগোষ্ঠীর কাজে উদীয়মান অর্থনীতির দেশগুলির ক্রমবর্ধমান গুরুত্ব এবং যৌথ উদ্যোগের প্রতিফলন ঘটে। বহুপাক্ষিকতার নীতিতে গঠনমূলক আলোচনার মঞ্চ হিসেবে ভারত এই গোষ্ঠীকে কাজে লাগাতে চায় বলেও তিনি উল্লেখ করেন।
1: While our economic, technological and sustainability goals are indispensable, the ultimate resilience of the BRICS partnership depends on the invisible threads of trust and mutual respect that bind our societies together. Civil society engagement is therefore not a secondary track, it is a primary and enduring mechanism for building lasting partnerships and friendships.
0: খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। বিহারের লক্ষ্মীসরাই জেলার অশোকধামে আজ সকালে পদপিষ্ট হয়ে ৭ মহিলা তীর্থযাত্রীর মৃত্যু হয়েছে। শ্রাবণ মাসের তৃতীয় সোমবার জলাভিষেকের জন্য সেখানে বহু ভক্ত সমাবেশ হয়েছিল। এই ঘটনায় আরও ১০ জন গুরুতর আহত হয়েছেন। এদের পাটনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। একটি বিদ্যুতের স্তম্ভ উপরে তার ছিঁড়ে পড়ার গুজবে ভক্তদের মধ্যে চাঞ্চল্য এবং ঠেলাঠেলি শুরু হয়ে যায়। এর ফলেই ঘটনাস্থল থেকে বেরোতে গিয়ে বহু মানুষ পদপিষ্ট হন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এই ঘটনায় ভক্তদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তারা আহতদের দ্রুত সুস্থতাও কামনা করেছেন। এদিকে বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরীও এই ঘটনায় দুঃখ প্রকাশ করে ঘটনাস্থলে দ্রুত উদ্ধারের কাজ চালানোর জন্য স্থানীয় প্রশাসনকে নির্দেশ দিয়েছেন। তিনি নিহতদের নিকটাত্মীয়দের জন্য ৪ লক্ষ টাকা আর্থিক সহায়তার ঘোষণা করেছেন। পশ্চিমবঙ্গের বীরভূম জেলার তারাপীঠ থানা সংলগ্ন একটি হোটেলে অগ্নিকাণ্ডের ফলে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৭। দমকল ও পুলিশ বাহিনী ঘটনাস্থল থেকে ২২ জনকে উদ্ধার করেছে। তাদের মধ্যে ১১ জনকে গুরুতর আহত অবস্থায় রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনাস্থলে পাঠানো হয়েছে ফরেন্সিক দলকে। হোটেলটিতে ফায়ার লাইসেন্স কী অবস্থায় ছিল তা খতিয়ে দেখা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। সোশ্যাল মিডিয়ার এক পোস্টে তিনি এই ঘটনায় আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন। ক্ষতিগ্রস্তের সাহায্যার্থে স্থানীয় প্রশাসন ব্যবস্থা নিয়েছে বলেও তিনি উল্লেখ করেন। পশ্চিমবঙ্গে নতুন সরকার ১০০ দিন পূর্তি উপলক্ষে পুরুলিয়ায় আজ একাধিক গুরুত্বপূর্ণ সরকারি কর্মসূচিতে যোগ দিতে সেখানে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মানবাজারে জাইকার সহায়তায় পানীয় জল প্রকল্পের উদ্বোধন করার কথা রয়েছে তাঁর। এছাড়াও রঘুনাথপুরে একটি বেসরকারি সংস্থার ইস্পাত কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন করার কথা মুখ্যমন্ত্রীর। সংস্থার প্রায় ৪,০০০ কোটি টাকার বিনিয়োগে এই উল্লেখযোগ্য কর্মসংস্থান হবে বলে আশা করা হচ্ছে। কর্মী জন অভিযোগ এবং পেনশন বিষয়ক প্রতিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং আজ নতুন দিল্লিতে জাতীয় অনুভব পুরস্কার ২০২৬ প্রদান করবেন। অনুষ্ঠানে পেনশন মিত্র হ্যান্ডবুক এবং দেশব্যাপী ডিজিটাল লাইফ সার্টিফিকেট ক্যাম্পেইন ৫ নির্দেশিকাও প্রকাশ করা হবে বলে সংশ্লিষ্ট মন্ত্রক সূত্রে জানানো হয়েছে। একটি ব্যাংক প্রদর্শনীর আয়োজন করা হয়েছে, যেখানে ১৭টি ব্যাংক যারা অবসরপ্রাপ্ত কর্মীদের জন্য তাদের বিশেষ পরিষেবাগুলি তুলে ধরবে। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা আজ মহান বিপ্লবী মদনলাল ধিংরার আত্মবলিদান দিবসে তাঁর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় অধ্যক্ষ বলেন, মদনলাল ধিংরার অদম্য সাহস, দেশপ্রেম ও আত্মত্যাগের এক অনন্য দৃষ্টান্ত। ওম বিড়লা বলেন, মদনলাল ধিংরার এই চরম আত্মত্যাগ ভারতের তরুণ প্রজন্মের মনে স্বাধীনতার চেতনা, আত্মমর্যাদা এবং দেশপ্রেমের শিখাকে আরও তীব্র করে তুলবে। পিএম গতিশক্তি উদ্যোগের আওতায় বিভিন্ন মন্ত্রক এখনও পর্যন্ত মোট ৩৯৬টি প্রকল্প অনুমোদনের জন্য সুপারিশ করেছে। এর জন্য ব্যয় হতে পারে প্রায় ১৮ লক্ষ কোটি টাকা। সংসদের সদ্য সমাপ্ত বাদল অধিবেশনে লোকসভায় এক লিখিত জবাবে শিল্প ও বাণিজ্য প্রতিমন্ত্রী জিতিন প্রসাদ বলেন, মন্ত্রক ইতিমধ্যেই ২৫৬টি প্রকল্পের অনুমোদন করেছে, এর মধ্যে ১৯৮টি প্রকল্পের কাজ চলছে। ডুরান্ড কাপ ফুটবলের কোয়ার্টার ফাইনালে আজ মোহনবাগান সুপার জায়ান্ট জামশেদপুর এফসির বিরুদ্ধে খেলবে।

0: সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে খেলা শুরু হবে বিকেল 4টে। মোহনবাগান গ্রুপ পর্বের সবকটি ম্যাচ জিতে কোয়ার্টার ফাইনালে পৌঁছেছে। অন্যদিকে জামশেদপুর এফসি গ্রুপ পর্বে দ্বিতীয় স্থানাধিকারী সেরা দল হিসেবে শেষ 8-এ পৌঁছেছে। নতুন দিল্লিতে আয়োজিত বিডাব্লিউএফ বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে পুরুষদের ডাবলসে ভারতের এমআর অর্জুন ও হরিহরণ আমসাকরণান জুটি দ্বিতীয় রাউন্ডে উঠেছেন। দ্বিতীয় গেমে তারা 6-4 ব্যবধানে এগিয়ে থাকার সময় প্রতিপক্ষ আয়ারল্যান্ডের স্কট গিল্ডিয়া ও পল রেনল্ডস জুটি ম্যাচ থেকে সরে দাঁড়ান। এর আগে অর্জুন আমসাকরণান প্রথম গেমটি 21-16 সেটে জিতেছিলেন। আজ প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন ও নবম বাছাই পিভি সিন্ধু মহিলাদের সিঙ্গলসে আয়ারল্যান্ডের সোফিয়া নোবেলের মুখোমুখি হবে। ভারতের বিরুদ্ধে শ্রীলঙ্কা টেস্ট ক্রিকেটে প্রথম ইনিংসে শেষে 5 উইকেটে 149 রান করেছে। শ্রীলঙ্কা এখনও পর্যন্ত 313 রানে পিছিয়ে আছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ বলেছেন, দেশের ব্যাংকিং ক্ষেত্রের সংস্কার বিষয়ে সিদ্ধান্ত নিতে সরকার খুব শীঘ্রই একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করবে। মুখ্য নির্বাচন কমিশনার গণেশ কুমার আজ পাটনায় নির্বাচন বিষয়ে সচেতনতার জন্য ইলেকটোরাল লিটারেসি ক্লাবের আনুষ্ঠানিক সূচনা করবেন। বিহারের লক্ষ্মীসরাই জেলার অশোকধামে আজ সকালে পদপিষ্ট হয়ে 7 মহিলা তীর্থযাত্রীর মৃত্যু হয়েছে। সুপ্রিম কোর্ট সিকিমে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের ক্ষেত্রে 2002 সালকে ভিত্তিবর্ষ ধরার নির্বাচন কমিশনের সিদ্ধান্তে হস্তক্ষেপ করেনি। খবর শেষ হল, এরপরই শোনো স্থানীয় সংবাদ।
1: কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হল। আকাশবাণী কৈলাসহর অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্টজে। শ্রোতা বন্ধুরা, আমাদের এবারের পরিবেশনা গজল। প্রথম গানখানি দ্বৈত কণ্ঠে গিয়েছেন অনুরাধা পাড়ওয়াল এবং জসবন্ত সিং।

গানখানি শুনলেন শিল্পী চন্দন দাসের কণ্ঠে। এতক্ষণ শুনলেন কম্প্যাক্ট ডিস্কে পরিবেশিত গজল আকাশবাণী কৈলাসহর, সম্প্রচারিত হচ্ছে দিল্লি কেন্দ্রের ইংরেজি।

সম্প্রচারিত হলো দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ, আকাশবাণী কৈলা শহর। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্জে। শ্রোতা বন্ধুরা, আমাদের অনুষ্ঠানমালায় এবারে রয়েছে লোকগীতি শিল্পী অনুপ ঘোষাল।

0: বিপুলার পরিচয় পরিবেশনায় পাখির বাধা কৈলা শহরের প্রতাপ চন্দ্র নম ও তার দল।
1: জয় জয় পদ্মাবতী প্রীতে বল হরি বলিও প্রেম চেহে কহো শ্রাধে।

খেমতালো খাদে করি গো সদাগর যায়, আর কিকির দরজা দিয়া বিফুলা বলায় ফলাইয়া যায় কন্যা গো নৌকার উপর, আর বলিতে লাগিলা কন্যা লগাইর গোছর।

শাশুড়ি দেখিনু আমি গো নাই শঙ্খচূড়া, মলিন বসন পরিধানে খেস জোড়া জোড়া, ছয় জাল দেখুনু ঘরে গো পরে চক্কের জোল, আর সোনার অঙ্গ হইয়াছে মলিন সকল, শ্বশুর দেখিনু আমি গো চান্দ সদাগর, দুঃখ সুখ নাই হিজার।

অন্তরে থাকিতে চান দেগো দুলাইকে দেখিল, অন্তরে থাকিতে চান্দ দেখিলা দুলাইকে, আর চাইতে চাইতে বলে করম কৌতুকে, দুলাইর মতো দেখি এটা আসে কোনো জন মোরা দুলাই।

হেমতাল কান্দে নিয়ে নাচে সদা করে, আর নাচিতে নাচিতে গেল সোনাই গোচরে। শোনকা শোনকা বলি গনে ফাড়ে রাও, আর বাইর হইয়া শোনাই তুমি আমার নাচন চাও। নাচিতে নাচিতে আইসো আমারও গুছর, আর না জানি কিরূপে বধু জিয়াইল লক্ষ্মীন্দর। শোনাই বলে মুড়মতি রে, শোনাই বলে মুড়মতি ডাকাত সুধাগর, হে

একদিন অফুজ সাধব, একদিন পুজো সাধগো বিশহরি, আর সর্বরক্ষা হবে তোমার চম্পক নগরী। শোনো কায়ে বলে শোনো প্রভু অধিকারী, আর পদ্মানা পুজিলে দিব গলায় খাটারি, নারী বধ ব্রহ্মবধ হইবার ডরে।

জাগন সঙ্গে করি গো প্রজাগণ সঙ্গে করি গেল গাঠের খুলে পুত্র সব দেখিতে যায় মন কৌতূহলে খান্দে হেমতাল লইয়া সদাগর যায় সদাগর আর পদ্মাকে চান্দকে দেখিয়া পদ্মা উঠিয়া দিল লর খান্দে হেমতাল লইয়া গো যায় সদাগর আর চান্দকে দেখিয়া পদ্মা দিতে চায় লর পদ্মাবতী বলে শুনো ভাত্র নেতাই।

কথা বলে শুনো রে অবুধ সদাগর, আর পুত্র সব দেখো গিয়া নৌকার ভিতর, লখাই দেখিলা যদি ফিতার বদন, কান্দিয়া শরণে লখাই ধরিল তখন। আরো সহে কুমারে গো, আরো সহে কুমারে মায়ের দুঃখ দেখি,

হস্তে ধরে শোনো কায় গো ধরি বিপুলারে, হস্তে ধরে শোনো কায় ধরি বিপুলারে। আর লক্ষ চুম্বন দিল শোনায় বধূর কপালে, তুমি বধূ হইতে গো।

প্রণাম করিলা সান্দে ভূমি তলে ফরি আর ফাঁসে থাকি হেমতাল নেতায় নীলা হরি সান্দ নামে সান্দ আগৌ উপরে দিলা টানি তবে বাম হস্তে ফাড়ি দিতে পুষ্পবাণী সদাগর হরিলেখ লক্ষ।

মনসা মঙ্গলে এতক্ষণ শুনলেন বিপুলার পরিচয় পর্বটি। শিল্পীরা ছিলেন প্রতাপচন্দ্র নম, শিল্পী দেব, সাধন দেব, দিলীপ দেব, বিজয় দেব, দীপক নম, কৃপেশ পাল, দীপালি দেব এবং শিউলি রানী দাস পাখিরবাদা কৈলাসহর থেকে। মনসা মঙ্গলের পরবর্তী পর্ব বিপুলার অগ্নিপরীক্ষা।

শ্রোতা বন্ধুরা শুনছিলেন মুম্বাই কেন্দ্র থেকে প্রচারিত বিবিধ ভারতী অনুষ্ঠান আকাশবাণী কৈলা শহর। এবারে জানিয়ে দিচ্ছি আজকের অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি। সন্ধ্যে ছটায় রয়েছে ঘর গৃহস্থির আসর, 6:30 শুনবেন মনসা মঙ্গল গান, আজকের পর্ব বিপুলার অগ্নি পরীক্ষা, পরিবেশনায় নেপাল মালাকার এবং সহশিল্পীরা। সন্ধ্যে 7টায় ককবরক অনুষ্ঠান আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 7:35 পর্যায়ক্রমে শুনবেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ, আগরতলা কেন্দ্রের ককবরক এবং স্থানীয় বাংলা সংবাদ। রাত 8:10 রয়েছে শিক্ষামূলক অনুষ্ঠান পড়াশোনা, মালঞ্চ অনুষ্ঠানে শুনবেন রবীন্দ্রসঙ্গীত রাত 8:30। রাত 9টায় দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ, আধুনিক গান শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে রাত 9:15। 9:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান, রাত 10টায় কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, দেশাত্মবোধক গান শুনবেন সমবেত কণ্ঠে রাত 10:10। 10:20 বিশ্ব সংবাদ দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 10:30 অধিবেশনের সমাপ্তি ঘোষণা, শুনলেন এই অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি। আকাশবাণী কৈলা শহর, এখন শুনবেন ঘর গৃহস্থির আসর।

0: নমস্কার দাদা।
1: নমস্কার।
0: গোর গৃহস্থী আসরে আমরা আজকে আইছি দাদা। এটা কোন গ্রাম?
1: এটা মধ্যশান্তিপুর গ্রাম।
0: মধ্যশান্তিপুর তো আইলাম। আপনি মোটামুটি খেত কৃষির লোকই আপনি জড়িত আছেন?
1: জড়িত আছি।
0: তো এই গ্রামেরই কিন্তু আপনার স্থায়ী বাসিন্দা? নেই,
1: আমি এই গ্রামেরই স্থায়ী বাসিন্দা।
0: মানে আপনার মোটামুটি আপনি দাদার নামটা জিজ্ঞেস করলাম, দাদার নামটা কি জানি?
1: আমার নাম রসময় দেবনাথ।
0: রসময় দেবনাথ। আচ্ছা, আর এলাকাটা কোন এলাকা ধরো? এটা
1: এটা মধ্যশান্তিপুর।
0: মধ্যশান্তিপুর ধরে। আচ্ছা, তো আপনার এখন কিতা আছে মাঠে? এখন আপনার কিতা আছে?
1: এখন ওই ধান কাটার জন্য খেত রেডি করা হয়েছে বাড়িতে।
0: মানে আপনি
1: আলি আছে?
0: আমি দেখলাম তো যে আপনার উল্টি গেছে। তো মোটামুটি এটা কতদিনের আলি হইল?
1: এটা দশ বারো দিনের আলি হয়ে গেছে।
0: দশ বারো দিন। তো আপনার কতদিনের আলি লাগাইবা?
1: এটা প্রায় মাসের ভিতরে লাগাইয়া শেষ করে দেবো।
0: মাসের ভিতরে?
1: মাসের ভিতরে।
0: আপনি যে এটা কি ধানের ইয়ে লাগাইছেন, মানে আলি ফেলাইছেন?
1: এটা ব্লকের
0: নাম কিটা? গুমতিনি?
1: গুমতি।
0: গুমতি। তো এই গুমতি ধান কিটা আগেও চাষ করছিলেন?
1: গত বছরও চাষ করা হয়েছিল।
0: কেমন পাইছেন?
1: পাওয়া গেছে, চোদ্দ ফালির মতন ধান পাওয়া গেছে।
0: আচ্ছা আচ্ছা। তো এই ধান তো আপনারা বিক্রি করেন না বোধ হয়? নানি
1: না, এটা নিজে খাবার কাজে ব্যবহার করা।
0: আচ্ছা, তো এখন যে আপনার যে লাগাইলা যে, তো এটা তো আর আউশ ধানের নাই, এটা তো সাইল ধানের?
1: এটা সাইল ধানের।
0: সাইল ধানের। তো এটাও তো আপনার বোধ হয় কতদিন হয়েছে ফেলাইছেন এটা?
1: এটা ওই দশ বারো দিন। ওর
0: দশ বারো দিন হয়েছে। তো যদি আপনি এসআরআই ভাবে করবেন তো আপনি এখন লাগাই দিতে না এটা?
1: ও তো এসআরআই পদ্ধতি করতে গিয়া তো মাসের ভিতরে এটা লাগানি শেষ হইয়া যাইব।
0: আচ্ছা, তো এমনি মোটামুটি আপনার খেত রেডি করে নিয়েছেন? নি
1: খেত রেডি করা হয়েছে। এখন মাটিটা গতকালকে ট্রাক্টর দেওয়া হয়েছে। তো মাটিটা একটু বইব।

0: বইলে পরে জল সারিয়া লাগাই দেব আইব।
1: তো এমনি যে আপনার যে বৃষ্টি যে ফাইলা যে গতকালকে যে বৃষ্টি যে ফাইলা, এই বৃষ্টি তো আপনার ভালো হইতেইব, আপনার কাছে লাগে
0: ভালো হইব,
1: ভালো হইব। তো মোটামুটি আপনি ধরুন আরো লাগাইতে লাগাইতে আর কতদিন দেরি করবা?
0: ধরেন 10-15 দিন সময় লাগবো, তার ভিতরে লাগানি শেষ হয়ে যাবো।
1: তো এমনি যদি আপনি এসআরআই পদ্ধতিতে করেন, যেহেতু আপনি 10-12 দিনের সেরা আপনি লাগাইতে, তো আপনি তো আর এটা করতে নাই
0: না, এসআরআই করাইব। তো পালিটা এবং জায়গাটা রেডি করতে যে সময় লাগছে, এখন জায়গাটা রেডি হয়েছে, এখন জায়গার আলবাও হয়েছে, তো প্যাকটা এখন পাতলা আছে, নিচে বইব, তারপরে জল ছাড়া হইব, জল ছাড়লে পরে প্যাকটা জলের পরিষ্কার হইব, রোয়ার উপযুক্ত হইব, এরপরে লাগানো হয়ে যাব গিয়া। তো আলির এখন রেডি, এখন জায়গাটা শুধুমাত্র কমপ্লিট রেডি হওয়ার লাগিয়া অপেক্ষায়।
1: আচ্ছা, তো মোটামুটি এটার মধ্যে এই যে ক্ষেত্রের মধ্যে যে আপনি দেবে, এটা কি কোনো ধরনের রাসায়নিক সার কিন্তু ব্যবহার করছেন নি আপনি?
0: না, এখনো পর্যন্ত রাসায়নিক সার ব্যবহার করা হয়েছে না। আর তো সরকার থেকেও রাসায়নিক সার ব্যবহারের লেগে নিষেধ করা হইতেছে, যে কারণে এবং রাসায়নিক সারও খুব কম পরিমাণে দেওয়া হইতেছে সরকার থেকে, যেখানে রাসায়নিক সার ব্যবহার হইতেছে না বললেই চলে।
1: আচ্ছা, তো এমনি আপনি সার হিসেবে কিতা ব্যবহার করুন?
0: সার হিসাবে সামান্য গোবর টুবর এগুলা ব্যবহার করা হয়।
1: আচ্ছা, তো এমনি এই ক্ষেতের মাটিটা আপনি কিতা পরীক্ষা টরীক্ষা করছিলেন?
0: এমনি পরীক্ষা করা হয়েছে না। তো এগুলা এক ফসলি জায়গা ধান হয়, ভালো হয়
1: ধান, ভালো হয়। আচ্ছা, তো আউশার আপনি করেন না?
0: না, আউশা এখানে কেউই করে না, এরপরে বান্দরের উপদ্রবের কারণে আর একা একই আমরা আউশখাত করি না, সবাই সেলখাত করে, যে কারণে আমিও সবার সাথে সেলখাত করি।
1: আচ্ছা আচ্ছা, তো আপনার এই যে এখানে পুরা জায়গাটার মধ্যে সবাই সেলখাতেও করে?
0: হ্যাঁ, সেলখাতেই করে,
1: মানে আউশখাত আর
0: আউশখাত কেউ করে না এখানে।
1: আচ্ছা, তো এমনি তো আপনার শ্রী পদ্ধতিতেও লাগাইবানি?
0: শ্রী পদ্ধতিতে।
1: তো শ্রী পদ্ধতিতে লাগাইলে গেলে তো একটা তো আপনার বয়স হয়ে গেল কিন্তু আলির,
0: এটা তো ঠিক,
1: একটু বয়স হয়ে গেছে, কারণ 12 দিনে লাগাইতে লাগে।
0: এখন তো ব্যাপার হইলো ট্রাক্টরের ব্যাপার, একজনের জমি ট্রাক্টর দেওয়ার পরে আর একজনের জমিতে আইতেছে, যে কারণে ওই জায়গাতে একটু ব্যবধান হইয়া যায়।
1: হ্যাঁ, তো এমনি আপনার কৃষি যন্ত্রপাতি আপনার নাই? আপনি ওই যে আল চাষ যে খোরা, এটা ট্রাক্টর দিয়া?
0: ট্রাক্টর দিয়া।
1: এটা তো বোধ হয় ঘণ্টাপতির হিসাব না কি?
0: ঘণ্টাপতি হিসাব।
1: আচ্ছা, তো আপনি কতটুকু চা দিয়ে দিছিলা? চা মানে কয়টা চাষ দিছেন?
0: এটাতে এখনো পর্যন্ত 3টা চাষ দেওয়া হয়েছে।
1: আর কিটা দিবানি?
0: আরো 1টা চাষ দেওয়া হইব।
1: আর 1টা চাষ দেওয়া হইব। তো আগে যখন আপনারা লাঙ্গল দিয়ে করতা, তখন আপনারা কয়টা চাষ দিতা?
0: লাঙ্গলে 6টা চাষ দিতে লাগতো।
1: আচ্ছা, মইটুই মারিয়া না কিটা?
0: 6টা চা, 3টা মই দিতে লাগতো।
1: তো এখন তো আর এটার কোনো সিস্টেমও নাই?
0: নাই,
1: ট্রাক্টরের
0: সুবিধা ওইটাই, অল্প সময়ে নিজের কাটুনি ছাড়া যে ট্রাক্টর বাইলো, পয়সা দিয়ে ট্রাক্টর বানাইলো, অল্প সময়ে জমিটা রেডি হইয়া যায়, প্রচুর পরিমাণ জমি রেডি করা যায়। আর আলে দীর্ঘদিন সময় লাগে, দীর্ঘদিন আগ থেকে লাগতে লাগে এবং দীর্ঘদিন তার তুলে সময়টা খরচ করতে লাগতো।
1: তো এমনি যে আপনি যে করবা, কয় গাছা করি আপনি ধানটা রইবা?
0: এটা 2 গাছা করিয়া লাগানি হবো, 1 গাছাতে যদি মারা যায় তার 1টাতে যাতে টিকে, যে কারণে 2 গাছা করে লাগানি
1: লাইন ঘুরিয়ে লাগাই,
0: লাইন ঘুরিয়া।
1: আচ্ছা, তো এমনি যে আপনারা ব্লকের লোকে আপনার যোগাযোগ আছে না, কৃষি অফিসের লোকে যোগাযোগ আছে না?
0: আছে,
1: মানে তারার পরামর্শ মতোই অনেক সময় আপনারা চাষবাস করবেন নাকি?
0: শ্রী পদ্ধতির পরামর্শ, তারপরে এই বৃষ্টি সেবা, এগুলো সবই তারারই অবদান।
1: আচ্ছা, তারা পরামর্শই আপনারা আপনারা কররা? আচ্ছা, তো এমনি আপনার মোটামুটি লাগাইতে হয়েছে আরো 10-15 দিন লাগাই লাগে যাব। আর এই ধান উঠতে আর কতদিন সময় লাগবো?
0: একখানির
1: মতো করে লিবা, চিন্তা করেন সে পদ্ধতিতে করাই আপনার ইয়েও বাসের
0: ধরুন
1: 5টা 6টা 7টা 8টা এই রকমের গুছা দিয়ে।

0: জলের কোনো ব্যবস্থা নাই বুঝেন?
1: জলের এমনিতে কোনো ব্যবস্থা নাই, তো ওই বাড়ির পাশে সাপ্লাই আছে, ওই সাপ্লাইয়ের জলের সামান্যটা একটু যা সুবিধা আর যতটুকু পাওয়া যায়।
0: আর এমনি আপনার
1: এমনিতে জলের কোনো সাহায্য নেই,
0: বৃষ্টির উপরে আপনার?
1: হ্যাঁ, বৃষ্টির উপরে,
0: বৃষ্টির উপরে নির্ভর। তো এমনি যে আপনার পাশে যে একটা ড্রেনের মতো আছে, নালার মতো যে আছে, এটা থেকে মানে বান দিয়া মাছানো দিয়ে জল পাইনি আপনারা?
1: না, এটা থেকে জল এর নিচে অংশতে পাওয়া যায়, আমার অংশটা হলো উপর, কিছু উপরের অংশ ওই জায়গাতে বাদ দিয়ে জল উঠে না।
0: উঠে না?
1: না।
0: তো আপনার তো এখন তো আর আপনার সমস্যা নাই, আপনার তো দেখলাম একটা বড় একটা পুষ্করিণীও আছে।
1: আছে,
0: প্রয়োজনে
1: এটা থেকে জল ব্যবহার করা যাইতে পারে।
0: আচ্ছা আচ্ছা, তো এটা এখনো লাগছে না?
1: না, এটা এখনো লাগছে না,
0: পুষ্করিণী থেকে জল দেওয়ার মতো আপনার এখনো
1: না
0: ই হয়েছে না? আচ্ছা, এই যে গতকালকে যে বৃষ্টির প্রচুর বৃষ্টি হয়েছে, আপনি সেই আপনার ক্ষেতের মধ্যে জল আটকেছে?
1: জল আটকেছে।
0: আচ্ছা, তো এই হিসাবে আপনারা লাগাই দিবেন? আপনি কি এই জায়গাটার মধ্যে আপনার অতিবৃষ্টি হইলে এখানে কি কোনো ধরনের বন্যার কোনো সম্মুখীন হননি আপনারা?
1: না, আমার যে এই জায়গার যে জমিটা আছে এখানে বন্যা উঠে না কোনো সময়ই, উঠে
0: কোনো সময় উঠছে না?
1: না, ওই কিছু অংশের মধ্যে জল উঠে না, এটা ওই নিচু অংশের মধ্যে জল উঠে।
0: আচ্ছা, আমার মনে হয় জলটাও বোধহয় বেশি সময় থাকে না বোধহয় না এটা?
1: এই অংশের মধ্যে জল উঠেও না, এটা শুধুমাত্র বৃষ্টির জল ক্ষেত্রের মধ্যে জমা হয় এবং সলিয়া যায়, ওইটাই যতটুকু। ফ্লাডের জল এখানে উঠে না।
0: আচ্ছা আচ্ছা, মানে কোনো সময় উঠছে না আপনাদের শুনে না?
1: আচ্ছা,
0: ওই যে কিছুদিন আগে যে আপনার 18-তে যে আপনার ফ্লাড যে হয়েছিল, বড় ফ্লাড, তখন আইসেন
1: না এখানে? জল আইসে না,
0: জল আইসে না। আচ্ছা, আপনার হলেও যে বৃষ্টির জমা জল একটু সময় থাকে,
1: একটু সময় থাকে, এরপরে
0: নামে যায়। যাই হোক, এমনি আপনার সবজি হিসাবে আপনার কিটা আছে এখন?
1: এখন সামান্য কচু আছে, আর একদম অল্প স্বল্প কয়েক গাছ মরিচ আছে, নালি টালি অল্প আছে, ওইগুলাই। তোমার এখন বৃষ্টির জন্য নতুন করে কোনো ফসল লাগানো যাইতেছে না, বৃষ্টি কমলে পরে এরপরে ফসল লাগাইবার লাগে চেষ্টা করবো। এখন জায়গা টায়গা এগুলা কুড়িয়া টুড়িয়া গাছ টাছ পরিষ্কার করিয়া জায়গা রেডি করিয়া রাখতেছি।
0: আচ্ছা, তো মোটামুটি এখন আপনার ওই যে একটা বিচারের মধ্যে দেখলাম যে আপনার লতা না কিটা কচু যে, তো এটার থেকে এটা তো আপনারা কচু বেছেন না, লতা বোধে বেছেন?
1: লতা বেশি।
0: তো এই যে লতা যে আপনার বেচরা কত বছর মানে কত মাস ধরে বেচছে যারা?
1: এটা মানে 3-4 মাস ওই আর কি লতা বিক্রি হয়।
0: তো এখন কিটা 3 মাসের মতো আপনি বেশি লেগেছেন বা এখনো এখনো আছে?
1: এখনো আছে লতা বিক্রি,
0: এখনো বাজারে বাজারে নিতে পারবেন? আচ্ছা, তো এখন কিটা পরিমাণ কিটা কিছু কমছে না?
1: কিছুটা কমছে।
0: তো আর কতদিন যাইব এরকম আপনার যে সালাইয়া যান যদি?
1: এটা গাছটা থাকবো অগ্রহণ পর্যন্ত থাকবো, লতাও কিছুটা দিব। তো এতদিন পর্যন্ত আমি রাখতাম না এটারে, এর আগে এটারে জায়গাটা পরবর্তী সময় লাগে রেডি করবার জন্য গাছ ঠাস তুলিয়া পরিষ্কার করিয়া কুটুর দিয়া গাছ ঠাস মারিয়া জায়গাটা রেডি করিয়া রাখবো, এবং সারা তুলিয়া নতুন চারা আলাদা করিয়া রাখবো, আর পুরান যে গাছগুলো আছে এগুলো আমি সম্পূর্ণ চেঞ্জ করিয়া ওই জায়গাতে আবার নতুন চারা কষি চারাগুলো আবার আমি
0: আবার লাগাইবো। তো এই যে এখন যে বড় যে গাছগুলো যে আছে এটি খুঁজে আপনি উঠাই লিবা, তো এইটা উঠাইলে পরে এটা কি আর বিক্রি হইতো না?
1: এইটা
0: এই কচু মানে আপনার মুড়া কচু হিসাবে কিন্তু বিক্রি হইতো না?
1: হইব, মুড়া থাকলে পরে মুড়া কচু হিসাবে বিক্রি হইব এখন যতটুকু বাইর হয়, যেহেতু এটা মানে একটা লতার লতার কচু, যে কারণে মুড়াটা কম হয়। যদি মদন কচু হইলে মুড়াটা একটু প্রচুর পরিমাণে থাকলো না, তো এটা
0: মদন কচু তো আপনার তো লতার থেকে তো আপনার মদন কচুটাই বিক্রি হয়?
1: হ্যাঁ, মদন কচুটাই বিক্রি হয়।
0: তো তো আপনি এটা লাগাইন না এখানে?
1: এটা লাগাইবার জন্য চেষ্টা করতেছি, আমি সারা করতেছি। তো
0: ওইটা
1: সারা হইয়া গেলে এরপরে আমি ওই লতার কচুটা পরিমাণ কিছুটা কমাইয়া আমি মদন কচুর পরিমাণটা
0: শুকনো জায়গাতে লাগাইতে লাগেনি?
1: হ্যাঁ, কিছুটা শুকনো জায়গাতে লাগাইতে লাগে,
0: লাগাইতে লাগে। এবং আপনারা এখন যে বর্তমান যে কচু লতা যে ধরে এইটার এই গাছ যেরকম একটা জল জলের মধ্যে আছে, এটার তো বোধহয় জলের মধ্যে রাখতে পারতাম
1: না
0: বোধহয়? না, মদন কচু পুরো শুকনো জায়গাতেই রাখতে হবে। আচ্ছা, তো আমার মনে হয় আপনি মদন কচুটা যদি লাগান যদি আপনার মনে হয় আরো আপনি লাভ পাইবা, আমার হিসাব হইতেছে আর
1: মদন কচু লাগাইলে লাভটা একটু বেশি মিলবে।
0: আপনি যদি মনে করেন যদি বেশি না আপনার যদি এই জায়গা মনে হয় যে 100 গাছ যদি আপনি লাগান যদি, আমার মনে হয় আপনি এটার থেকে ভালো একটা অ্যামাউন্ট আপনি পাইবা, ঠিক না? আর লতা তো আপনার আছে, লতার কচু তো আপনার আছেও,
1: আছে
0: হ্যাঁ, এটা আপনার তো আছে বা এটার আপনি আবার লাগাইবা। তো মদন কচু দেখুন আপনার।

0: ইয়তে লাগাই ইয়াতে ভাড়ন নি
1: ও চারা করতাছি এখন দেখি
0: এইটাতে সংগ্রহ করছেন হইতে কি
1: এটা একজন আমার ভাই একজন একটা চারা দিছিল ওই একটা চারা থেকে আমি কিছু চারা বাড়াইতেছি সারা কিছু করতেছি যে পরবর্তী সময় যাতে আমি মদন কচুটা ফসল হিসাবে ফলাইতে পারি ওই একটা চারা থেকে আমি চারাগুলারে নষ্ট না করিয়া মদন কচু লতাগুলারে আমি তুলছি না হ্যাঁ বেসার লাগিয়া ওই সারা ওই লতাগুলায় সারা হইতেছে ওই সারাগুলো আমি রাখতেছি এবং চিন্তা করতেছি ওই সারাগুলো পরবর্তীতে লাগাইয়া বাড়াইয়া এরপরে আমি মুড়া লতা এগুলো আমি বিক্রি করবো
0: আচ্ছা আচ্ছা মদন কচু তো তুই লতাও তো সারে নাকি
1: লতা সারে
0: মুড়ার
1: দিকে তার বৃদ্ধিটাই বেশি আর লতার দিকে তার বৃদ্ধিটাই কম।
2: নমস্কার আজ্ঞা শ্রোতা বন্ধুরা, আসর শুরু করি। আর আসরে আজকে আমরা একজন দাদাবাবুরে আমন্ত্রণ জানাইছি। নমস্কার আজ্ঞা দাদাবাবু,
3: আপনার
2: আমাদের
3: গাঁদা ফুল যেটাকে আমরা বলি গেন্দা ফুল, এই গেন্দা ফুল নিয়ে আমি একটা বিস্তারিত আলোচনা করব। কিভাবে বাণিজ্য উপায়ে গেন্দা ফুল চাষ করে আমরা লাভবান হব, আমরা কিভাবে গেন্দা ফুল চাষ করবো, এটাই আজকের আলোচ্য বিষয়। তাই আমি বলছি যে গেন্দা ফুল আর চাষ করার পূর্বে প্রথমেই বলি গেন্দা ফুল কিসে কিসে ব্যবহৃত হয়। উৎসবে, অনুষ্ঠানে, গৃহসজ্জায়, পূজা পার্বণে, বিবাহে, শ্মশানে।
2: আচ্ছা, তো হল মানে আসার অনুষ্ঠানেই ব্যবহার হয়। আচ্ছা,
3: বিভিন্ন উৎসবে, অনুষ্ঠানে, গৃহসজ্জা, পূজা পার্বণে, বিবাহে, শ্মশানে, শ্রাদ্ধ বছরে এই মালা, এই ফুল ব্যবহার করা হয়। ত্রিপুরাতে বাণিজ্যিক ফুলের প্রসার প্রায় এক দশক ধরে এর ব্যাপক কমই বেড়ে চলছে। ত্রিপুরার জলবায়ু গাঁদা চাষের জন্য খুবই ভালো। আমি বলছি পূর্ববর্তী আলোচনাতে আমি রজনীগন্ধা বলেছিলাম, এখানেও গাঁদা ফুল চাষ করব। ত্রিপুরার যে জলবায়ু প্রতি বছরে প্রায় 2200 থেকে 2300 মিলিমিটার বৃষ্টিপাত এবং যে তাপমাত্রা 15 থেকে 25 ডিগ্রি সেন্টিগ্রেড শীতকালে, সেটা ত্রিপুরাতে বিদ্যমান এবং এটা গেন্দা ফুলের জন্য আপনার প্রযোজ্য। এই জন্য আমরা বলি যে গেন্দা ফুল চাষ করেন। এখন আমরা গেন্দা ফুল চাষ করব, যে গাঁদা ফুল যে চাষ করব, এটা দুটি প্রজাতি আমাদের দেশে খুবই জনপ্রিয়। একটা হচ্ছে আফ্রিকান গাঁদা আর একটা হচ্ছে ফ্রেঞ্চ গাঁদা। আফ্রিকান গাঁদা প্রায় 100 সেন্টিমিটার উঁচু হয়, 5 থেকে 10 সেন্টিমিটার ব্যাস এবং এটা এক রঙা হলুদ, কমলা, সোনালি ইত্যাদি রঙের ফুল হয়। কমলা রঙের বাণিজ্যিক চাহিদাই বেশি, সম্ভবত আফ্রিকাতে এদের জন্মস্থান, এই জন্য এটার নাম হয়েছে আফ্রিকান গাঁদা। ফ্রেঞ্চ প্রকারের গাঁদা গাছ তুলনায় খাটো হয়, 30 থেকে 50 সেন্টিমিটার উঁচু হয়, যেটা আমি আফ্রিকান গাঁদার ক্ষেত্রে বলেছিলো 100 সেন্টিমিটার প্রায় ডাবল উচ্চতা হয়। ফুলগুলি চওড়ায় 3 থেকে 5 সেন্টিমিটার, লাল, খয়েরি, সোনালি, একরঙ্গা হলুদের ছাপ, উপরে ছুপছুপ লাল বা দুরঙ্গা হয়। এই জাতের গাছে একসাথে অনেক ফুল ধরে। আদি বাসস্থান মেক্সিকো ও দক্ষিণ আমেরিকা, সম্ভবত ফ্রান্সে প্রথম ব্যবহৃত হয়েছিল বলে এটার নাম হয়েছে ফ্রেঞ্চ গাঁদা। জাত তো বললাম, এই জাত আবার যে আফ্রিকান যে জাত আছে, যে স্থানীয় জাত, সেগুলো সেটা হচ্ছে সিরাকুল, সেটা বাসন্তী, ভাঙ্গর, বিহারিলাল, মুজিতলাল, বেনেকুট্টা ইত্যাদি জাত হচ্ছে আমরা ত্রিপুরাতে চাষ করে থাকি। এবং ফ্রান্সের যে স্থানীয় জাত সেটা হচ্ছে চীনাগাঁদা। চীনাগাঁদা আপনি দেখেছেন যে চীনাগাঁদার মধ্যে ফুলগুলো ছোটো ছোটো হয় কিন্তু অনেক অনেক ফুল হয়। এবং হাইব্রিড যে চাষ হয় সেটাও আছে আমাদের মধ্যে, সেখানে আমরা আগরতলাতে ব্যবহার বেশি হয়, চাষ হয় শাকারি মিক্স, সুপিয়া সিবিজ ইত্যাদি নাগিছড়াতে আমরা করছি এবং আমরা ত্রিপুরাতে বা উত্তর ত্রিপুরা বা উন্নকি ত্রিপুরায় আমরা কৃষক ভাইদেরকে ট্রেনিংয়ের ব্যবস্থা করছি। এবছর গত বছর করেছিলাম এবং আমরা চীনা গাঁদা সম্বন্ধে বিশেষভাবে আমরা আলোচনা করব। এখন প্রশ্ন হচ্ছে মাটি। মাটি যে ত্রিপুরার যে মাটি বা আমাদের উনকোটির যে মাটি সেটা তো বেড়ে দুয়াশ মাটি, ধান উঁচু ধানি জমি জমিতে, এমনিতে তিলা জমির যে মাটি সেটা তো লাল মাটি, সেখানে আপনি লাল মাটিতে যে

মানে খাদ্যের পরিমাণ কম থাকে, তার জন্য আমরা প্রচুর পরিমাণে জীবাণু সার অথবা গোবর সার ব্যবহার করতে হয়। কিন্তু আমরা যদি উঁচু একটা ধানি জমি পেতে পারি, সেখানে বেলে দুয়াশ মাটি থাকে, সেখানে সারের ভাগ কম দিলেও সারে, কিন্তু আপনার প্রচুর পরিমাণে আপনার জৈব সার ব্যবহার দিতে হবে, যাতে আমরা পরবর্তী সময়ে গুণগত মান দিক থেকে আমরা বেশি পরিমাণে ফলন পেতে পারি। বংশবিস্তার, এই যে বংশবিস্তার আমি বললাম যে গাঁদা ফুলের বংশবিস্তার অ্যাকচুয়ালি বীজ থেকে এবং ডাল কলম থেকে হয়। বীজ থেকে হলে পরে একটা যে লক্ষ্য করা গেছি যে মার যে গুণ সেটা বীজের পরবর্তী সময় যে গাছ হয় সেখানে সেটা থাকে না, তার জন্য আমরা বলি ডাল কলম। ডাল কলম কিছুই না, 6 থেকে 7 সেন্টিমিটার লম্বা যে ডাল আছে সেই ডালটাকে কেটে নেবেন, কেটে নেওয়ার পরে উদ্ভিদ হরমোনের মধ্যে ডুবিয়ে রাখতে হবে 3 থেকে 4 মিনিট। রাখার পরে সেটাকে যদি বালুর মধ্যে, সেই বালুটা নিশ্চয়ই আপনার নদীর পাশের বালু হবে, বালুর মধ্যে যদি আপনারা 2 থেকে 3 সেন্টিমিটার গভীরে পুঁতে দেন, তাহলে দেখা যায় 6 থেকে 7 দিন পরে যে নিচের থেকে শিকড় গজাচ্ছে, সেই শিকড় ওলা গাছকেই পরবর্তী সময়ে আমরা মূল জমিতে স্থানান্তর করব। মূল জমিতে স্থানান্তর করার আগে আমরা সেই মূল জমিকে আমরা কর্ষণ করতে হবে। মূল জমিকে কীভাবে কর্ষণ করব, কমসে কম 4 থেকে 5 বার আপনার পাওয়ার টিলার দিয়ে চাষ করব। পাওয়ার টিলার চাষ করার সময় যখন 4 নম্বর বা 3 নম্বর চাষ করব, তখন আমরা রাসায়নিক সার বা জৈব সার মিশিয়ে দেব। রাসায়নিক, যেহেতু জৈব সার আমরা প্রচুর পরিমাণে পাচ্ছি না, গোবরের পরিমাণ বা বাছুরের পরিমাণ, গরুর যে সংখ্যা দিন দিন কমে যাচ্ছে সেটা আমাদের লক্ষ্য রাখতে হবে, তার জন্য আমরা রাসায়নিক সার ব্যবহার করতে বাধ্য হচ্ছি। যদি আমরা কৃষিবিদ্যা বলি যে যতটুকু কম রাসায়নিক সার ব্যবহার করবেন ততটুকু পরিমাণ আপনার বায়ু দূষণ, জল দূষণ থেকে আপনারা পরিবেশকে মুক্ত রাখতে পারবেন, কিন্তু আমাদের দুর্ভাগ্য আজকে আমাদের যে বায়ু দূষণ এবং জল দূষণ দিন দিন কমেই বেড়ে যাচ্ছে। এটার একমাত্র কারণ হচ্ছে যথেচ্ছ পরিমাণে রাসায়নিক সার এবং রাসায়নিক ঔষধ আমরা মাঠে প্রয়োগ করছি। তার থেকে আমাদেরকে সজাগ থাকতে হবে, নজর দিতে হবে, তাহলে আমরা পরিবেশ পরিস্থিতিকে বাঁচিয়ে রাখতে পারব। আমি বলছি যে মাটি এবং মাটির কর্ষণের আগে প্রতিকানি জমিতে 6 কেজি ইউরিয়া, 9 কেজি মিউটেপ পটাশ এবং 70 কেজি সুপার ফসফেট আপনি মিলিয়ে দেবেন। সুপার ফসফেট পরিমাণটা আপনি বেশি দিতে হচ্ছে, যেহেতু হচ্ছে ফুল গাছ, ফুল গাছের যে ফুলের যে অঙ্কুরোদ্গম হবে সেখানে প্রচুর পরিমাণে ফসফরাসের প্রয়োজন পড়ে, তার জন্য আমরা সুপার ফসফেট আমরা প্রচুর পরিমাণে দেই, 9 কেজি 13 কেজি এবং 75 কেজি 70 থেকে 80 কেজি কানিপতি। আমি যেটাই বলছি কানিপতি বলছি, গন্ডা হলে ওই এটার ভাগ হয়ে যাবে, যে 20 গন্ডাতে আমরা 1 কানি, তারপরে 6 কানিতে 1 হেক্টর, তো ওইভাবে যদি গন্ডা হয় 6 দিয়ে ভাগ করে নেব, আমরা ভাগ করার পরে এটা ওজনটা কমে আসবে, পরিমাণটা কমে আসবে। এখন প্রশ্ন হচ্ছে লাগানোর সময়, অ্যাকচুয়ালি গেন্দা ফুল ত্রিপুরাতে বা আমাদের কৈলাসহরেও 3টা সিজনে করা যায়, কিন্তু বিশেষ করে আমরা করি এই যে এখন যে শীতকালের সিজন সেটাই। আমরা এটাকে বলি স্টেগার্ড প্ল্যান্টেশন। স্টেগার্ড প্ল্যান্টেশন মানে হচ্ছে 1 মাস পর পর যদি আমরা 20টা বা ডাল কলমটা মাটিতে পুঁতে দেই, তাহলে দেখা যায় যে বাজারে যে ফলন, বাজারে যে চাহিদা, বাজারে যে যে গুণমান সেটা সবসময় পাওয়া যায়। পয়লা শ্রাবণে যেটা লাগিয়েছিলাম সেটা কার্তিক অগ্রহায়ণের প্রথম দিকে আমরা পাবো, পয়লা ভাদ্রতে যেটা লাগাবো সেটা কার্তিক অগ্রহায়ণ শেষ ভাগে পাবো, পয়লা আশ্বিনে যেটা লাগাবো তারা কার্তিক মাসের শেষ এবং পৌষ মাসের প্রথম দিকে আমরা পাবো। আপনারা লক্ষ্য করছেন লাগানোর সময় 1 মাস পর পর একই জমিতে যদি একই দিনে যদি লাগান, তাহলে দেখা যায় যে যখন আমরা ফুল পাবো একটা নির্দিষ্ট 2 মাস পরে পাবো, কিন্তু এরপরে পাবো না। কিন্তু আমরা যারা কৃষিবিদ আমরা বলি যে কৃষক দাদারা আপনার একই জমিতে 3টা ভাগ করে নেওয়ার পরে 3 মাসে 3 জায়গাতে চাষ করুন, তাহলে দেখবেন বাজার আপনারা পাবেন এবং বাজারে আপনারা বিক্রি করতে পারবেন এবং ফলনটা বেশি হবে এবং গুণমান ভালো হবে। এখন যে রোপণটা কীভাবে করবেন, রোপণটা করবেন গাঁদা, যখন আফ্রিকান যে গাঁদা ফুল সেটা 60 সেন্টিমিটার

0: মিটার, যে রোড থেকে রো মানে চার সারি থেকে সারির দূরত্ব হবে 60 সেন্টিমিটার, এবং গাছ থেকে গাছের দূরত্ব হবে 45 সেন্টিমিটার। কিন্তু এটা যখন আমরা চলে যাব ফ্রেন্সে, ফ্রেন্স গাছাতে, তখন সেটা হয়ে যাবে 25 সেন্টিমিটার রোটোরো এবং 25 সেন্টিমিটার গাছ টু গাছ, মানে রোটোরো এবং গাছ টু গাছের দূরত্ব সমান থাকে। এখন আমরা বলি যে যেহেতু আমরা গাছ গাছ নিশ্চয়ই মানে পোকামাকড়ের জন্য খাদ্যর একটা আবাসস্থল, এই গাছের মধ্যে আপনার বিভিন্ন রূপপোকার আক্রমণ হবে, সেই রূপপোকার আক্রমণ রক্ষা করতে হলে আমাদেরকে বৈজ্ঞানিক উপায়ে প্রতিটা 6 সারির পরে 1টা সারি বা 2টা সারি গ্যাপ দিতে হবে, যাতে ওই মধ্য দিয়ে আমরা চলাফেরা করতে পারি, ওই মধ্য দিয়ে আমরা সেচ ব্যবস্থা দিতে পারি, ওর মধ্য দিয়ে আমরা কীটনাশক এবং জীবাণুনাশক ব্যবহার করতে পারি। এর জন্য আমরা বলি যে প্রতি 6টা রোড পরে আপনারা 1-2টা রো আপনারা খালি রাখবেন, যাতে পরবর্তী সময়ে আমরা সেখানে আমরা সেই রোটাকে ব্যবহার করতে পারি। বিশেষ পরিচর্যা বলতে আমাদেরকে এখানে বলতে হচ্ছে যে আপনারা জানেন গাছে, গাছ আমাদের যেমন প্রাণ আছে, গাছেরও প্রাণ আছে, আমরা জলের প্রয়োজন, গাছেরও জলের প্রয়োজন। এই গাঁদা ফুলে প্রচুর পরিমাণে জলের প্রয়োজন, শীতকালে বৃষ্টিপাত হয় না, যেহেতু আমরা গাঁদা ফুল শীতকালে চাষ করছি, নিয়মিত আপনাদের সেখানে জলের সেচের ব্যবস্থা করে যেতে হবে, জল যাতে কমে না যায়, জলের যদি ঘাটতি না হয় সেদিকে নজর রাখতে হবে। প্রতি সপ্তাহে আপনাদেরকে জলের ব্যবস্থা দিতে হবে, তো প্রতি সপ্তাহে না, আপনার মাটির তজ বুঝে, আপনারা কৃষক দাদারা জানেন, আপনারা কৃষিবিদ থেকে অনেক অনেক প্র্যাকটিক্যালাইজ প্র্যাকটিক্যাল আপনাদের যে জ্ঞান, যে প্র্যাকটিক্যাল যে আপনাদের যে এক্সপিরিয়েন্স অনেক অনেক বেশি, আপনার মাটির তজ বুঝে মাটিতে জল দিবেন, যাতে জল বেশি না হয় এবং মাটি যে স্যাঁতস্যাঁতে না হয়, এই যদি স্যাঁতস্যাঁতে হয়ে যায় তারপরে রোগের প্রাদুর্ভাব হতে পারে। তা আমি যে এই বিস্তারিত আলোচনা করলাম, এই আলোচনা শেষে আমি এটুকু বলতে পারি যে প্রতি কানিতে আমরা যদি 67,000 টাকা আমাদের খরচ হয় প্রতি কানিতে, কিন্তু আমরা পেতে পারি 1,05,000 টাকা, মানে 45,000 টাকা প্রতি কানিতে আমরা 3 মাসে, প্রতি বছরে না, 3 মাসে আমরা পেতে পারি। কতটুকু লাভবান দেখেন। এখন প্রশ্ন হচ্ছে কৃষক দাদারা করবেন, মাশরুম যেমন দিদিরা করতে পারেন, এই গাঁদা ফুল চাষও আপনার দিদিরা করতে পারেন, বাড়ির যারা মহিলারা আছেন তাহারা আপনারা কাজ করতে পারেন, কুদালের বিশেষ কাজ নেই, আপনারা নিংড়াই দিয়ে কাজ করতে পারেন, কুদাল বিশেষ লাগবে না, মাটি জো তুলতে খানিকটা সময় খানিকটা পরিশ্রমের দরকার, এর জন্য মহিলারা আছেন, আপনারা গাঁদা ফুল চাষ করেন, আপনাদের নিজের ব্যবহার করতে পারেন, আপনারা বাজারে জাত করতে পারেন, বাজার বিক্রি করতে পারেন, আপনার পূজা পার্বণে আচার আচার অনুষ্ঠানে আপনারা গাঁদা ফুল চাষ করতে পারেন, ব্যবহার করতে পারেন।
1: আচ্ছা, তো দাদাবাবু খুব সুন্দরই আলোচনা কররা, তো আমি মাঝে দিয়া কইরাম যে ও যে কৃষক দাদারা আমরা ত্রিপুরাত অত গাঁদা ফুল চাষ করতা, তারা বাজারটা কেন পাইবা, ওটা যদি একটু
0: সেটাই দেখুন। প্রশ্ন হচ্ছে আগরতলাতে তো যে লক্ষ্মীবিল বা চারিপাড়া বা বাইপুরার যে ফুল আগরতলা আসে, আমাদের এখানে যদি করা যায় কৈলাসরে আমরা বাজার করতে পারি। আমরা এমন আমরা প্রথমেই প্রবলেম রেজ করি, কিন্তু প্রবলেম আমরা দেখুন যদি চাষ করেন বাজার, আপনি কৈলাসর থেকে গাঁদা ফুল নিয়ে যাবে লোক, আপনার রজনীগন্ধা নিয়ে যাবে, আপনাদের জারবেরা নিয়ে যাবে, আপনাদের আমরা এখন বলছি যে টেকনোলজি মিশন বা মিশন ম্যানেজমেন্টের মাধ্যমে আমরা জারবেরা অ্যান্থোরিয়াম তারপরে আপনার বিভিন্ন ফুল চাষ করছি, গাঁদা ফুল গোলাপ ফুল চাষ করছি, এগুলো যদি চাষ করে আমরা বাজারে নিয়ে নিশ্চয়ই বিক্রি হবে, কিন্তু আমরা প্রথমেই বলি যদি বাজার পাবো না সেটা ভুল ধারণা। কৈলাসরে আপনি পেতে পারেন, কুমারঘাটে যে হোলি নার্সারি আছে প্রচুর পরিমাণে ফুল চাষ করে কুমারঘাটে এখানে বিক্রি করছে, ওর কি বাজার হচ্ছে না, কিন্তু কৈলাসরে সেইভাবে ফুলের চাষ হচ্ছে না। যদি ফুলের চাষ হয়, আমার এই আলোচনায় শুনে যদি কোনো কৃষক দাদা এগিয়ে আসুন, আপনারা ফুল চাষ করুন, ফুলের উৎপাদন করুন, ফুলের উৎপাদনের আগে আপনারা আমাদের কৃষি বিভাগের কাছে যোগাযোগ করুন, আমরা বাজারের ব্যবস্থা করে দেবো। যদি কৈলাসরে না হয় আমরা আগরতলা পাঠাবার ব্যবস্থা করবো। তবে আপনারা আগে আবারও বলছি, আর বাজারের জন্য চিন্তা করবেন না, কৈলাসরে প্রচুর ফুলের চাহিদা আছে।
1: তো দাদাবাবু আজ আসর শেষ করলাম, খুব সুন্দর আলোচনা করছেন, আর ফুল চাষ করলে মনে হয় মনও ভালো
0: যায়,
1: কৃষক ভাইও গিয়া যদি দেখো না, আপনিও আতখা গিয়া দেখলা, আমার তো

শুনলেন ঘর গৃহস্থের আসর। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্টসে আকাশবাণী কৈলা শহর কেন্দ্র থেকে। শ্রোতা বন্ধুরা, এখন শুনবেন মনসা মঙ্গল গান। আজকের পর্ব বিপুলার অগ্নি পরীক্ষা, পরিবেশনায় নেপাল মালাকার ও সহশিল্পীরা।

জয় জয় পদ্মভবা নাগ মাতা মাগ সুরেশা হংস বাহিনী, অনেনং ভগতি মাত্রেনং মাগ তুষ্ট সাবরদাস তুমে, ফুনিগণ মুনিগণ মাগ পুষিত মস্তকে, ভগবতী বিশ্বহরিগমা দেবী নমস্তুতে, আস্তি কৈশ্য মুনির মাতা ভগিনী বাসুকিস্ততা, জরৎকারু মুনির ভত্নী মাগ মনসা দেবী নমস্তুতে, আমি অতি অভাজন মাগ হইয়সা।

যেবা তোমার পদ বন্দে মাগ ফুরাইও বাঞ্ছিত, আমি কি পারিব মাগতব না মনিতে, পিপিলিকা হইয়া চাই জননী গো সাগর লঙ্গিতে, তুমি যারে কর কৃপা কিঞ্চিত নয়নে, কিসের অভাব তার মাগ এতৃণ ভুবনে, তুমি যারে কর দয়া মাগ মহাদেবের জি, অন্য দেবের শক্তিতে মাগ তারে করতে পারে কি, না জানি ভেরুয়া বান্দা মাগো না জানি সাঁতার, দুই চরণ তরণী কইরে তোমার দাসকে করো ভার, ধূপ দ্বীপে দিয়া মাগ কাংশ কর তালি।

সাগরে ফেলিল নিয়া বান্দিয়া হাত ভাই, শরীর পবিত্র হইল গো সাগরের জলে, সাগরে না আতল হইল দেখিল সগরিল সকলে, আরেক পরীক্ষা করিলা চম্পকের নাথ, সর্পময় ঘটেতে দিলা বিপুল আরো হাত, সতী কন্যা জানি সর্পে না করিল দংশন, তাহা দেখি।

আশ্চর্য মানিলা সর্বজন। আরেক পরীক্ষা দিলা বালা লক্ষিন্দর, বিপুলা উঠিলা গিয়া কুরের উফর। কুরের শাকমার খেগরের লড়ি, সাতবার হইলা পার হাটিয়া সুন্দরী। আরে শুনুকায় বলে পুত্র যুবরাজ, বদুরে পরীক্ষা করিবার।

শুনলেন মনসা মঙ্গল গান। আজকের পর্বটি ছিল বিপুলার অগ্নি পরীক্ষা। পরিবেশনায় ছিলেন নেপাল মালাকার এবং সহশিল্পীরা। এই পর্বটি আবারও শুনবেন আগামীকাল দুপুর 2:30 মিনিটে।

প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্টসে আকাশবাণী কৈলা শহর কেন্দ্র থেকে। এখন আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত ককবরক অনুষ্ঠান রিলে করে শোনানো হচ্ছে।

আকাশবাণী আগরতলা যতনী ফাচিং হামজাময়া পরি সিংহ তিনি হরনি ককবরক ফান্ডা তিনি ডাংসাল সেন্দ্রবন খানাবায়ন আশু আশুনি খাতুমা ফান্ডা

0: কলে জরব মিলে মানে ও জরব মুস মানে
1: আশুক জরা খানাবাকিয়া জাদুনি রেচাপুং খরংরেখা লক্ষ্মীপতি দেববর্মা আকাশবাণী আগরতলা অবন লগিন পাখা তিন হরনি কবরকান্দা যতনন হরকাহাম।

আকাশবাণী খবর পড়ছে প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে সরকার স্বাধীনতা দিবসের আগে আইএসআই সমর্থিত জঙ্গি গোষ্ঠীর একটি বড় চক্র ভেঙে দিয়েছে, আটক 250রও বেশি। সরকার ইলেকট্রনিক্স কম্পোনেন্টস ম্যানুফ্যাকচারিং স্কিমের আওতায় আরও 31টি আবেদন মঞ্জুর করেছে। বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন আজ নতুন জাতীয় কমিটির পদাধিকারীদের নাম ঘোষণা করেছেন। কাতার থেকে ভারতের মধ্যে ইউপিআই ভিত্তিক অর্থ প্রেরণ ব্যবস্থার সূচনা হয়েছে। পশ্চিমবঙ্গের বীরভূমে তারাপীঠের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 9। বিডব্লিউএফ বিশ্ব চ্যাম্পিয়নশিপে ভারতের পিভি সিন্ধু মহিলাদের সিঙ্গলসের এবং তৃষা জলি ও গায়ত্রী গোপীচাঁদ জুটি ডাবলসের দ্বিতীয় রাউন্ডে উঠেছেন। আসছি বিস্তারিত খবরে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকার স্বাধীনতা দিবসের আগে আইএসআই সমর্থিত জঙ্গি গোষ্ঠী শাহজাদ ভাট্টির সঙ্গে যুক্ত একটি চক্র ভেঙে দিয়েছে। সন্ত্রাসবাদী সংগঠনের সঙ্গে যুক্ত 200-র বেশি ব্যক্তিকে গ্রেপ্তারের মাধ্যমে তাদের বিভিন্ন হামলার পরিকল্পনাও ভেস্তে দেওয়া হয়েছে। সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে তিনি বলেন, নিরাপত্তা বাহিনী 14টি রাজ্যের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে এই সাফল্য পেয়েছে। আইএসআই সমর্থিত শাহজাদ ভাট্টি গোষ্ঠীর সঙ্গে যুক্তদের সন্ধানে পাঞ্জাব সহ 14টি রাজ্যে গত 12ই আগস্ট তল্লাশি চালিয়ে 253 জনকে আটক করেছে নিরাপত্তা বাহিনী। গোয়েন্দা সূত্রে প্রাপ্ত খবরের ভিত্তিতে রাজ্যগুলির এসটিএফ এর সঙ্গে যৌথ অভিযানে এদের আটক করা হয়। বিভিন্ন জায়গায় গ্রেনেড, আইইডি এবং পেট্রোল বোমা হামলার সঙ্গে এরা যুক্ত বলে অভিযোগ উঠেছে। পুলিশ প্রতিরক্ষা ব্যবস্থা, ধর্মীয় স্থানগুলিতে হামলার পরিকল্পনা এবং সেই লক্ষ্যে তারা নজরদারি চালাচ্ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। সবচেয়ে বেশি 62 জনকে আটক করা হয়েছে উত্তরপ্রদেশ থেকে, দিল্লিতে 51 জন, জম্মু কাশ্মীর থেকে আটকের সংখ্যা 2। সরকার ইলেকট্রনিক্স কম্পোনেন্টস ম্যানুফ্যাকচারিং স্কিম ECMS এর আওতায় আরও 31টি আবেদন মঞ্জুর করেছে। এর মধ্যে তামিলনাড়ু থেকে 7টি এবং মহারাষ্ট্র ও হরিয়ানা থেকে 6টি করে আবেদন এসেছে। এর জন্য বিনিয়োগ করা হবে 7,877 কোটি টাকা। এর ফলে 9,500-র বেশি কর্মসংস্থান সৃষ্টি হবে। ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব নতুন দিল্লিতে এক অনুষ্ঠানে আবেদনকারীদের হাতে অনুমোদন পত্র তুলে দেন। স্পিকার ও মাইক্রোফোন, অপটিক্যাল ট্রান্সিভার, ক্যাপাসিটর ও কয়েল সহ বিভিন্ন পণ্য উৎপাদনের জন্য আবেদন জানানো হয়েছিল। বিজেপি সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন আজ নতুন জাতীয় কমিটির পদাধিকারীদের নাম ঘোষণা করেছেন। তালিকায় জায়গা পেয়েছেন পশ্চিমবঙ্গের 2 জন। বিজেপির নতুন সর্বভারতীয় সাধারণ সম্পাদক হয়েছেন মনোজ টিক্কা। বিজেপির নতুন সর্বভারতীয় সহসভাপতি হয়েছেন ডক্টর মধু ছন্দাকর। সর্বভারতীয় সহসভাপতির তালিকায় রয়েছেন বসুন্ধরা রাজে সিন্ধিয়া, তীরথ সিং রাওয়াত, রাম মাধব, বৈজয়ন্ত সিং পান্ডা সহ মোট 13 জন। কেন্দ্রীয় মন্ত্রী বিজেপি নেতা পীয়ূষ গোয়েলকে জাতীয় কোষাধ্যক্ষের দায়িত্ব দেওয়া হয়েছে। 8 জন সর্বভারতীয় সাধারণ সম্পাদকের তালিকায় রয়েছেন প্রাক্তন মন্ত্রী স্মৃতি ইরানি। একাধিক মোর্চার নেতৃত্বের নামও ঘোষণা করেছেন শ্রী নবীন। ডক্টর হেমাঙ্গ যোশীকে যুব মোর্চার, রূপকুমার চৌধুরীকে মহিলা মোর্চার এবং বংশীলাল গুর্জারকে কৃষক মোর্চার সভাপতির পদের দায়িত্ব দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিজেপির নতুন দায়িত্বপ্রাপ্ত পদাধিকারীদের অভিনন্দন জানিয়েছেন। সামাজিক মাধ্যমে এক পোস্টে তিনি লিখেছেন, নবনিযুক্ত এই দল সাংগঠনিক অভিজ্ঞতার ভিত্তিতে বিজেপিকে আরও শক্তিশালী করবে এবং মানুষের

0: স্বার্থে কাজ করবে। বিজেপি সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনও তাঁদের শুভেচ্ছা জানিয়েছেন। কর্মীবর্গ, জন অভিযোগ এবং পেনশন দপ্তরের প্রতিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং বলেছেন, প্রশাসনিক ও সামাজিক চাহিদার সঙ্গে তাল মিলিয়ে সরকার পেনশন ব্যবস্থাকে সহজতর করছে। নতুন দিল্লিতে আজ এক অনুষ্ঠানে জাতীয় অনুভব পুরস্কার প্রদান করে তিনি বলেন, পরিবারের কন্যা সদস্যদের কথা মাথায় রেখে পারিবারিক পেনশনের নিয়মবিধিরও পরিবর্তন করা হয়েছে। পরিষেবা আরও উন্নত করার বিষয়ে পেনশন প্রাপক ও অবসরপ্রাপ্ত কর্মচারীদের নিজেদের পরামর্শ সরকারের সঙ্গে ভাগ করে নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
1: भारत सरकार में सेवानिवृत्त या पेंशनर्स की संख्या जो काम करने वाले कर्मचारी हैं वर्किंग एम्प्लॉय उससे कहीं अधिक है। रिटायरमेंट हैपनिंग एट द एज ऑफ 60 व्हेन द लाइफ स्पैन हैज गॉन ऑलमोस्ट अप टू 70 सो मोस्ट ऑफ दीज रिटायरिंग कोलीग्स आर इन द प्राइम ऑफ देयर हेल्थ ऑल्सो प्राइम ऑफ देयर एक्सपर्टाइज प्राइम ऑफ देयर एक्सपीरियंस और इसलिए उनको इस तरह से छुट्टी पे न जाने दिया जाए उनकी सेवाएं उनका योगदान किसी न किसी तरह से राष्ट्र निर्माण के कार्य आए और किस प्रकार आ सकता है ये उनके साथ चर्चा करने का माध्यम बने।
0: কেন্দ্রীয় সরকারের অবসরপ্রাপ্ত কর্মী, রাষ্ট্রায়ত্ত 12টি ব্যাংক এবং কেন্দ্রীয় সংস্থার মোট 15 জনকে জাতীয় অনুভব পুরস্কার দেওয়া হয়। এরা প্রত্যেকেই সরকারের বিভিন্ন কাজকর্মের মাধ্যমে জাতি গঠনের কাজে উল্লেখযোগ্য অবদান রেখেছেন। নির্দিষ্ট একটি প্ল্যাটফর্মে বিনিয়োগের মাধ্যমে অর্থ উপার্জনের দাবি করে সমাজ মাধ্যমে বিদেশমন্ত্রী ডক্টর এইচ জয়শঙ্করের ছড়িয়ে পড়া একটি ভিডিও মিথ্যে বলে জানিয়েছে সরকার। ওই ভিডিওতে দাবি করা হয়েছে, 22,000 টাকা বিনিয়োগ করে নাগরিকরা দৈনিক 80,000 টাকা এবং প্রতি মাসে 25,00,000 টাকারও বেশি আয় করতে পারবেন। প্রেস ইনফরমেশন ব্যুরো PIB-র তথ্য অনুসন্ধানী শাখা জানিয়েছে, এই ভিডিও সম্পূর্ণ ভুয়ো এবং AI বা কৃত্রিম বুদ্ধিমত্তা নির্মিত। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। কাতার থেকে ভারতের মধ্যে UPI ভিত্তিক অর্থ প্রেরণ ব্যবস্থার সূচনা হয়েছে। এর মাধ্যমে কাতারে ডাক পরিষেবা ব্যবহার করে সেদেশের গ্রাহকরা ভারতের যে কোনো UPI সংযুক্ত ব্যাংকের অ্যাকাউন্টে অর্থ প্রেরণ করতে পারবেন। ভারতের যোগাযোগ মন্ত্রক জানিয়েছে, এই পরিষেবা ব্যবহার করে কাতারে বসবাসকারী ভারতীয় জনগোষ্ঠীর মানুষ ও তাদের পরিবার সহজে এবং নিরাপদে ভারতে অর্থ প্রেরণ করার সুবিধা পাবেন। ভারতীয় ডাক ব্যবস্থার ডিজিটাল পরিকাঠামোর সঙ্গে সীমান্তের ওপার থেকে অর্থ প্রেরণের এই উদ্যোগ সংশ্লিষ্ট সকলের জন্য সুবিধাজনক হবে বলে মন্ত্রক সূত্রে জানানো হয়েছে। পশ্চিমবঙ্গের বীরভূমে তারাপীঠে হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 9। এদের মধ্যে 5 জন মেঘালয় ও 3 জন আলিপুরদুয়ারের বাসিন্দা। এখনও হাসপাতালে ভর্তি 7 জন, এ পর্যন্ত উদ্ধার করা হয়েছে 28 জনকে। ফরেন্সিক দল হোটেল থেকে নমুনা সংগ্রহ করেছে। রামপুরহাট মহকুমা শাসকের নেতৃত্বে 9 সদস্যের একটি বিশেষ অডিট কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির মূল দায়িত্ব তারাপীঠের প্রত্যেকটি হোটেল, লজ, গেস্ট হাউস, হোমস্টে এবং তারাপীঠ রামপুরহাট উন্নয়ন পর্ষদের অন্তর্ভুক্ত প্রতিটি নির্মাণের ফায়ার অডিট করা। সেখানে যথাযথ অগ্নি নির্বাপন ব্যবস্থা বা ফায়ার লাইসেন্স পুনর্নবীকরণ করা হয়েছে কিনা তা খতিয়ে দেখতে কমিটিকে 15 দিনের মধ্যে প্রাথমিক রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। তার ভিত্তিতেই হোটেল বা লজ কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই দুর্ঘটনায় গভীর শোক ব্যক্ত করেছেন। তাঁর ত্রাণ তহবিল থেকে মৃতদের পরিবার পিছু 2 লক্ষ এবং আহতদের 50,000 টাকা করে আর্থিক সহায়তার কথা ঘোষণা করেছেন শ্রী মোদী। জনগণনা প্রক্রিয়ায় পশ্চিমবঙ্গের যেসব পরিবার স্বগণনা পোর্টালের মাধ্যমে তথ্য জমা দিতে পারেনি, গণনাকারীরা তাদের বাড়িতে গিয়ে তথ্য সংগ্রহ করবেন। কলকাতায় আজ এক সাংবাদিক বৈঠকে পশ্চিমবঙ্গ জনগণনা কার্য নির্দেশালয়ের অধিকর্তা নিখিল পবল কল্যাণ জানিয়েছেন, রাজ্যে 1 আগস্ট থেকে 15 আগস্ট পর্যন্ত ডিজিটাল স্বগণনা ব্যবস্থার মাধ্যমে তথ্য প্রদানের সুবিধা চালু করা হয়। এরপর গতকাল শুরু হয়েছে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের কাজ, চলবে 14 সেপ্টেম্বর পর্যন্ত। যেসব পরিবারে স্বগণনার মাধ্যমে তথ্য জমা দেওয়া হয়েছে তাদের শুধুমাত্র একটি প্রমাণপত্র দিতে হবে। অন্যদিকে যারা তথ্য জমা দিতে পারেননি তাদের সেন্সাস 2027 HLO অ্যাপ ব্যবহার করে ডিজিটাল পদ্ধতিতে তথ্য সংগ্রহ করা হবে। ওমানের সঙ্গে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ নিয়ে একটি চুক্তিতে পৌঁছেছে বলে ইরান জানিয়েছে। তেহরানে সাংবাদিকদের ইরানের বিদেশ মন্ত্রকের মুখপাত্র ইসমাইল বাঘেই বলেছেন, জাহাজ চলাচলের রুট নিয়ে দুপক্ষের সমঝোতা হয়েছে। পাকিস্তানে বন্যা দুর্গতদের আবাসন নির্মাণের বরাদ্দ অন্য খাতে ব্যয় করা সংক্রান্ত সেদেশের সরকারের সিদ্ধান্তে বিশ্ব ব্যাংক গুরুতর উদ্বেগ প্রকাশ করেছে। পাকিস্তানের গণমাধ্যম সূত্রে জানা গেছে, বালুচিস্তানের বন্যা দুর্গতদের জন্য বহু কোটি টাকার আবাসন তহবিল পরিকাঠামো ক্ষেত্রে ব্যবহার করা হলে সংশ্লিষ্ট প্রদেশের মানুষের দুর্দশা বৃদ্ধি পাবে বলে বিশ্ব ব্যাংক জানিয়েছে। বিশ্ব ব্যাংকের সহায়তায় 1,19,000 পরিবারের জন্য এই অর্থ বরাদ্দ করা হয়েছে। ভারতের

সিন্ধু VWF বিশ্ব চ্যাম্পিয়নশিপে মহিলাদের সিঙ্গলসের দ্বিতীয় রাউন্ডে পৌঁছেছেন। নতুন দিল্লিতে আয়োজিত এই প্রতিযোগিতায় আয়ারল্যান্ডের সোফিয়া নোবেলকে 21-7, 21-11 পরাজিত করেন সিন্ধু। এদিকে মহিলাদের ডাবলসে ভারতের তৃষা জলি এবং গায়ত্রী গোপীচাঁদও দ্বিতীয় রাউন্ডে উঠেছেন। এম আর অর্জুন ও হরিহরন আমসাকারুকনান পুরুষদের ডাবলসের দ্বিতীয় রাউন্ডে উঠেছেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে সরকার স্বাধীনতা দিবসের আগে ISI সমর্থিত জঙ্গি গোষ্ঠীর একটি বড় চক্র ভেঙে দিয়েছে। আটক 250-এরও বেশি। সরকার ইলেকট্রনিক্স কম্পোনেন্টস ম্যানুফ্যাকচারিং স্কিমের আওতায় আরও 31টি আবেদন মঞ্জুর করেছে। খবর শেষ হলো, এরপর স্থানীয় সংবাদ 7:50 মিনিটে।

আকাশবাণী আগরতলা ককটমা পরিবহন চিত্ত দেববর্মা তিনি ককটমা বুবাগ্রহা কেন্দ্র নি রংমন্ত্রী নির্মলা সীতারমন সাকা ব্যাংকিং নি হেফসাব সামফিনা নাহারই কচুক বেরাম কমিটি কাজা খাজাগান উত্তর সালকা আমচাইনি বিশিং ত্রিপুরা যত্নে সেলাই গবাং বুড়ি রক স্টার্ট আপ বাই গদালজাখিনি সাকা রংমন্ত্রী প্রণজিৎ সিংহরায় ভারতীয় জনতা পার্টি বসংনি তাঙ্ক্রাহিনী চংজাকা এমপি বিপ্লব কুমার দেব ত্রিপুরানো খবই উত্তর সালকা আমচাইনি ক্যাসে হাস্টেব গবাংখাই ওয়াতে ওয়াবনহিনে হজাকলাই রিজাকা তাবুক ককটমা শুক্রবই কেন্দ্র নি রংমন্ত্রী নির্মলা সীতারমন সাকা হামচাজাক ভারত সুনাম তিছান নাহারই ডাক্তিন ব্যাংকিং সেবনতে কচুক বেরমিনি কমিটি কাইসা হাপাং খাওনা তিনি দিল্লি কটাল নখা সালনি রাষ্ট্রীয় ব্যাংক কথুমলাইমান চেঙ্গি রংমন্ত্রী সাকা জুদা জুদা দিকে ককলাম সালাইমা উল কমিটি ব্যাংকিং সুনামফিনা থিনাং সামুন চঙ্গান মোসাঞ্জুক সীতারমন সাকা ভারতনি ব্যাংক রক টাবুক কাহাম থাইও টঙ্গু ব খা খামানী কক সাকা কমিটি নি কক বিটি রুমানোর গে হাপাং তাই ব্যাংক নি বাবায় হা কতনি রংটং হামক্রাইংমাও নাংমা ইয়াপ্রি নাহারেন কেন্দ্র নি রংমন্ত্রী প্রহ্লাদ যোশী তিনি দিল্লি কটাল এনটিএ নি নাইকংলাই অক্রাতাই কচুক রং ককংলাই নক নি তাংক্রা নকবই কচুক ভেরামনি অফিসার বাই ককলাম পান্ডা কাইস আচুখা ককলাম সালামেও ব আমযোগমুংনি চংজাক প্রটোকল ক্রাক লাইমানিনা তাই হুইজাক আমজমনি নাহারমানী সেব্রকন সুনামফিনা দাগিমুরিকা বেবাক আমজমুং রাজ্যন অডিট খলাইয়ী সুনামফিরজাক ইয়াপ্রি নাহানানি রিপোর্ট রানী সাজাকা অফিসারং সাকা সালগিচা সকাং উংমা জংজালনি উল এনটিএ নি খরক বাজিনি গবাং সেবুং নরি রুজাকা সাইবার নাইমথাং সাইকোমেট্রিক তাই সুংমুং বুলাই সুনামা বাবায় হাপাং ফাতানি জেরি নাইক্রুং রংনব সিটকজাগৈ টঙ্গু রংমন্ত্রী প্রণজিৎ সিংহরায় সাকা উত্তর সালকামচাই বিশিং হাস্টনি বুড়ি রক যত্ন সাই গবাং স্টার্ট আপ বাই গদালজাক টঙ্গু আবাই সুনামুং এন্টারপ্রেনিও তাই টাংসেপ রুগজাক হামক্রানী কেন্দ্র অঙ্গী পাচাকা ত্রিপুরা তিনি আগরতলানি প্রগা ববন ককঠুম টাংসেপ নাইকুং তাই হায়দ্রাবাদ নীতি হাপনি কথাজাক চেতন বাই সোনাজাক প্রমুং সামুং বুতাং অকক সাকা ব পান্ডব রংমন্ত্রী টি রাইস এবার ত্রিপুরা রেজিস্ট্রি এন্ড ইন্টিগ্রেশন ফর স্টার্ট আপ ইকোসিস্টেম পোর্টাল নব চেঙ্গরিকা আবনি লগি লগি হাস্টেও স্টার্ট আপনি বাংমারি বাংরুনা সুনামমুং বাই তাই রংকক বক্সিমুং হামক্রয় খালাইনান নাহারে জুদা জুদা সুনামকর মথা বাই কক খালাইমাও কাংবুলাই ইয়াফলাইকা পান্ডব মন্ত্রী বক্রত নরেন্দ্র মোদী সাকলাই জাগ স্টার্ট আপ তাই টাং সামুং মানথরি মুং সাকা ফান বক্সিং ককন খুরচাকা কেন্দ্র বিজেপিনি কেন্দ্রীয় মঠানি গবাংখে ইয়াং আইন খাইজাকা বদলনি বিভাগ ভারতনি কাজকু নীতিন নবীন তিনি কতাল বসংনি আচুক রেম রংনি বুমুং সাকলাইকা অমতা সামুং তাংমুংনি ইয়াং এং খাইথানি আলাইদা মকল কাইরিজাকা ত্রিপুরা হাস্টেনি আগিনি মন্ত্রী অকরা এবার এমপি বিপ্লব কুমার দেব বদলনি বসংনি তাংক্রাই নি পজা মানখা অকতাল পজা মানবাই মন্ত্রী অকরা প্রফেসর ডাক্তার মানিক সাহা বন খাকাহাম ইয়াফরকা বসংনি যতনি তাংক্রা রং লিস্ট কুবরি রং বিশিং টঙ্গ মহারাষ্ট্রনি বিনোদ টাউরে দিল্লিনি সুনীল বনসল উত্তরপ্রদেশনি স্মৃতি ইরানী রাজস্থানি ডক্টর সতীশ পুনিয়া মধ্যপ্রদেশনি গজেন্দ্র প্যাটেল উত্তরপ্রদেশনি হরিশ দ্বিবেদী তাই সঞ্জয় বাটিয়া বিজেপি শিখলা মোর্চা কাসকুংখা গুজরাটনি ডক্টর হেমাং যোশী বরৈ মোর্চা কাসকুজুকুংখা রূপকুমারী চৌধুরী ওবিসি মোর্চানি পজামানখা উত্তরপ্রদেশনি

0: দুষ্টুমি করে। কলেজে পড়ার সময় মার্কশিট ফটোশপ করে বাবাকে দেখাতো, কাল আমি দেখি ইলেকট্রিক বিল জিরো, ভেবেছি ঠিক ফটোশপ করেছে, না হলে জিরো বিল কি করে সম্ভব? প্রশ্ন করতেই বলল,
1: দাদা সবই উপরওয়ালার দয়া, সোলার প্যানেল আছে না?
0: আমি বললাম, ও এটা ঠিক কাজ। পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা, যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।

0: দুর্ঘটনা, সেই সব চিন্তা থেকেও মুক্তি পাও।
1: পিএম ফসল বীমা যোজনা থেকে করিব 2,00,000 কোটি রুপিয়ে ক্লেম কে রূপ মে কিষানো কো মিলে।
2: আমার নাম পিন্টু দেবনাথ, আমার বাড়ি আমবাসা অশোকপল্লী ধুলাইতপুরা। আমি আমার নিজের জমিগুলো সেখানে আওতায় এনেছি এবং আমি পার্শ্ববর্তী আমার যে কৃষক ভাইয়েরা আছে আমি ওদেরকেও অনুরোধ করবো, যারা ওরাও যাদের প্রান্ডারে কৃষক বীমার যোজনার মধ্যে যাতে নিয়ে আসে, আমিও উপকৃত হবো, আমার কৃষক ভাইয়েরও উপকৃত হবো।
3: খরিফ ফসল বীমার জন্য শীঘ্র পঞ্জীকরণ করান।
4: ব্যাংক শাখা, বীমা সংস্থা, জনসেবা কেন্দ্রের সাথে যোগাযোগ করুন।
3: ফসল বীমা সংক্রান্ত তথ্যের জন্য হেল্পলাইন নাম্বার 1-4447 এ কল করুন।

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি রাহুল চন্দ্র লোধ। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, উত্তর পূর্বাঞ্চলের মধ্যে ত্রিপুরাতে সবচেয়ে বেশি মহিলারা স্টার্টআপের সঙ্গে যুক্ত, জানিয়েছেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ বলেছেন, ব্যাংকিং ব্যবস্থা আমূল সংস্কারের লক্ষ্যে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হবে। ভারতীয় জনতা পার্টির জাতীয় সাধারণ সম্পাদক নিযুক্ত হলেন সাংসদ বিপ্লব কুমার দেব। ত্রিপুরা সহ উত্তর পূর্বের কয়েকটি রাজ্যে ভারী বর্ষণের সতর্কতা। এবারে বিস্তারিত সংবাদ। অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বলেছেন, উত্তর পূর্বাঞ্চলের মধ্যে ত্রিপুরাতেই মহিলারা সবচেয়ে বেশি সংখ্যায় স্টার্ট আপের সঙ্গে যুক্ত। এর ফলে উদ্ভাবন, উদ্যোক্তা এবং প্রযুক্তি নির্ভর প্রবৃদ্ধির অন্যতম কেন্দ্র হিসেবে গড়ে উঠছে ত্রিপুরা। আজ আগরতলার প্রজ্ঞা ভবনে তথ্য প্রযুক্তি দপ্তর এবং হায়দ্রাবাদের টি হাবের যৌথ উদ্যোগে আয়োজিত কর্মশালায় তিনি এই কথা বলেন। অনুষ্ঠানে অর্থমন্ত্রী টি রাইজ অর্থাৎ ত্রিপুরা রেজিস্ট্রি অ্যান্ড ইন্টিগ্রেশন ফর স্টার্ট আপ ইকোসিস্টেম পোর্টালের উদ্বোধন করেন। পাশাপাশি রাজ্যে স্টার্ট আপের সংখ্যা বৃদ্ধি করা, উদ্ভাবন এবং বিনিয়োগ ত্বরান্বিত করার লক্ষ্যে বিভিন্ন শীর্ষস্থানীয় শিল্প সংস্থার সঙ্গে সমঝোতা স্মারক বিনিময় করা হয়। কর্মশালায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্টার্ট আপ, উদ্ভাবন ও কর্মসংস্থান সৃষ্টির উপর গুরুত্ব আরোপের বিষয়টি তুলে ধরা হয়। স্টার্ট আপ ইকোসিস্টেমকে আরও শক্তিশালী করতে টি হাবের সঙ্গে কৌশলগত অংশীদারিত্ব করবে ডিআইটি। মৎস্যমন্ত্রী সুধাংশু দাসের পৌরোহিত্যে আজ ধলাই জেলাশাসকের কার্যালয়ে জেলাভিত্তিক পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে প্রাণিসম্পদ বিকাশ, মৎস্য ও তপশিলী জাতি কল্যাণ দপ্তরের বিভিন্ন প্রকল্প নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়। মন্ত্রী শ্রী দাস বলেন, মাছ, মাংস, ডিম ও দুধ উৎপাদনে স্বয়ং সম্পূর্ণতা অর্জনের লক্ষ্যে সরকার উদ্যোগ গ্রহণ করেছে। বৈঠকে উপস্থিত ছিলেন ধলাই জেলার জেলাশাসক বিএইচবি বিবেক এইচবি ও সংশ্লিষ্ট দপ্তরের পদস্থ আধিকারিকগণ। হর ঘর তিরঙ্গা অভিযানের শেষ দিনে আজ উত্তর জেলার ধর্মনগরে ও সিপাহীজলা জেলার মোহনভোগে তিরঙ্গা র্যালি অনুষ্ঠিত হয়। ধর্মনগরে তিরঙ্গা র্যালিতে উপস্থিত ছিলেন শিল্প ও বাণিজ্যমন্ত্রী সান্ত্বনা চাকমা, বিধায়ক জহর চক্রবর্তী, উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সভাধিনেত্রী অপর্ণা নাথ, ধর্মনগর পৌর পরিষদের চেয়ারপারসন মিতালী রানী দাসেন প্রমুখ। মোহনভোগে তিরঙ্গা র্যালিতে অংশ নেন প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক, বিধায়ক বিন্দু দেবনাথ, মোহনভোগ ব্লক পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান শ্রীবাস ভৌমিক প্রমুখ। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ বলেছেন, বিকশিত ভারত গঠনের লক্ষ্য অর্জনে শীঘ্রই ব্যাংকিং ব্যবস্থা নিয়ে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করবে সরকার। আজ নতুন দিল্লিতে দুদিনের রাষ্ট্রায়ত্ত ব্যাংক সম্মেলনের উদ্বোধন করে তিনি বলেন, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে কমিটি ব্যাংকিং সংস্কারের ভবিষ্যৎ নির্ধারণ করবে। শ্রীমতী সীতারমণ বলেন, ভারতীয় ব্যাংকগুলি বর্তমানে ভালো অবস্থানে রয়েছে। তিনি আশা প্রকাশ করেন, কমিটির সুপারিশের ভিত্তিতে সরকার ও ব্যাংকিং ক্ষেত্র দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি দিকে আরও ত্বরান্বিত করতে দ্রুত পদক্ষেপ নেবে। সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন মন্ত্রকের উদ্যোগে আজ খোয়াই ব্লক কার্যালয় প্রাঙ্গণে একটি সামাজিক শিবির অনুষ্ঠিত হয়। এই শিবিরে খোয়াই ব্লক এলাকার 250 জন প্রতিবন্ধী ও প্রবীণ নাগরিকদের মধ্যে সহায়ক যন্ত্রপাতি সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হয়। রাষ্ট্রীয় বয়স

যোজনা এবং প্রতিবন্ধী ব্যক্তিদের এডিআইপি প্রকল্পে সুবিধাভোগীদের মধ্যে আজ মোট ২৫ লক্ষ টাকার সহায়ক যন্ত্রপাতি বিতরণ করা হয়। কর্মরত সাংবাদিকদের পেশাগত মানোন্নয়নে দুদিনের প্রশিক্ষণ কর্মশালা আজ থেকে কৈলাসহরের ১৯টি কলাক্ষেত্রে শুরু হয়েছে। দক্ষতা উন্নয়ন দপ্তর আয়োজিত কর্মশালার উদ্বোধন করেন জেলাশাসক মেঘা জৈন। তিনি বলেন, সাংবাদিকদের দক্ষতা ও সৃজনশীলতার লক্ষ্যে এই ধরনের কর্মশালার গুরুত্ব অপরিসীম। বক্তব্য রাখেন সাংবাদিক তুষারকান্তি আচার্য, মোহিত পাল ও অনুপম ভট্টাচার্য প্রমুখ। শিল্প ও বাণিজ্য মন্ত্রী শান্তনু চাকমার পৌরোহিত্যে আজ কুমারঘাট এসডিএম অফিসে এক প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে জাতীয় সড়ক নির্মাণ কাজের অগ্রগতি নিয়ে পর্যালোচনা করা হয়। বৈঠকে জেলাশাসক মেঘা জৈন, মহকুমা শাসক এন এস চাকমা ও এনএইচআইডিসিএল এর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এই খবর আপনারা শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপে ফলো করুন সোশ্যাল মিডিয়ায় ফেসবুক ও এক্স হ্যান্ডেলে অল ইন্ডিয়া রেডিও নিউজ এবং ইনস্টাগ্রাম পেজে এআইআর নিউজ এলার্টসে দেখুন অফিসিয়াল ইউটিউব চ্যানেল নিউজ অন এআইআর। এছাড়াও আকাশবাণী আগরতলার সংবাদ আপডেট পেতে দেখুন এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় সংগঠনে বড় ধরনের রদ বদল করা হয়েছে। দলের সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন আজ নতুন জাতীয় পদাধিকারীদের নাম ঘোষণা করেন। এই সাংগঠনিক রদবদলে বিশেষ গুরুত্ব পেয়েছে ত্রিপুরা। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেব দলের জাতীয় সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেলেন। নতুন এই দায়িত্ব প্রাপ্তিতে রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা তাঁকে অভিনন্দন জানিয়েছেন। জাতীয় সাধারণ সম্পাদকের তালিকায় অন্যান্যদের মধ্যে রয়েছেন মহারাষ্ট্র বিনোদ তাঁবড়ে, দিল্লির সুনীল বনশল, উত্তরপ্রদেশের স্মৃতি ইরানি, রাজস্থানের ডক্টর সতীশ পুনিয়া, মধ্যপ্রদেশের গজেন্দ্র প্যাটেল, উত্তরপ্রদেশের হরিশ দ্বিবেদী এবং সঞ্জয় ভাটিয়া। বিজেপির যুবমোর্চার সভাপতি করা হয়েছে গুজরাটের ডক্টর হেমাং যোশীকে। মহিলা মোর্চার সভাপতি হয়েছেন ছত্তিশগড়ের রূপকুমারী চৌধুরী। ওবিসি মোর্চার দায়িত্ব পেয়েছেন উত্তরপ্রদেশের অমর পাল মৌর্য। কিষাণ মোর্চার সভাপতি করা হয়েছে মধ্যপ্রদেশের বনশীলাল গুর্জরকে। এসসি মোর্চার সভাপতি হিসেবে বিহারের শিবেশ কুমার রাম, এসটি মোর্চার সভাপতি হিসেবে রাজস্থানের ডক্টর মান্নালাল রাওয়াত এবং সংখ্যালঘু মোর্চার সভাপতি হিসেবে উত্তরপ্রদেশের কুনওয়ার বাসিত আলীকে দায়িত্ব দেওয়া হয়েছে। ন্যাশনাল টেস্টিং এজেন্সি নিট ইউজিসি পরীক্ষার ইংরেজি, বাণিজ্য ও সমাজবিদ্যা এই তিনটি বিষয়ে পুনঃপরীক্ষার ঘোষণা করেছে। প্রশ্নপত্রে একাধিক ত্রুটির অভিযোগের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এনটিএ জানিয়েছে ইংরেজি বিষয়ের পুনঃপরীক্ষা হবে 9 সেপ্টেম্বর সকাল 9টা থেকে দুপুর 12টা পর্যন্ত। একই দিনে বাণিজ্য বিষয়ের পরীক্ষা হবে বিকেল 3টা থেকে সন্ধে 6টা পর্যন্ত। সমাজবিদ্যা বিষয়ের পরীক্ষা হবে 10 সেপ্টেম্বর সকাল 9টা থেকে দুপুর 12টা পর্যন্ত। লামডিং বদরপুর রুটে ট্রেন চলাচল এখনও নিয়ন্ত্রিত রয়েছে। এনএফ রেলওয়ের পক্ষ থেকে জানানো হয়েছে আজ রাতে আগরতলা থেকে নারিঙ্গির উদ্দেশ্যে ট্রেন ছাড়বে রাত 11:30, নারিঙ্গি থেকে আগরতলার উদ্দেশ্যে ট্রেন ছাড়বে রাত 10:30। সরকারি চাকুরিতে পিআরটিসি বাধ্যতামূলক সিদ্ধান্ত পুনর্বহালের দাবি জানিয়েছে ডিওয়াইএফআই ও টিওয়াইএফ। আজ আগরতলায় ছাত্র যুব ভবনে সাংবাদিক সম্মেলনে ডিওয়াইএফআই এর রাজ্য সভাপতি পলাশ ভৌমিক জানান, রাজ্যের বেকারদের কর্মসংস্থানের চিন্তা করে পিআরটিসি বাধ্যতামূলক করা হোক। তিনি অভিযোগ করেন, পিআরটিসি বাধ্যতামূলক না থাকায় এখন রাজ্যের বেকারদের বহিরাজ্যের চাকরি প্রার্থীদের সঙ্গে প্রতিযোগিতায় পড়তে হবে। ত্রিপুরা রবীন্দ্র পরিষদের বিজন কৃষ্ণ স্মৃতি সাহিত্য পুরস্কার পাচ্ছেন বিশিষ্ট কথা সাহিত্যিক রিতেন চক্রবর্তী। আজ আগরতলায় সাংবাদিক সম্মেলনে এই কথা জানান পরিষদের সাধারণ সম্পাদক ডক্টর নারায়ণ ভট্টাচার্য। আগামী 19 আগস্ট ত্রিপুরা রবীন্দ্র পরিষদের দক্ষিণী গৃহে এক অনুষ্ঠানে এই সম্মাননা ও পুরস্কার প্রদান করা হবে। ত্রিপুরা অগ্নিবীর প্রার্থীদের জন্য আজ থেকে ভারতীয় সেনাবাহিনীর দ্বিতীয় পর্যায়ের প্রাক নিয়োগ প্রশিক্ষণ শুরু হয়েছে। আগরতলা মিলিটারি স্টেশনে স্পেয়ার কর্পসের উদ্যোগে এই প্রশিক্ষণ শিবির চলবে আগামী 29 আগস্ট পর্যন্ত। ২ সপ্তাহের এই প্রশিক্ষণে মোট 13 জন নির্বাচিত প্রার্থী অংশ নিয়েছেন। চলতি বছরের মে মাসে প্রথম পর্যায়ের প্রশিক্ষণে ত্রিপুরার 29 জন প্রার্থী অংশ নিয়েছিলেন। মাথাবাড়ি ব্লকের উদ্যোগে আজ বিভিন্ন পঞ্চায়েতের স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের নিয়ে এক কর্মশালার আয়োজন করা হয়। মাথাবাড়ি পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন শিল্পী দাস বলেন, মহিলাদের দক্ষতা বৃদ্ধি, স্বনির্ভরতা ও কর্মসংস্থানের সুযোগ তৈরি করাই এই কর্মশালার অন্যতম উদ্দেশ্য।
উত্তর

0: পশ্চিম বঙ্গোপসাগরের নিম্নচাপের প্রভাবে ত্রিপুরা সহ নাগাল্যান্ড, মণিপুর, মিজোরামের কিছু স্থানে আগামী 23 আগস্ট পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। এদিকে আগরতলা আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী 24 ঘন্টায় পশ্চিম জেলা, সিপাহীজলা, দক্ষিণ ও গোমতী জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলি আরেকবার পড়ছি। উত্তর পূর্বাঞ্চলের মধ্যে ত্রিপুরাতে সবচেয়ে বেশি মহিলারা স্টার্টআপের সঙ্গে যুক্ত, জানিয়েছেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বলেছেন, ব্যাংকিং ব্যবস্থা আমূল সংস্কারের লক্ষ্যে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হবে। ভারতীয় জনতা পার্টির জাতীয় সাধারণ সম্পাদক নিযুক্ত হলেন সাংসদ বিপ্লব কুমার দেব। ত্রিপুরা সহ উত্তর পূর্বের কয়েকটি রাজ্যে ভারী বর্ষণের সতর্কতা। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হল। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7:35।
1: শুনলেন কলকাতা এবং আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত সংবাদ। আকাশবাণী কৈলাসহর।

0: कानूनी सहायता टेलीलॉ के ऐप, वेबसाइट www.daily-law.in या टोल फ्री नंबर 14454 से प्राप्त की जा सकती है।
1: আসুন শুনি ইন্স্যুরেন্স এর কিছু গল্প।
2: এক সপ্তাহ ধরে রোজ বৃষ্টি হচ্ছিল, খেতে সবুজ কিছুই ছিল না, ছিল শুধু বন্যার জল। সবার মতো লাখানের ফসলও জলে ডুবে গিয়েছিল, কিন্তু ও আশা হারায়নি। স্ত্রীর নিরাশ মুখ দেখে ও ভরসা দিয়ে বলেছিল, আচ্ছা কিয়া, ফসল কা ইন্স্যুরেন্স লিয়া, এবার ফসলের লোকসান ইন্স্যুরেন্স কভার করবে।
1: কঠিন সময় সবাই এটাই বলেন, আচ্ছা কিয়া ইন্স্যুরেন্স লিয়া। ভিজিট করুন আচ্ছা কিয়া ইন্স্যুরেন্স লিয়া .com, an insurance awareness initiative by General Insurance Council of India. আচ্ছা কিয়া ইন্স্যুরেন্স
3: লিয়া। আরবিআই এর মানি অ্যাপ দৃষ্টিহীনদের নোটের মূল্যবর্গ বুঝে নিতে সাহায্য করে। এই অ্যাপটি অ্যান্ড্রয়েড প্লে স্টোর এবং iOS অ্যাপ স্টোর থেকে কোনো ফিস ছাড়াই ডাউনলোড করা যেতে পারে। অ্যাপ ইনস্টল করার পর ইন্টারনেটে দরকার হয় না, এটা অফলাইন মোডেও কাজ করে। এই অ্যাপ মূল্যবর্গ চিনিয়ে দেয় আর তাকে হিন্দি, ইংরেজি এবং 11টি অন্যান্য ভাষায় ব্যক্ত করে। সেই সঙ্গে এই মোবাইল অ্যাপ্লিকেশন ব্যাংক নোটের মূল্যবর্গ, ভাইব্রেশন ইত্যাদির মাধ্যমে বুঝে নিতে সাহায্য করে। মনে রাখবেন, এই মোবাইল অ্যাপ্লিকেশন ব্যাংক নোট আসল না নকল তার প্রমাণ দেয় না, তাই এক্ষেত্রে ব্যবহারকারী সাবধানতা অবলম্বন একান্ত আবশ্যক। আরবিআই এ কথা বলে, জেনে রাখুন, সতর্ক থাকুন।
4: আকাশবাণী কৈলাসহর, এখন শুনবেন শিক্ষামূলক অনুষ্ঠান পড়াশোনা।
5: শুরু করছি শিক্ষামূলক অনুষ্ঠান পড়াশোনা। আমাদের আজকের বিষয় নবম শ্রেণীর বিজ্ঞান, পড়াবেন শিক্ষক শ্রী বিকাশ মালাকার।
6: আমরা গত ক্লাসে স্বাস্থ্য এবং স্বাস্থ্যবিধি নিয়ে বা বিভিন্ন রোগের কারণ, ব্যক্তিগত স্বাস্থ্য, গোষ্ঠীগত স্বাস্থ্য এগুলো নিয়ে আলোচনা করেছিলাম। আমরা কেন রোগে আক্রান্ত হই বা রোগের বিভিন্ন কারণগুলো নিয়ে আলোচনা করেছিলাম। এবার রোগ এবং তার কারণ নিয়ে আমরা এই ক্লাসে আলোচনা করব। এখন আমরা রোগ সম্পর্কে চিন্তা করব। প্রথমত আমরা কিভাবে রোগের অস্তিত্ব বুঝব, আবার অন্যভাবে বলা যায় যে কিভাবে আমরা বুঝব আমাদের শরীরে কিছু অস্বাভাবিকত্বের সৃষ্টি হয়েছে। আমাদের দেহে বহু কলা রয়েছে, এই কলাগুলো একত্রিত হয়ে তন্ত্র গঠন করে যা আমাদের শারীরবৃত্তীয় কাজ কর্ম পরিচালনা করে। প্রত্যেক তন্ত্রের নির্দিষ্ট অঙ্গ আছে এবং তারা পৃথক কর্ম করে থাকে। তাই পাকস্থলী এবং ক্ষুদ্রান্ত বৃহদন্ত্র নিয়ে পাচনতন্ত্র গঠিত হয় যা বাইরে

থেকে গৃহীত খাদ্যবস্তুর পাচনে সাহায্য করে। অস্থি এবং পেশি নিয়ে পেশিতন্ত্র গঠিত হয়, যা আমাদের দেহের বিভিন্ন অংশকে একত্রে ধরে রাখে এবং শরীরকে সুস্থ সঞ্চালনে সাহায্য করে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে জীবদেহের গঠনগত কার্যগত এককে আমরা কী বলি? কোষ বলি। জীবদেহের গঠনগত এবং কার্যগত এককে আমরা কোষ বলি। কোষ থেকে কী হচ্ছে? কোষ থেকে কলা, কলা থেকে অঙ্গ, অঙ্গ থেকে তন্ত্র, এবং তন্ত্র থেকে কী হচ্ছে? মানব দেহ। আবার বলছি আমি, দেখো যে জীবদেহের গঠনগত এবং কার্যগত এককে আমরা কোষ বলি। তোমাদের যদি জিজ্ঞেস করা হয় কোষ কাকে বলে, যেটা খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, যে কোষ কাকে বলে, জীবদেহের গঠনগত এবং কার্যগত এককে আমরা কোষ বলি। কোষ থেকে এসেছে কি? কলা। কলা থেকে অঙ্গ, এবং অঙ্গ থেকে তন্ত্র, তন্ত্র থেকে মানব দেহ। তাহলে বিভিন্ন রোগের কারণে এইসব তন্ত্রের কাজকর্ম বিপথে চালিত হয়, ফলে নিশ্চিতভাবে দেহ ক্ষতিগ্রস্ত হয়। এইসব পরিবর্তনেই রোগের লক্ষণ প্রকাশ করে। শরীরে রোগের লক্ষণ প্রকাশ পেলেই আমরা অসুস্থ হয়ে পড়ি। এর ফলে আমাদের মাথা যন্ত্রণা, সর্দি কাশি, ঘন ঘন মলত্যাগ ইত্যাদি হয়ে থাকে। এগুলি হলো লক্ষণ, এগুলির জন্য শরীরে রোগ প্রকাশ পায়, কিন্তু এগুলিকে রোগকে নির্দেশ করে না। উদাহরণস্বরূপ বলা যায়, যেমন মাথায় যন্ত্রণা কেবলমাত্র পরীক্ষার কারণেই হয় না, মেনিনজাইটিস কিংবা অপর কোনো রোগের কারণেও ঘটে থাকে। এখানে কয়েকটি অপকারী প্রাণী ভাইরাস হলো ভেরিওলা, মিজল ভাইরাস, পোলিও, মাইলাইটিস, ইনফ্লুয়েঞ্জা ভাইরাস। প্রাণী ভাইরাস এবং রোগের নাম, আক্রান্ত স্থান, আমরা এগুলো দেখব যে এই ভাইরাসগুলো কোনটা রোগ তৈরি করে এবং কোথায় সে কোন জায়গাটাকে সে আক্রান্ত করে। ভেরিওলা গুটি বসন্ত, আক্রান্ত স্থান হলো চর্ম। মিজল ভাইরাস, রোগের নাম হাম, আক্রান্ত স্থান চর্ম। পোলিও মায়োলাইটিস ভাইরাস, পোলিও রোগ, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র। মিক্সো ভাইরাস, ইনফ্লুয়েঞ্জা, শ্বাসনালী এবং ফুসফুস। এটা কিন্তু তোমরা খুব ভালো করে লক্ষ্য করো, ভালো করে লিখে রাখো খাতায়, যে মিক্সো ভাইরাস, ইনফ্লুয়েঞ্জা, শ্বাসনালী এবং ফুসফুস। এইচআইভি, রোগের নাম এইডস, রক্তের টি লিম্পোসাইড, শ্বেত রক্ত কণিকা। হেপাটাইটিস ভাইরাস, হেপাটাইটিস, আক্রান্ত স্থান হলো যকৃৎ। রেবিস ভাইরাস, জলাতঙ্ক, রোগের নাম, আক্রান্ত স্থান মানসিক অবসাদ, গলা, বুক, পেশির যন্ত্রণা। মান্স ভাইরাস, মান্স, প্যারোটিক গ্রন্থি, গলা ইত্যাদি। তাহলে রোগের চিহ্ন দেখেই একজন ডাক্তার রোগের লক্ষণ বুঝতে পারেন। এই লক্ষণগুলি নির্দিষ্ট রোগকে নির্দিষ্ট করে, নির্দেশ করে থাকে। ডাক্তাররাও পরীক্ষাগারে ফলাফলের উপর ভিত্তি করে রোগের সঠিক চিকিৎসা করেন। এখন সূক্ষ্ম ও দীর্ঘস্থায়ী রোগসমূহ, সূক্ষ্ম অ্যাকুয়েট এবং অ্যাকুয়েট অ্যান্ড ক্রনিক ডিজিজ, যেগুলোকে আমরা বলি অ্যাকুয়েট, রোগের বৈশিষ্ট্য বেশ কিছু কারণের উপর নির্ভরশীল। এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ কারণ হলো কতদিন ধরে আমরা ওই বিশেষ রোগে ভুগছি, যা আমরা যখন ডক্টরের কাছে যাই তখন ডাক্তারবাবু এই কথাটা জিজ্ঞেস করেন যে আপনার কতদিন ধরে আপনি এই রোগে আক্রান্ত বা কতদিন হলো। তাহলে কিছু রোগ খুব স্বল্পস্থায়ী হয়, এদের সাধারণত স্বল্পস্থায়ী রোগ বলা হয়। আবার কিছু কিছু রোগ যেমন সর্দি কাশি অল্প কিছুদিন স্থায়ী হয়। আবার এমন কিছু রোগ আছে যা জীবনভর আমাদের শরীরে দাপট চালিয়ে যায়। এই সকল রোগকে দীর্ঘস্থায়ী ক্রনিক ডিজিজ বলে থাকে। যেমন গুদ রোগটি ভারতের অনেক অঞ্চলেই দেখা যায়, যা একটি দীর্ঘস্থায়ী রোগ। দীর্ঘস্থায়ী রোগ এবং দুর্বল স্বাস্থ্য, দীর্ঘস্থায়ী রোগ নিয়ে এবার আমরা বলছি। দেখো যে আমরা জানলাম যে দীর্ঘ ও তীব্র দীর্ঘস্থায়ী রোগ আমাদের শরীরে পৃথক প্রভাব ফেলে। যে সমস্ত রোগ আমাদের শরীরে বিশেষ বিভিন্ন অঙ্গকে দুর্বল করে দেয়, সেগুলো আমাদের যথেষ্ট শারীরিক ক্ষতি সাধন করে। সেই কারণে সাধারণত স্বাস্থ্যের জন্য সকল শারীরিক কাজকর্ম অত্যন্ত আবশ্যক। স্বল্পস্থায়ী রোগগুলি সেদিক থেকে আমাদের শরীরে বিশেষ বড় প্রভাব ফেলে না। অপরদিকে দীর্ঘস্থায়ী রোগগুলির ক্ষেত্রে সম্পূর্ণ বিপরীত ক্রিয়া ঘটে। উদাহরণস্বরূপ যদি আমরা বলতে যাই, তাহলে

বলতে পারি যে সর্দি কাশি আমাদের প্রত্যেকেরই হয় এবং এক সপ্তাহের মধ্যে আমরা আবার কি সুস্থ হয়ে যাই। এই সকল রোগ আমাদের শরীরে বিশেষ প্রভাব ফেলে না, এর ফলে আমাদের দেহের ওজন হ্রাস পায় না, শ্বাসকষ্ট বিশেষ হয় না এবং অল্প কয়েকদিনে সর্দি কাশিতে আমরা দুর্বল হয়ে পড়ি না। কিন্তু আমরা যদি ফুসফুসের যক্ষা রোগের মতো দীর্ঘস্থায়ী রোগে আক্রান্ত হই তাহলে বছরের পর বছর অসুস্থতার কারণে আমাদের দেহের ওজন হ্রাস পায়, অপরদিকে আমরা সবসময় ক্লান্ত বোধ করি। স্বল্পস্থায়ী রোগগুলির কারণে আমরা কয়েকদিন মাত্র বিদ্যালয়ে উপস্থিত নাও হতে পারি, কিন্তু প্রবল ক্ষতিকারক দীর্ঘস্থায়ী রোগগুলির কারণে আমার বিদ্যালয়ের পড়াশোনাও হয়তো কী করতে পারি, পড়াশোনাও সঠিকভাবে চালিয়ে যেতে নাও পারতে পারি এবং সেই ক্ষেত্রে ধীরে ধীরে আমি লেখার ক্ষমতাও হারিয়ে ফেলতে পারি। এর ফলে এই দীর্ঘস্থায়ী রোগগুলো আমাদের শরীরে মারাত্মক ক্ষতিকারক স্থায়ী প্রভাব ফেলে, যা স্বল্পস্থায়ী রোগগুলির সঙ্গে কোনোভাবেই তুলনীয় নয়। এখন রোগের কারণ, যেটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, রোগের কারণ বিভিন্ন রোগ সৃষ্টির মূলে বিভিন্ন ধরনের কারণ থাকে। মানব দেহে রোগ সৃষ্টিকারী এমন বস্তুসমূহকে এক কথায় ডিজিজ এজেন্ট বা রোগ প্রতিনিধি বলে। মানব দেহে রোগ সৃষ্টির জন্য যেসব এজেন্টের ভূমিকা রয়েছে সেগুলি সম্পর্কে এবার বলছি। যে জৈবিক এজেন্ট, বায়োলজিক্যাল এজেন্ট, আমরা যেটাকে জৈবিক এজেন্ট বলি, এই এজেন্টগুলো, এজেন্ট বা প্রতিনিধি সমূহগুলো হলো ব্যাকটেরিয়া, ভাইরাস, প্রোটোজোয়া, ছত্রাক, মাইকোপ্লাজমা ও কৃমি। এগুলো হলো জৈবিক এজেন্ট যারা কী করতে পারে, যারা আমাদের শরীরে রোগ তৈরি করতে পারে। রাসায়নিক এজেন্ট বা কেমিক্যাল এজেন্টগুলি হলো নিকোটিন, কীটনাশক, রাসায়নিক সার, হরমোন, উৎসেচক, ইউরিয়া, ইউরিক অ্যাসিড, দূষণকারক পদার্থ ইত্যাদি। আমি আবার বলছি রাসায়নিক এজেন্টগুলোর নাম, নিকোটিন, কীটনাশক, রাসায়নিক সার, হরমোন, উৎসেচক, ইউরিয়া, ইউরিক অ্যাসিড, দূষণকারক পদার্থ ইত্যাদি। ভৌত এজেন্ট, রাসায়নিক এজেন্টগুলোর নাম তোমরা জানলে, এবার ভৌত এজেন্ট বা ফিজিক্যাল এজেন্ট, বায়ু, জল, তাপ, শৈত্য, রেডিয়েশন, তড়িৎ প্রবাহ ইত্যাদি। পুষ্টিজনিত এজেন্ট, প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট, ভিটামিন, খনিজ পদার্থ ইত্যাদি। যান্ত্রিক এজেন্ট, হাড় ভাঙা, মচকানো, অস্থি বিচ্যুতি ইত্যাদি। উপকারী ভাইরাস, তোমরা অনেকেই ভাইরাসের নাম শুনেছ, উপকারী ভাইরাসগুলো নিয়ে এবার বলছি। উপকারী ভাইরাস, ফাস ভাইরাস বা ব্যাকটেরিয়া ফাসকে উপকারী ভাইরাস রূপে গণ্য করা হয়, কারণ এই ভাইরাস বিভিন্ন প্রকার রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া যেমন কলেরা, টাইফয়েড, আমাশয়, যান্ত্রিক জ্বর ধ্বংস করে পরোক্ষভাবে মানুষের উপকার করে। তাহলে তোমাদের যদি এবার বলা যায় যে দুটি উপকারী ভাইরাসের নাম বলো, তাহলে বা দুটি উপকারী ভাইরাস আমাদের কী উপকার করে, তাহলে তোমরা বলতে পারবে যে উপকারী ভাইরাস আমাদের কলেরা, টাইফয়েডের যে জীবাণু সেগুলিকে ধ্বংস করে আমাদের কী করে উপকার করে। ব্যাকটেরিওফাজ একটি আদর্শ ব্যাকটেরিওফাজ আকৃতিতে বেঙ্গাচি বা শুক্রাণুর মতো হয়। ব্যাকটেরিওফাজ যে সংজ্ঞা বলতে হয় এইমনভাবে যে ব্যাকটেরিয়াকে আক্রমণ করে এবং তাদের ধ্বংস করে তাদের ব্যাকটেরিওফাজ বলে। যেসব ভাইরাস, তাহলে ব্যাকটেরিওফাজ কাকে বলে এটা তোমাদের আগে জানতে হবে। যেসব ভাইরাস বা ব্যাকটেরিয়া আক্রমণ করে, যেসব ভাইরাস ব্যাকটেরিয়াকে আক্রমণ করে এবং তাদের ধ্বংস করে তাদের ব্যাকটেরিওফাজ বলে। ফাজ কথাটির অর্থ হলো ভক্ষণ করা। এবার জানলে তোমরা উপকারী ভাইরাস। এবার উপকারী ভাইরাসের পাশাপাশি কিছু ভাইরাস আছে যে ভাইরাসগুলো আমাদের কী করে, ক্ষতি সাধন করে, এদের আমরা অপকারী ভাইরাস বলি। বেরিওলা, ভ্যাকসিনিয়া, ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, যেমন গুটি বসন্ত, জলন বসন্ত, ইনফ্লুয়েঞ্জা রোগ সৃষ্টি করে, প্রাণী দিয়ে প্রভূত ক্ষতি সাধন করে, এদের আমরা অপকারী ভাইরাস বলি। যেমন দুটি অপকারী ভাইরাসের নাম যদি তোমাদের জিজ্ঞেস করা হয় তাহলে তোমরা বলবে যে বেরিওলা এবং ভ্যাকসিনিয়া। বেরিওলা এবং ভ্যাকসিনিয়া হলো

অপকারী ভাইরাস, তা কী করে আমাদের শরীরে গুটি বসন্ত এবং জল বসন্ত এগুলো তৈরি করে? শিশুদের জন্য কেন বিশুদ্ধ পানীয় জল সরবরাহ হয় না? হয়তো শিশুটির পরিবার এমন একটি অঞ্চলে বসবাস করে যেখানে জনপরিষেবা উন্নত নয়, তাই জনপরিষেবার দুর্বলতা এবং দারিদ্র একটি শিশুর অসুস্থতার আরেকটি কারণ বলে গণ্য হতে পারে। তাহলে অসুস্থতার কারণ যদি বলতে হয়, তাহলে শিশুদের যে অঞ্চলে বসবাস করে সেই অঞ্চলটাও অনেকাংশে দায়ী যেখানে কি জনপরিষেবা উন্নত নয়। তাই জনপরিষেবার দুর্বলতা এবং দারিদ্রতা একটি শিশুর অসুস্থতার কারণ বলেও সেখানে কি হতে পারে, গণ্য হতে পারে। এর দ্বারাই প্রমাণিত হয় যে প্রত্যেক রোগেরই কিছু প্রত্যক্ষ বা পরোক্ষ কারণ বর্তমান থাকে। আবার এমনও লক্ষণীয় যে একটি নির্দিষ্ট রোগের বিভিন্ন কারণ উপস্থিত। এখন আমরা সংক্রামক রোগ নিয়ে আলোচনা করব। সংক্রামক রোগ তোমরা হয়তো অনেকেই নাম শুনেছ, সংক্রামক, বা বাড়ির বড়দের কাছ থেকেও তোমরা উনি সংক্রামক রোগে আক্রান্ত। তাহলে আমাদের জানতে হবে সংক্রামক রোগটা কি। যে সমস্ত রোগ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আক্রান্ত ব্যক্তি থেকে অপর কোনো সুস্থ ব্যক্তির দিয়ে সংক্রামিত হয় তাদের সংক্রামক রোগ বলি। যেমন এইডস, সিফিলিস, গনোরিয়া, ডিপথেরিয়া, জল বসন্ত, গুটি বসন্ত, হাম, ইনফ্লুয়েঞ্জা, কলেরা, টাইফয়েড ইত্যাদি। আমরা জানি শরীর সুস্থ রাখতে হলে জনস্বাস্থ্যের দিকে লক্ষ্য রাখতে হবে এবং পাশাপাশি সমাজকেও পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। সাধারণত রোগগুলি দুপ্রকার হতে পারে। এদের মধ্যে একটি হলো সংক্রামক মাধ্যম, বিশেষত জীবাণু সৃষ্ট রোগগুলি হলো সংক্রামক। জীবাণু সকল প্রজাতির মধ্যে রোগ ছড়িয়ে দেয় এবং তার ফলে রোগের সংক্রমণ ঘটে। বায়বীয় মাধ্যম, যে মাধ্যমগুলোর মাধ্যমে আমরা আক্রান্ত হতে পারি, বায়বীয় মাধ্যম। রোগ সৃষ্টিকারী জীবাণুগুলি আবার বায়বীয় মাধ্যমে সংক্রামিত হতে পারে। এরও বায়বীয় মাধ্যমেই সংক্রামিত কয়েকটি রোগ হলো সাধারণত সর্দি, নিউমোনিয়া, যক্ষা ইত্যাদি। খাদ্য ও পানীয় মাধ্যমে, দূষিত খাদ্য ও পানীয় মাধ্যমে বাহিত হয় হেপাটাইটিস এ এবং বি ভাইরাস। দূষিত রক্ত প্রদাহ, যৌনমিলন, দূষিত খাদ্য বা পানীয়ের মাধ্যমে বাহিত হয় হেপাটাইটিস বি ভাইরাস। আমি আবার বলছি, এটা খুবই গুরুত্বপূর্ণ। হেপাটাইটিস এ এবং হেপাটাইটিস বি কীভাবে আক্রান্ত হয়, মানুষকে কীভাবে আক্রান্ত করে, এগুলো তোমাদের জানা একান্ত প্রয়োজন। দূষিত রক্ত প্রদাহ, যৌনমিলন, দূষিত খাদ্য বা পানীয়ের মাধ্যমে বাহিত হয় হেপাটাইটিস বি ভাইরাস। দূষিত খাদ্য ও পানীয়ের মাধ্যমে বাহিত হয় হেপাটাইটিস এ ভাইরাস। জলীয় মাধ্যম, জলীয় মাধ্যমও রোগের বিস্তার সম্ভব, যেমন কলেরা। অপরপক্ষে এমন কয়েকটি রোগ আছে যা সংক্রমণ মাধ্যম দ্বারা প্রসার লাভ করে না। এরা শরীরের অভ্যন্তরীণ ক্ষতিসাধন করলেও পারিপার্শ্বিক ছড়িয়ে পড়ে না। এগুলিকে অসংক্রামক কারণ বলি আমরা। সংক্রমণ কারণের সাথে সাথে এগুলিকে আমরা অসংক্রামক কারণ বলি। উদাহরণস্বরূপ বলা যায় যে কিছু ক্যান্সার জিনগত ত্রুটির কারণে সৃষ্টি হয়। অতিরিক্ত দেহ ওজন এবং অপর্যাপ্ত শরীরচর্চার ফলে উচ্চ রক্তচাপ সৃষ্টি হয়। এগুলি সম্পর্কে বিবেচনা করলে বোঝা যায় যে এই রোগগুলি সংক্রামক নয়। তাহলে সংক্রামক রোগ, যেসব রোগ এক দেহ থেকে অন্য দেহে সংক্রামিত হয় না, কেবল রোগের দেহেই সীমাবদ্ধ থাকে, সেই ধরনের রোগকে অসংক্রামক রোগ বলে। যেমন বেরিবেরি, গয়টার, হৃদরোগ, বৃক্ষের রোগ, মধুমেহ, ক্যান্সার, হিমোফিলিয়া ইত্যাদি, এই রোগগুলিকে আমরা সংক্রামক রোগ, অসংক্রামক রোগ বলে। যেসব রোগ এক দেহ থেকে অসংক্রামক রোগ বলতে আমরা বুঝি যে যেসব রোগ এক দেহ থেকে অন্য দেহে সংক্রামিত হয় না, কেবল রোগীর দেহের মধ্যেই সীমাবদ্ধ থাকে, সেই ধরনের রোগকেই অসংক্রামক রোগ বলে। যেমন বেরিবেরি, গয়টার, হৃদরোগ, বৃক্ষের রোগ, মধুমেহ, ক্যান্সার, হিমোফিলিয়া। তাহলে এবার তোমাদের যদি প্রশ্ন করা হয় যে সংক্রামক রোগ কাকে বলে, তাহলে তুমি কি উত্তর দেবে, যে সমস্ত রোগ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আক্রান্ত ব্যক্তি থেকে অপর কোনো সুস্থ ব্যক্তিদের সংক্রামিত হয় তাকে সংক্রামক রোগ বলে। যেমন দুটি উদাহরণ দিতে বলো, যদি উদাহরণ দিতে বলি তাহলে বলবে সিফিলিস, গনোরিয়া। আবার অসংক্রামক রোগ, যেসব রোগ এক দেহ থেকে অন্য দেহে সংক্রামিত হয় না, কেবল রোগীর দেহের মধ্যেই সীমাবদ্ধ থাকে, সেই ধরনের

0: রোগকে আমরা অসংক্রামক রোগ বলি, যেমন বেরিবেরি, গয়টার, হৃদরোগ, বৃক্ষের রোগ, মধুমেহ ইত্যাদি। রোগ বিস্তারের কারণসমূহ আমাদের জানতে হবে। রোগ বিস্তারের আমরা জানি বৈচিত্র্য অনুসারে জীবজগৎকে কয়েকটি শ্রেণীতে বিভক্ত করা হয়। সাধারণত বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে এই শ্রেণীবিন্যাস করা হয়। এই শ্রেণীবিন্যাসের বেশ কয়েকটি প্রজাতি রোগের সৃষ্টি করে, এদের মধ্যে ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক এছাড়াও এককোষী প্রোটোজোয়া উল্লেখযোগ্য। আবার বহুকোষী জীব যেমন বিভিন্ন প্রকার কীটের মাধ্যমেও বিভিন্ন রোগ বিস্তার করে। ভাইরাস দ্বারা সংক্রামিত বিশেষ কয়েকটি রোগ হল সাধারণত সর্দি, ইনফ্লুয়েঞ্জা ও এইডস, টাইফয়েড, কলেরা, যক্ষা প্রভৃতি রোগগুলি আবার ব্যাকটেরিয়ার প্রভাবে সৃষ্টি হয়। তাহলে ভাইরাস দ্বারা আক্রান্ত, এবার প্রশ্ন হলো যে ভাইরাস দ্বারা আক্রান্ত দুটি রোগের নাম বলো। তুমি বলবে যে ভাইরাস দ্বারা আক্রান্ত দুটি রোগের নাম হলো সর্দি এবং ইনফ্লুয়েঞ্জা, এবং এইডসের নামও বলতে পারো। ব্যাকটেরিয়ার কারণে দুটি রোগের নাম বলো, টাইফয়েড, কলেরিয়া, যক্ষা। আবার বিভিন্ন প্রকার ছত্রাকের ক্রিয়ার ত্বকে দাঁত ইত্যাদি রোগ দেখা দেয়। প্রোটোজিয়ার ক্রিয়ায় নানা ঘরোয়া রোগ যেমন ম্যালেরিয়া, কালাজ্বর রোগ বিস্তার করে। কীটপতঙ্গ দ্বারা সংক্রামিত রোগের মধ্যে উল্লেখযোগ্য হল গুদ রোগ। রোগের প্রকারভেদ, সাধারণত বায়ু, জল, খাদ্য এবং নানা ধরনের জীবাণুর মাধ্যমে মানব দেহে রোগের সংক্রমণ ঘটে। যেসব অণুজীব সংক্রামক রোগ বিস্তার করে তাদের প্যাথোজেনিক জীব বলা হয়। পোষক হিসাবে এক্ষেত্রে মানুষই একমাত্র ভূমিকা পালন করে থাকে। ভাইরাস গঠিত, এবার ভাইরাস গঠিত রোগ, ভাইরাস গঠিত রোগ হলো নিউক্লিয় প্রোটিন নির্মিত অতি ক্ষুদ্র অকোষীয় রোগ সৃষ্টিকারী বাধ্যতামূলক পরজীবী কেবলমাত্র পোষক কোষে প্রজননক্ষম ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রে দৃশ্যমান জীবজড়ের মধ্যবর্তী পর্যায়ে এর বস্তুকে আমরা ভাইরাস বলি। তাহলে এই যে বিভিন্ন রোগ সম্পর্ক নিয়ে আলোচনা করা হলো, সেখান থেকে তোমরা অবশ্যই উপকৃত হয়েছ। আশা করব আগামী ক্লাসে আমরা অন্য বিষয় নিয়ে আলোচনা করব এবং ভাইরাস বা অন্য যে ব্যাকটেরিয়া দ্বারা কী কী রোগ সৃষ্টি হয় সেগুলো নিয়ে আলোচনা করব। আজকে এই পর্যন্তই।
1: শুনলেন শিক্ষামূলক অনুষ্ঠান পড়াশোনা। আমাদের আজকের বিষয় ছিল নবম শ্রেণীর বিজ্ঞান, পড়ালেন শিক্ষক শ্রী বিকাশ মালাকার।
2: শিক্ষামূলক অনুষ্ঠান পড়াশোনা শুনলেন। এই অনুষ্ঠানটি পুনঃপ্রচারিত হলো।

এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্টজে আকাশবাণী কৈলা শহর কেন্দ্র থেকে। মালঞ্চ অনুষ্ঠানে এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী

মাশরুম ছিলেন আধুনিক গান, শিল্পী ছিলেন আরতি মুখোপাধ্যায়। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্টজে আকাশবাণী কৈলাসহর কেন্দ্র থেকে। এবারে রয়েছে শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠান। শুনবেন শ্যাম কল্যাণ রাগে বেহালা বাদন, শিল্পী পণ্ডিত ভিজি যোগ।

শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন শ্যাম কল্যাণ রাগে বেহালা বাদন। শিল্পী ছিলেন পণ্ডিত ভিজি চোখ। আকাশবাণী কৈলাসহর। এখন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।

0: এবং মহারাষ্ট্র ও হরিয়ানা থেকে ছটি করে আবেদন এসেছে। এর জন্য বিনিয়োগ করা হবে 7,900 কোটি টাকা। এর ফলে 9,500 বেশি কর্মসংস্থান সৃষ্টি হবে। ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব নতুন দিল্লিতে এক অনুষ্ঠানে আবেদনকারীদের হাতে অনুমোদন পত্র তুলে দেন। স্পিকার ও মাইক্রোফোন, অপটিক্যাল ট্রান্সিভার, ক্যাপাসিটর ও কয়েল সহ বিভিন্ন পণ্য উৎপাদনের জন্য আবেদন জানানো হয়েছিল। 16টি প্রজেক্টের এখনও কাজ চলছে।
1: इलेक्ट्रॉनिक्स कंपोनेंट मैन्युफैक्चरिंग स्कीम में 106 प्रोजेक्ट्स अप्रूव हो चुके हैं। इन एक प्रोजेक्ट्स में 69,548 करोड़ इन्वेस्टमेंट आ रहा है और 2.5 लाख लोगों को टोटल डायरेक्ट और इनडायरेक्ट मिला के इन फैक्ट्रीज में एम्प्लॉयमेंट मिलेगा। जिस स्कीम में 31 प्रोजेक्ट्स अप्रूव हुए हैं, बहुत तेजी से इंडस्ट्री ने अपना इन्वेस्टमेंट लगाकर 38 प्रोजेक्ट्स में मैन्युफैक्चरिंग ऑलरेडी चालू कर दी है और 16 प्रोजेक्ट्स अभी अंडर कंस्ट्रक्शन चल रहे हैं।
0: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী আজ নতুন দিল্লিতে উচ্চশিক্ষা দপ্তরের সচিব, ন্যাশনাল টেস্টিং এজেন্সি NTA-র মহানির্দেশক এবং অন্য বরিষ্ঠ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছেন। পরীক্ষা ব্যবস্থার জন্য নির্ধারিত নিয়মবিধি কঠোরভাবে অনুসরণ করা বাধ্যতামূলক বলে বৈঠকে নির্দেশ দেন মন্ত্রী। কর্মীবর্গ, জন অভিযোগ এবং পেনশন দপ্তরের প্রতিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং বলেছেন, প্রশাসনিক ও সামাজিক চাহিদার সঙ্গে তাল মিলিয়ে সরকার পেনশন ব্যবস্থাকে সহজতর করেছে। নতুন দিল্লিতে আজ এক অনুষ্ঠানে জাতীয় অনুভব পুরস্কার প্রদান করে তিনি বলেন, পরিবারের কন্যা সদস্যের কথা মাথায় রেখে পারিবারিক পেনশনের নিয়মবিধিরও পরিবর্তন করা হয়েছে। বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন আজ নতুন জাতীয় কমিটির পদাধিকারীদের নাম ঘোষণা করেছেন। তালিকা জায়গা পেয়েছেন পশ্চিমবঙ্গে 2 জন। বিজেপির নতুন সর্বভারতীয় সাধারণ সম্পাদক হয়েছেন মনোজ টিগ্গা। বিজেপির নতুন সর্বভারতীয় সহসভাপতি হয়েছেন ডক্টর মধুচন্দ্র কর। সর্বভারতীয় সহসভাপতির তালিকায় রয়েছেন বসুন্ধরা রাজে সিন্ধিয়া, তীরথ সিং রাওয়াত, রাম মাধব, বৈজয়ন্ত সিং পাণ্ডা সহ মোট 13 জন। কেন্দ্রীয় মন্ত্রী বিজেপি নেতা পীযূষ গোয়েলকে জাতীয় কোষাধ্যক্ষের দায়িত্ব দেওয়া হয়েছে। 8 জন সর্বভারতীয় সাধারণ সম্পাদকের তালিকায় রয়েছেন প্রাক্তন মন্ত্রী স্মৃতি ইরানি। একাধিক মোর্চার নেতৃত্বের নামও ঘোষণা করেছেন সিনবীন। ডক্টর হেমাঙ্গ যোশীকে যুব মোর্চা, রূপকুমার চৌধুরীকে মহিলা মোর্চার এবং বংশীলাল গুর্জারকে কৃষক মোর্চার সভাপতি পদে দায়িত্ব দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিজেপির নতুন দায়িত্বপ্রাপ্ত পদাধিকারীদের অভিনন্দন জানিয়েছেন। সামাজিক মাধ্যমে এক পোস্টে তিনি লিখেছেন, নবনিযুক্ত এই দল সাংগঠনিক অভিজ্ঞতার ভিত্তিতে বিজেপিকে আরও শক্তিশালী করে তুলবে এবং মানুষের স্বার্থে কাজ করবে। তাঁত, ডোকরার মতো বাংলার ঐতিহ্যবাহী লোকশিল্পগুলির প্রসারে প্রধানমন্ত্রী স্কিলিং অ্যান্ড এমপ্লয়াবিলিটি ট্রান্সফরমেশন থ্রু আপগ্রেডেড ITI PM সেতু প্রকল্পের আয়তে বিশেষ উদ্যোগ নেওয়া হবে। শিল্পের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে দক্ষ কর্মী গড়ে তোলার ক্ষেত্রে রাজ্যের ঐতিহ্যবাহী শিল্পাঞ্চলগুলিকে অগ্রাধিকার দেওয়া হবে বলে কেন্দ্রীয় দক্ষতা উন্নয়ন ও উদ্যোগ মন্ত্রকের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী জয়ন্ত চৌধুরী জানিয়েছেন। কলকাতায় কৌশল মন্থন আঞ্চলিক সম্মেলনের শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, পশ্চিমবঙ্গ মাত্র 2 মাস আগে PM সেতু প্রকল্পে যুক্ত হয়েছে, কিন্তু বাংলা পিছিয়ে থাকবে না। ITIগুলিকে এমনভাবে গড়ে তোলা হবে যাতে সেখানে শিল্পে ব্যবহৃত যন্ত্রপাতি দিয়ে প্রশিক্ষণ দেওয়া যায় এবং বড় শিল্পগোষ্ঠীর কাছে সেই প্রতিষ্ঠানগুলির ওপর আস্থা তৈরি হয়।
2: सभी सेक्टर्स में जो माइग्रेशन होना है फ्रॉम ट्रेडिशनल सेक्टर टू न्यू अपॉर्चुनिटी, वो सिर्फ स्किलिंग के बल पे ही पॉसिबल। और AI को जो उन्होंने एक बड़ा टारगेट दिया कि AI स्किल्स के यूथ के लिए एक नई स्कीम की बात उन्होंने वहाँ से की, तो ये सब दिखाता है कि सर्वोच्च स्तर पे एक क्लैरिटी है इस विषय को लेकर। वहीं इंडस्ट्री के लोग भी लगातार स्किल गैप को लेकर चिंतित हैं और जो एक फ्लक्स ग्लोबल इकोनॉमी में आ रहा है उसके लिए।
0: আজকের প্রসঙ্গে আগামীকাল শুনবেন আলোচনা, ভারত ব্রিটেন মুক্ত বাণিজ্য চুক্তি, ফেডারেশন অফ ইন্ডিয়ান এক্সপোর্ট অর্গানাইজেশনের আঞ্চলিক প্রধান জয় চৌধুরীর সঙ্গে কথা বলেছেন কল্যাণ নাহা। আকাশবাণী সংবাদ প্রযোজিত আলোচনাটি শুনবেন আগামীকাল রাত 8টায় গীতাঞ্জলি ও DTH বাংলা প্রচার তরঙ্গে এবং আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে।

0: আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। পশ্চিমবঙ্গের বীরভূমে তারাপীঠের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা আরও বেড়ে হয়েছে নয়। এদের মধ্যে 5 জন মেঘালয় ও 3 জন আলিপুরদুয়ারের বাসিন্দা। এখনও হাসপাতালে ভর্তি রয়েছেন 6 জন। এ পর্যন্ত উদ্ধার করা হয়েছে 28 জনকে। দমকল প্রতিমন্ত্রী কৌশিক চৌধুরী আজ ঘটনাস্থলে পরিদর্শন করে বলেন, ওই হোটেলের ইমার্জেন্সি গেটে তালা ঝোলানো ছিল, ফলে মানুষ বেরোতে পারেনি।
1: তো এই হোটেলটার বিষয়, যেখানে এই ঘটনাটা ঘটেছে, পেছনের দিকে একটা এক্সিট পয়েন্ট ছিল। তো প্রত্যেক এক্সিট পয়েন্টে যেখান দিয়ে লোক রেস্কিউ হতে পারতো বা বেরিয়ে যেতে পারতো, সেই জায়গাগুলো বন্ধ ছিল, তালা মারা ছিল, সেখান থেকে কেউ বেরোতে পারেনি।
0: তারপরে যে প্রায় 400 হোটেল রয়েছে সেগুলো কিভাবে পারমিট পেলো, সেই প্রশ্নও তোলেন তিনি। এদিকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অগ্নিকাণ্ডে মৃতদের তালিকা দ্রুত তৈরি করার নির্দেশ দিয়েছেন। ত্রাণ ও উদ্ধার কাজে যাতে কোনো রকম গাফিলতি না হয় সে বিষয়ে প্রশাসনকে সতর্ক করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই দুর্ঘটনায় গভীর শোক ব্যক্ত করেছেন। ত্রাণ তহবিল থেকে মৃতদের পরিবার পিছু 2 লক্ষ টাকা এবং আহতদের 50,000 টাকা করে আর্থিক সহায়তার কথা ঘোষণা করেন শ্রী মোদি। বিশিষ্ট চিত্র সাংবাদিক রাজীব বসু প্রয়াত আজ বিকেলে কলকাতা তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল 72 বছর। তিনি সানমার্ক আন্তঃআজার পত্রিকায় কাজ করেছেন। প্রেস ক্লাব কলকাতা তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে। পাকিস্তানি নাগরিক রানা রৌফ ওরফের ওহাবাব আলমকে ঘিরে তদন্তে আরও এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে রাজ্য পুলিশের স্পেশাল টাস্কফোর্স এসটিএফ। ধৃতের নাম ইমরান হোসেন। তাকে আজ বারাসত আদালতে তোলা হলে নদেনের পুলিশ হেফাজতে পাঠানো হয়। কাতার থেকে ভারতের মধ্যে ইউপিআই ভিত্তিক অর্থ পূরণ ব্যবস্থার সূচনা হয়েছে। এর মাধ্যমে কাতারের ডাক পরিষেবা ব্যবহার করে সেদেশের গ্রাহকরা ভারতের যে কোনো ইউপিআই সংযুক্ত ব্যাংকের অ্যাকাউন্টে অর্থ প্রেরণ করতে পারবেন। ভারতের যোগাযোগ মন্ত্রক জানিয়েছে, এই পরিষেবা ব্যবহার করে কাতারে বসবাসকারী ভারতীয় জনগোষ্ঠীর মানুষ তাদের পরিবার সহজে এবং নিরাপদে ভারতে অর্থ প্রেরণ করার সুযোগ পাবেন। অনুরূপভাবে অন্য দেশের ডাক বিভাগের সঙ্গে যৌথ ভিত্তিতে ইউপিআইয়ের মাধ্যমে ভারতীয় বংশোদ্ভূতদের দেশে অর্থ প্রেরণের সুবিধা দিতে উদ্যোগ নেওয়া হয়েছে। ওমানের সঙ্গে হরমুজ প্রণালী নিয়ে জাহাজ চলাচল নিয়ে তারা একটি চুক্তিতে পৌঁছেছে বলে ইরান জানিয়েছে। তেহরানে সাংবাদিকদের ইরানের বিদেশ মন্ত্রকের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, জাহাজ চলাচলের রুট নিয়ে দুপক্ষের সমঝোতা হয়েছে। পাকিস্তানে বন্যা দুর্গতদের আবাসন নির্মাণের বরাদ্দ অন্য খাতে ব্যয় করা সংক্রান্ত সে দেশের সরকারি সিদ্ধান্তে বিশ্বব্যাংক গুরুতর উদ্বেগ প্রকাশ করেছে। পাকিস্তানের গণমাধ্যম সূত্রে জানা গেছে, বালুচিস্তানে বন্যা দুর্গতদের জন্য বহু কোটি টাকার আবাসন তহবিল পরিকাঠামো ক্ষেত্রে ব্যবহার করা হলে সংশ্লিষ্ট প্রদেশের মানুষের দুর্দশা বৃদ্ধি পাবে বলে বিশ্বব্যাংক জানিয়েছে। তামিলনাড়ির জন্য কাবেরী নদী জল ছাড়ার বিষয়ে কাবেরী জল ব্যবস্থাপনা কর্তৃপক্ষ CWM এর নির্দেশ মেনে চলার জন্য সুপ্রিম কোর্ট কর্ণাটকের নির্দেশ দিয়েছে। ভারতীয় আবহাওয়া দপ্তর আগামীকাল ঝাড়খণ্ড থেকে ভারী থেকে অতিভারী বৃষ্টির জন্য লাল সতর্কতা জারি করেছে। বিহার, ছত্তিশগড়, পূর্ব মধ্যপ্রদেশ, হিমাচল প্রদেশ, ওড়িশা ও উত্তরপ্রদেশে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পশ্চিমবঙ্গের উপকূল এবং সংলগ্ন বাংলাদেশ ও উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের উপর সৃষ্ট গভীর নিম্নচাপটি ক্রমশ উত্তর থেকে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। সর্বশেষ রেডার পর্যবেক্ষণ অনুযায়ী এটি শান্তিনিকেতন থেকে দক্ষিণ প্রান্তের কাছাকাছি বাঁকুড়া থেকে 70 কিলোমিটার এবং পুরুলিয়া থেকে 130 কিলোমিটার পূর্ব উত্তর পূর্বে অবস্থান করছে। আগামী 24 ঘন্টা এটি প্রাথমিকভাবে উত্তর পশ্চিম ও তারপরে পশ্চিম উত্তর পশ্চিমে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ উপর দিয়ে ঝাড়খণ্ড বিহারের দিকে অগ্রসর হবে বলে আবহাওয়া দপ্তরের অনুমান। গলে প্রথম ক্রিকেট টেস্টে ভারত শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম ইনিংসে 178 রান এগিয়ে গেছে। আজ ম্যাচের তৃতীয় দিনে সকালে ভারতের প্রথম ইনিংস 462 রানে শেষ হয়। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আর একবার। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে সরকার স্বাধীনতা দিবসের আগে আইএসআই সমর্থিত জঙ্গি গোষ্ঠীর একটি বড় চক্র ভেঙে দিয়েছে। আটক 250রও বেশি। গোয়ালে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম ক্রিকেট টেস্টে ভারত প্রথম ইনিংসে 178 রান করেছে। খবর পড়া আজকের মতো এখানেই শেষ হল। এর পরের খবর আগামীকাল সকাল 6:20 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
2: আকাশবাণী কৈলাসহর, এখন শুনবেন দেশাত্মবোধক গান।

শুনলেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত বিশ্ব সংবাদ, আকাশবাণী কৈলাসহর। জানিয়ে দিচ্ছি আগামীকালের অধিবেশনের অনুষ্ঠান সূচি। আগামীকাল 18 আগস্ট মঙ্গলবার অধিবেশন শুরু হবে যথারীতি ভোর 5:55। ছটা বেজে 2 মিনিটে অমৃতবাণী, 6:07 ভক্তিগীতি শুনবেন মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতী অনুষ্ঠান, রিলে করে শোনানো হবে 6:10। সকাল 7:00 সুপ্রভাত অনুষ্ঠান, 7:15 ভক্তিশুদ্ধা অনুষ্ঠানে শুনবেন ভক্তিগীতি, 7:25 পর্যায়ক্রমে কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ, আগরতলা কেন্দ্রের স্থানীয় বাংলা সংবাদ এবং ককবরক সংবাদ রিলে করে শোনানো হবে। রবীন্দ্রসঙ্গীত শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে 7:45। সকাল 8:00 পর্যায়ক্রমে দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত সমাচার প্রভাত এবং মর্নিং নিউজ রিলে করে শোনানো হবে। উত্তর পূর্বাঞ্চলের ইংরেজি সংবাদ শুনবেন 8:30 শিলং কেন্দ্র থেকে। 8:40 রয়েছে আধুনিক গানের অনুষ্ঠান, 9:00 পর্যায়ক্রমে দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হিন্দি এবং ইংরেজি নিউজ বুলেটিন

রিলে করে শোনানো হবে। 9:10 শুনবেন মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতী অনুষ্ঠান। বেলা 11টায় রয়েছে লাইভ ফোন ইন প্রোগ্রাম সুরের ভেলা। 12:05 রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান। নজরুলগীতি শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে বেলা 12:30। দুপুর 1টায় দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ। 1:05 বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান ছায়া গীতি। 1:30 কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ। আধুনিক গানের অনুষ্ঠান 1:40। দুপুর 2টায় দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হবে। লোকগীতি শুনবেন 2:15। মনসামঙ্গল গান 2:30। বিকেল 3টে পর্যায়ক্রমে দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হিন্দি এবং ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হবে। এর অব্যবহিত পরেই শুনবেন মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতী অনুষ্ঠান। দিল্লি কেন্দ্রের নিয়োগ সংক্রান্ত সংবাদ শুনবেন বিকেল 4:20। সন্ধ্যে 6টায় রয়েছে ঘর গৃহস্থের আসর। 6:30 মনসামঙ্গল গান। সন্ধ্যে 7টায় ককব্রক অনুষ্ঠান আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 7:35 পর্যায়ক্রমে শুনবেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ, আগরতলা কেন্দ্রের ককব্রক এবং স্থানীয় বাংলা সংবাদ। রাত 8:10 রয়েছে শিক্ষামূলক অনুষ্ঠান পড়াশোনা। ভয়েসমেল প্রোগ্রাম গীত বাহার শুনবেন আগামীকাল রাত 8:30। রাত 9টায় দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ। গজল শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে রাত 9:15। 9:30 রয়েছে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। রাত 10টায় কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে। 10:10 বিভিন্ন বাদ্যযন্ত্রে শুনবেন লঘু সঙ্গীতের সুর। বিশ্ব সংবাদ দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে রাত 10:20। 10:30 অধিবেশনের সমাপ্তি ঘোষণা। শুনলেন আগামীকালের অধিবেশনের অনুষ্ঠান সূচি। আকাশবাণী কৈলাসহর। শ্রোতা বন্ধুদের সবাইকে শুভরাত্রি জানিয়ে শেষ করছি আজকের অধিবেশন। আগামীকালের অধিবেশন শুরু হবে যথারীতি ভোর 5:55। আমাদের স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 10:35:15। জয় হিন্দ।